উপর দিয়ে আমাদের চোখের পলক পড়ে, সেই তরল পদার্থটা জমে যায়। যখন আপনার চোখের পলক ফেলতে কষ্ট হয় ভীষণ, সেইটা হলো ঠান্ডা। একে বলে আসল ঠান্ডা। তখন বিশ্বরূপ বুঝল, আর কাউকে ঠান্ডা নিয়ে অন্তত পক্ষে প্রশ্ন করা খুব বুদ্ধিমানের কাজ হবে না। কি সাংঘাতিক বলে কিনা -70-80 আমরা প্র্যাকটিক্যালি কল্পনাই করতে পারবো না, তাই না? আমরা ভাবতেই পারবো না। ফ্রিজের কাছে দাঁড়িয়ে যদি ওটা কখনো ফিল করার চেষ্টা করেন, তাও মনে হবে না না এ তো ঠিক আছে। ও, এই প্রসঙ্গে জানেন তো, দারুণ সুন্দর একটা গল্প মনে পড়ে গেল। এটা এটা এটা হচ্ছে আমার আমার শোনা গল্প। এক ভদ্রমহিলা, তিনি ভীষণ মানে তার বাড়িতে কন্টিনিউয়াস কিছুদিন বাদে বাদে, প্রায় এক মাস দেড় মাস বাদে বাদেই তার ফ্রিজটা নষ্ট হয়ে যায়। কী ব্যাপার, নষ্ট হয় কেন? তখন যে মেকানিক বা যে কোম্পানির ফ্রিজ, তারা তাদের বাড়ির যে হাউস কিপিং এ যিনি আছেন, যিনি আর কি মেড, তাকে জিজ্ঞেস করেছেন, এই ব্যাপারটা কি তোমাদের বাড়ির ফ্রিজে তো নষ্ট হয়ে যায় কেন বলো তো, নতুন ফ্রিজই দেওয়া হচ্ছে। তখন সে বলছে, আর বলবেন না, এত গরম পড়েছে তো, আর আমার মালকিন, ওনার প্রচণ্ড গরম, উনি ফ্রিজ খুলে তার সামনে শুয়ে থাকেন। বলে কেন, বাড়িতে এসি রয়েছে না? বলছে, না, মালকিনের এইটাই পছন্দ, উনি ফ্রিজ খুলে শুয়ে থাকেন সামনে, ওই জন্যই না গরমে গরমে নষ্ট হয়ে যায়। আমি জানি না এই গল্পটা কতটা সত্যি কি মিথ্যে, কিন্তু ঠান্ডা কাকে বলে, ঠান্ডা কি কি ফারাক আছে, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই বোঝা যায়। এটা আমাদের অনেকেরই বাড়িতে দেখা যায় যে বাবা এক একজন এত ঠান্ডায় অভ্যস্ত যে মানে এসিটা এতই কম করে রাখা রয়েছে যে বাপরে প্রচণ্ড ঠান্ডা, আর কেউ হয়তো ততটা অভ্যস্ত না। এটা এক একজনের এক এক রকম ধরন। কিন্তু এই যে বেড়াতে বেড়াতে আজ এখানে কালোখানে এরকম করে বিশ্বরূপ ঘুরে বেড়াচ্ছে, আপনারাও এরকম বেড়ান নাকি? কারো কারো তো বেড়ানোর ইচ্ছে আছে নিশ্চয়ই, সেটা আমি যখন আপনাদের বক্তব্য জানবো তখন নিশ্চয়ই জানতে পারবো। চলুন চট করে ছোট্ট করে একটা গান শুনে নি, হ্যাঁ, তারপরেই আবার আরেকটা জায়গায় ঘোরা যায় কি না ঘড়ি দেখে ঠিক করছি।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম সুতপা ভট্টাচার্যের গলায় এই গানটি, চলো যাই ঘুরে আসি। এইরকম করে ডাক দিলে না বেরিয়ে পারা যায়? কিন্তু ঘড়ি বলছে খুব বেশিক্ষণ আর ঘোরা যাবে না। আজকে বিশ্বরূপের সঙ্গে বেশ আরও অনেকগুলো জায়গা ঘুরবো বলে ভাবছিলাম, আপনাদেরও জানাবো ভাবছিলাম, কিন্তু কি করা যাবে, সময় কিন্তু একদম কম। অনেকগুলো জায়গার কথাই রয়ে গেল, কিন্তু না, ঘড়ি কিন্তু একদম অ্যালাউ করছে না, মনে হচ্ছে ঠিক হবে না এখন আর এই কোনো প্রসঙ্গ তোলা। তবে একটা কথা বলি, আমরা প্রত্যেকেই নিশ্চয়ই কম বেশি সবাই বেড়াতে ভালোবাসি, যেখানেই বেড়াতে যাওয়া হোক না কেন, সেই জায়গাটা সম্বন্ধে ছোট্ট করে যদি একটু জেনে জেনে নেওয়া হয়। এখন তো সোশ্যাল মিডিয়াতে সত্যি প্রচুর কিছু জানতে পারা যায় মুহূর্তের মধ্যে, এবং ইনফরমেশনের কোথাও কোনো কমতি নেই। কিন্তু ওই আর কি, যেখানে যাওয়া হোক, আমার মনে হয় দু তিনটে জিনিস খুব জরুরি। এক হচ্ছে যতটুকুনি জানতে পারা যায় সেটা একটা জেনে যাওয়া, দ্বিতীয়ত সেখানে গিয়ে সেখানকার একদম সাধারণ মানুষজন, দোকানপাট এগুলো সঙ্গে পরিচিত হওয়া, সেখানে যাওয়া, সেখানকার লোকাল খাবার খাওয়া, লোকাল লোকদের কথা শোনা, তারা মানে কোন কীভাবে কথা বলে, কোন ভাষায় কথা বলছে, সবাই যে খুব বাংলা হিন্দি ইংরেজি তা নয়, একেবারে সেইখানকার নিজস্ব একরকম ধরন আছে এবং কথার টান, সেটাও কিন্তু একটা দারুণ মজার। মানে সেটা শুনলে মনে হয় বাহ কি সুন্দর, না প্রায় গান গাওয়ার মতন যেন মনে হয় কখনো কখনো। হোয়াটএভার মেবি, আজকে ঘড়ি বলছে খুব বেশি সময় আর দেওয়া যাচ্ছে না। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, কি জানি কেমন লেগেছে, আর আপনারা কে কে ঘুরতে ভালোবাসেন ইত্যাদি প্রভৃতি নিশ্চয়ই সেসব কথা নিয়ে চলে এসেছেন 9903653992 এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজে আপনার বক্তব্য। এবার আমরা জানতে শুরু করব, কে বলছেন দেখি প্রথমে। অনেকে লিখেছেন, ঝটপট করে পড়তে শুরু করে দিই। কখন থেকে লিখতে শুরু করছেন একটু টাইমটা দেখে নি, 5:01। আচ্ছা দেখি 5:01 কে কে পাঠিয়েছেন। শুভ সকাল দিদি ভাই, অপেক্ষা করে আছি চিরন্তনীর গল্প গান শুনবো বলে, মাসের শেষ রবিবার, শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল হাওড়া থেকে। শুভ সকাল। কিছু কিছু জায়গার কথা বলা গেল, কিন্তু অনেক বাকি রয়ে গেল, অনেক জায়গার একদম সেখানকার নিজস্বতা বলতে যা যা বোঝায় না, এগুলো রিয়েলি, এগুলো জানতেও ভালো লাগে, দেখতে ভালো লাগে। যাই হোক, শর্মিষ্ঠার পরে ঠিক 5:01 লিখেছেন আরও একজন, শ্রবণ সাথী ইন্দ্রাণী, সুপ্রভাত, শিউলির আলপনা আঁকা, পথে মা আসছেন নিজের ঘরে, চিরন্তনী সোনার সাথে মহামায়া মাকে ডাকি আমি ভক্তি ভরে, লিখেছেন উত্তর বাউলি থেকে সুভাষ চক্রবর্তী। সুপ্রভাত,

তারপর লিখছেন, সুপ্রভাত চিরন্তনী ও ইন্দ্রাণীদি, আমিও শোনা শুরু করলাম দিদি। গল্প ও গান নিয়ে এগিয়ে চলুন, সাথে আছি, সুন্দর উপস্থাপনা হবে। মেদিনীপুর শহর থেকে ধীরেন পাল। সুপ্রভাত, একদম ফোরকাস্ট করে দিয়েছেন, থ্যাংক ইউ সুপ্রভাত দিদি। সপ্তাহের শেষ চিরন্তনী শুনতে বসলাম, গল্প থেকে কিছু শিখতে আসলাম। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছে 5:04। সত্যি আপনাদের কি অসীম ধৈর্য, কি ভালো লাগে বিশ্বাস করুন যখন দেখি যে আমি তো রয়েছি স্টুডিওর মধ্যে, বা আমরা যারা চিরন্তনীতে আসি আপনারা নিজের নিজের ঘরে বসে কি সুন্দরভাবে আমাদের সঙ্গে থাকেন। এবং সত্যিই তাই, মাইক্রোফোনের সামনে বসে একবারও মনে হয় না আমরা স্টুডিওতে একা আছি, মানে আমরা সবাই মিলে হই হই করে গল্প বলছি, গল্প শুনছি। আচ্ছা, কে লিখেছিলেন, এটা কে লিখেছেন, 19 সেপ্টেম্বর লিখেছিলাম, আমি হলো স্মৃতি জাগরিত শোনার পর রূপমঞ্জুরি সম্পর্কিত শুনতে চাই স্মরণীয় লেখকের বরণীয় সাহিত্য, যা হবে ইন্দ্রাণীর সুরেলা কণ্ঠ নিঃসৃত। চিরন্তনী দুদিন তার মুখে শুনে মন ভরল। শ্রীজীব গোস্বামী ও দাস কাশিরাম, কালের প্রবাহে অতীতের বহু সাহিত্য ও লেখকের স্মৃতি আমরা প্রায় হারাচ্ছিলাম। সম্ভব হলে বৈভত্ত পুরাণ আর পদ্ম পুরাণের গল্প, বিদর্ভ পুরাণ সম্ভবত, পদ্মপুরাণের গল্প লেখকের কাহিনী শোনান, সঙ্গে তো থাকবেই ইন্দ্রাণীর মিষ্টি উপস্থাপনা ও প্রাণ ভরানো গান। একদম, আমি খুব খুব চেষ্টা করব, কেমন আমি জেনে রাখলাম, একদম, মানে এটা আমারও খুব ইচ্ছা। জানেন তো, এই প্রসঙ্গে ছোট্ট করে একটু বলে দিই, যদিও ঘড়ি ছুটছে, অ্যাকচুয়ালি এই যে যাদের যাদের গল্প শোনাচ্ছি না, এদের যা বইপত্র আছে এদের সম্বন্ধে না একটু গল্পগুলো আবার পড়তে শুরু করুন, দেখবেন আপনার শৈশব মুহূর্তের মধ্যে আপনার কাছে চলে আসবে। আমরা তো প্র্যাকটিক্যালি ছোটোবেলায় স্কুলে এদের বই একটু একটু, হয়তো মানে এক পাতা আধ পাতা এরকম পড়ে পড়েই তো ইন্টারেস্টটা তৈরি হয়েছিল। আমি এই জন্যেই কিন্তু এই মানে অতীতের সমস্ত মানুষদের গল্প নিয়ে বলছি, জীবনের গল্প, তাতে কর্মকাণ্ডের কথা ইত্যাদি প্রভৃতি। যাই হোক, এবার পড়ি। সুপ্রভাত, বসন্ত মুখার্জির আগে সুধাকণ্ঠী ইন্দ্রাণীর আওয়াজ পেলাম। ও, তখন আপনি তার মানে উঠে পড়েছেন ঘুম থেকে, নতুন আলোয় জেগে ওঠার কথা শুনবো সেই প্রত্যাশা নিয়ে বসে আছি। গতকাল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে একটি শ্রদ্ধার্ঘ্য প্রিয় শ্রোতা বন্ধুদের জন্য। সেদিন আমি হঠাৎ দেখছি ভোরে একটি মেয়ে রাস্তা দিয়ে হাঁটছে ভীষণ জোরে, যাকে বলে হন্ততন্ত, ধরবে বুঝি ট্রেন। প্রশ্ন করব, সে সময় কি দেন? বাইক নিয়ে একটু দাঁড়াই, বলি ট্রেন ধরবে, উঠে পড়ো, সময় বেশি নাই। তৎক্ষণাৎ সে সটান উঠে পড়ে মেরুদণ্ড সোজা রেখে দৃপ্তস্বরে বলে, চালান একটু জোরে, স্টেশনে আজ ভালো রকম ভিড়, ভিড়টা কিন্তু মেয়েদেরই বেশি, চাকরির এক পরীক্ষা আজ আছে, সবাই যাচ্ছে নিজের যোগ্যতাতে। মেয়েদের এই কাজের পরিসর দিনে দিনে বাড়ছে চারিদিকে, যে প্রদীপ জ্বালিয়েছিলে তুমি সেই আলোকে মাতায় বিশ্বটাকে, নারী শিক্ষার জনক তুমি জানি, বিধবার বিয়ে তোমার অবদান, দয়ার তুমি সত্যি অতুলনীয়, মাতৃভক্ত বিদ্যাসাগর তুমি, প্রতি প্রাতে তুমি স্মরণীয়। একদম সত্যি কথা, একেবারে প্রতিদিন স্মরণ করার মতন কাজ তিনি করে গিয়েছেন, এবং প্রতিদিন স্মরণ করলেও বোধহয় তার প্রতি আমাদের শ্রদ্ধা সম্পূর্ণভাবে জানানোর, আমাদের কৃতজ্ঞতা সম্পূর্ণ জানানোর যতটা জানিয়ে ওঠা দরকার আমরা পারবো না। কিছু কিছু মানুষ তাদের সারা জীবন ভর এত এমন কিছু দিয়ে যান যে অপূরণীয়। যাই হোক, লিখেছেন বিদ্যুৎ রায় নিউটাউন পাড়া থেকে জলপাইগুড়ি, খুব সুন্দর, থ্যাংক ইউ, খুব সুন্দর লিখেছেন। হাওড়া থেকে রীতা লিখছেন, আপকেলিয়ের গান শেষে প্রভাতীর সুরে ভেসে এলাম চিরন্তনীর দেশে। বাবা, তাই? এবার ইন্দ্রাণী গল্প বলবে হেসে হেসে। এ মাসের আজই শেষ চিরন্তনী, আবার হবে অক্টোবর মাসে, একেবারে। আমাদের কথাগুলো যখন আপনারা বলে দেন সব থেকে ভালো লাগে, কি বলুন তো, রিপিট করতে হয় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুপ্রভাত। এবার সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, আজকে বিশ্ব পর্যটন দিবস, গল্পের অপেক্ষায় রইলাম, শেষ পর্যন্ত আছি, ভালো থাকবেন। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন, সুপ্রভাত, খুব ভালো থাকবেন। এবার লিখছেন কে, আমি না পড়ি আর মাঝে মাঝে ঘড়ির দিকে তাকাই, সময় আছে তো। হ্যাঁ, অরিজিতা সধিকারী সেঁজুতি বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, পায়ের তলায় সরষে

রবিবারের ভোরে চিরন্তন ভালোবাসায় চিরন্তনের দোরে, বিশ্ব পর্যটন দিবস ঘুরে ঘুরে বেড়ানো, কল্পকথার গল্প দিয়ে মধুর আসর ভরানো, আমার ভ্রমণ মনে মনে ট্যাঁকের কড়িতে টান, ধানের শীষে শিশির দেখে কবি রেখেছেন মান। আমরা ভালোবাসার টানে বেঁধে বেঁধে থাকি, সব দিন সবসময় বেতার রথেই মাতি, দেশ বিদেশের কথন চিরন্তনী আজ, সুধাকণ্ঠীর বাণী সুধা থাকুক মদের মাঝ, অস্থিরতায় সঠিক পথ দেখাও তুমি জানি, চিরন্তনী তোমার পরে তাই তো ভীষণ রেণী, বন্ধু তুমি নতুন নতুন ভাবনার দিয়ে দিশা, ঘোচাও তুমি আমাদের সকল অমানিশা। বাহ, কিছু বলার নেই, আপনি প্রত্যেকদিন খুব সুন্দর করে বলেন, লেখেন, অনেক ধন্যবাদ। সুপ্রভাত। এবার লিখেছেন কে? সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদিভাই, তপতিদি হিন্দমোটর থেকে। হ্যাঁ, সুপ্রভাত তপতিদি, লিখেছেন আপনি, আজ রবিবারের চিরন্তনীতে ভ্রমণ দিবসে গল্প শুনবো আর মন ভরা গান, সবাই শুনতে থাকুন চিরন্তনী। থ্যাংক ইউ। এরপরে কি লিখছেন? হাই ইন্দ্রাণীদি, আজ বিশ্ব পর্যটন দিবস, চিরন্তনীতে শুনছি পর্যটন নিয়ে অনুষ্ঠান, সাথে বিশ্বরূপবাবুর গল্প, আর আছে প্রিয় আর যে ইন্দ্রাণীদি, তুমি গল্প শুরু করো, তোমার গল্প শুনতে শুনতে ওয়ার্কআউটটাও করতে থাকি। বাহ, গেট ওয়ান, তুমি গল্প নিয়ে এগিয়ে চলো, সঙ্গে আছে রাধে রাধে উৎপল মাইতে বেহালা, রাধে রাধে, সুপ্রভাত। এবার কি লিখছেন? নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে, গুড মর্নিং ইন্দ্রাণী দিদি, আজ রবিবারের চিরন্তনীতে শুনছি গান ও নতুন গল্প, বেড়াতে সত্যি খুব ভালো লাগে, আমি প্রথম বেড়াতে যাই স্কুল থেকে পুরী, সে এক কি আনন্দ, সমুদ্রে সব বন্ধু দিদিদের সঙ্গে, তারপর বাবার সঙ্গে হরিদ্বার, এখন চাকরি করি আর আমাদের একটা দল আছে ঘুরে বেড়ানোর, তবে কাছে পিঠে যেমন দীঘা আরও নানা জায়গা, সত্যি বেড়ানোর আনন্দই আলাদা, আজ শুনছি আপনার বেড়ানোর গল্প, একদম কাছে হোক পিঠে হোক, একটু আগে লেখার মধ্যে দেখলেন না, দেখা হয় না এই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের পরে একটি শিশির বিন্দু, সেই আর তখনই মনে হয় এবার বেরিয়ে পড়ি, অনেকটা বেরিয়ে পড়ি। যাই হোক, খুব ভালো থাকবেন নিবেদিতাদি। লিখছেন এবার সুপ্রভাত দিদিভাই, বিশ্ব পর্যটন দিবসে বিশ্বরূপের সঙ্গে কানে কানে ছোট্ট সফরে ঘুরে এলাম কিছু দেশ, শুধু অন্য দেশের বিভিন্ন ভাষা কেন, আমাদের দেশে অন্যান্য প্রদেশগুলোতে এমন কিছু তাদের মাতৃভাষা আছে বোঝা কঠিন, তামিল তেলুগু মালায়ালাম ভাষা এমন কিছু শব্দ আছে যেগুলো, সেগুলো যখন আমি শুনি তখন আমার কাছে এই রে না, মানে আপনি যেটা লিখেছেন আমি বলছি না, অচেনা ল্যাঙ্গুয়েজ মনে হলো, এটা তাদের কাছে মাতৃভাষার অন্য একটি শুদ্ধ শব্দ, অদ্ভুত আমাদের দেশ তার ভাষা, অর্জুন সিং এখন তামিলনাড়ু, যা যা শুনছেন তাই তাই শিখে ফেলুন, এই চান্স পাবেন না, আমরা সবাই পাই না এটা। এরপর কি লিখছেন? শরতের আকাশে মেঘের খেলা, ইন্দ্রাণী দিদিভাইয়ের গল্পের রথে চড়ে বিশ্ব পরিক্রমা করছি, কী বিচিত্র দেশ, কী বিচিত্র পরিবেশ, পরিস্থিতি নিজেকে ভাসিয়ে দিই, আমার বাউল মন বিদেশ নয় দেশময় ঘুরে বেরিয়েছি, পাহাড় মরু সমুদ্র বন ঝর্ণা প্রকৃতিকে নিবিড়ভাবে চোখ ভরে দেখেছি, বিশ্বরূপের মতো আমি মনোরূপ, কন্যাকুমারীর সেতুর উপর বিবেকানন্দ রক, পাম্বান সেতু, রামেশ্বরমের সেতু, বৈষ্ণদেবীর মন্দির থেকে মুগ্ধ চোখে পর্বত শ্রেণী, মসৌরি দেরাদুন থেকে প্রকৃতির সঙ্গে মানুষের বিচিত্র সহজ সরল কঠিন জীবনের মনের খোরাক শুধু মেটায় না, আমার মন ভুলায়, সব ভুলিয়ে দেয় মনের দুঃখ হারি দিদিভাই, অপূর্ব বাচনভঙ্গি উপস্থাপনা, চলুন কান পেতে শুনি, শুভেচ্ছা অভিনন্দনে বিমল কুমার প্রধান, বিষ্ণু কমলাকুঞ্জ, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। একদম চান্স পেয়েছেন, যখন ঘুরে এসেছেন আরও ঘুরে বেড়ান। লিখছেন এবার নিরঞ্জন সাহু বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, সুপ্রভাত চিরন্তনী, স্নেহের বোন ইন্দ্রাণী, ভোর চারটে উঠে নদীর পাড়ে খেয়াঘাটে হাটের ধারে বসে আছি তোমার পথপানে চেয়ে, তুমি এলে চারদিক আলো করে সঙ্গে তোমার ভ্রমণের ঝোলা, আসুন না সবাই মিলে গরিবের পান্থ নিবাসে, নদী দিয়ে ঘেরা গাছগাছালিতে ভরা অবশ্যই ভালো লাগবে, আহারের ব্যবস্থাও ভালো হবে, লোভ দেখাচ্ছেন, আমি না থাকতে পারি না, বেড়ানো শুনলেই না পা যত না এগোয় মন মুহূর্তে সেখানে পৌঁছে যায়, খুব ভালো থাকবেন, দেখা যাক সেই সুযোগ হয় কিনা, চিরন্তনী সুরে মনের কথা ভরে নরম আলো, চারপাশের নিস্তব্ধতা এফএম রেনবোতে ভেসে আসছে চিরন্তনী সেই চেনা সুর, কখন যে গানটা কানের পথ পেরিয়ে মনের একেবারে গভীরে পৌঁছে যায় বুঝতেই পারি না, মনে হয় সুরের সঙ্গে সঙ্গে ফিরে আসছে ফেলে আসা কিছু দিন, কিছু স্মৃতি, আপন মানুষ, যাদের কথা মনে পড়লে বুকের ভেতরটা অদ্ভুত ভালো লাগায় ভরে ওঠে। লিখেছেন মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে, খুব ভালো থাকুন, সুপ্রভাত।

সুপ্রভাত মিষ্টি দিদিমণি, পর্যটন আমাদের ক্লান্তি ও দৈনন্দিন জীবনের খোরাক, মন নামক দ্রুততম যানে সারা ভুবন চক্কর দিয়ে এলাম। সকাল সকাল মিষ্টি দিদিমণি বিশ্বরূপের সাথে দারুণ এনজয় করলাম। সত্যি আজকে চিরন্তনী নতুন পথের দিশারি লিখেছেন, ঘুরে বেড়ানোর নেশা তো আছেই রক্তে, সময় সুযোগে বেরিয়ে পড়ি অচেনা অজানার উদ্দেশ্যে, শিপ্রা সাঁত লিখেছেন। বাহ সুপ্রভাত, একবার উত্তরবঙ্গে আসিয়া যাও, আমার জায়গা খান দেখিয়া যাও, মনের কথা কইয়া যাও রে বন্ধু, মনের কথা কইয়া যাও রে। আজ বিশ্ব পর্যটন দিবসে ওকে গল্প অনুযায়ী পাঠিয়ে দেবেন তোমার শ্রোতা বন্ধুদের। ইনাই দিদিভাই, আমার তরাই বুডুয়ার্সে দুয়ার খুলে রাখিছি, আটুশু আবদার থাকিল হিয়া ভরা দণ্ডবাদ বন্দেগি, প্রফুল্ল কুমার সিংহ নারায়ণজ রাঙাপানি ফাঁসি দেওয়া শিলিগুড়ি দার্জিলিং, একদম শুনেই বুঝেছি, খুব ভালো থাকুন, থ্যাংক ইউ, দেখা যাক কবে যেতে পারি। এই রে 5:53, একদম সময় নেই, শুধু নামগুলো একটু পড়ে প্লিজ, কিছু মনে করবেন না। মধ্যমগ্রাম থেকে সাধন ঘোষ লিখেছেন, অনেক ধন্যবাদ। অনিতা মল্লিক মানিকতলা থেকে, নতুন বন্ধু, আজকে পড়তে পারলাম না, পরের দিন নিশ্চয়ই পড়বো, সব দিন সঙ্গে থাকবেন। হ্যাঁ, আর তারপর লিখেছেন সোমেন যাদবপুর, আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু, অবশ্যই সঙ্গে থাকবেন। ও আর একটা বেড়ানোর সকাল ইন্দ্রাণীর সাথে সংযুক্ত ভাদুরী, সংযুক্তাদি থ্যাংক ইউ, গুড মর্নিং। ফলতা বকুলতলা থেকে শম্ভু, ছুটির দিনটা ভালো কাটুক, আপনারও খুব ভালো কাটুক। আর কে লিখেছেন, পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে শুভেচ্ছা জানিয়েছেন, একদম আপনাকেও সুপ্রভাত, শুভেচ্ছা। শুভজিৎ চন্দ্র, শুভজিৎ চন্দ্র পার্ক মার্কেট হীরাপুর ধানবাদ ঝাড়খণ্ড থেকে লিখেছেন যে সময় সুযোগ পেলে গ্রুপে কোথাও না কোথাও বেরিয়ে পড়ি, লাকি লাকি, আপনি খুব লাকি। আর লিখেছেন শিবশঙ্কর সাঁত পুয়া গড়হরিপুর থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে, যে শিউলি মাখানো আগাম শুভেচ্ছা, বিশ্বভ্রমণের শুভেচ্ছা। শুভেচ্ছা দিলেই তো মনে হয় বেরিয়ে পড়ি, আজকেই বেরিয়ে পড়ি, সবাই খুব ভালো থাকবেন। আর দেখি কে লিখেছেন চট করে, আচ্ছা ভুলু শাহ মধ্যমগ্রাম থেকে লিখেছেন, গুড মর্নিং আপনাকেও, গুড মর্নিং। লিখেছেন অসীম কুমার মিত্র আগরপাড়া থেকে, আপনাকেও গুড মর্নিং জানালাম। সরসোনা রাজবন্ধু থেকে, এই রাজবন্ধু জানিয়েছেন সরসোনা থেকে, আপনাকেও গুড মর্নিং। আর কে লিখেছেন, ও হো না, এইটা একদম বোঝা গেল না কে লিখেছেন। আর আর আর আর হ্যাঁ, সবারটা পড়ে ফেলেছি, এই এখনও আসছি, এখন আর এলে কী করে পড়বো। কেউ লিখছেন, আর কেউ লিখবেন না, আবার সামনের সপ্তাহে কথা হবে, একটু পরেই ভোরাই আর নমস্কার কলকাতা নিয়ে আপনাদের কাছে আসবেন মহুয়া। আর আমি ইন্দ্রাণী আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, সবাই খুব ভালো থাকবেন আর প্রত্যেক দিন চিরন্তনীর সঙ্গে থাকবেন। কেমন এই মুহূর্তে আমরা সবাই শুনতে শুরু করব বন্দে মাতরম, আর সারাটা দিন সুন্দর করে কাটুক সবার, খুব ভালো কাটুক, আর সামনে পুজো আসছে, ভালো কাটাতেই হবে, ভালো থাকতেই হবে, কেউ যদি বেড়াতে যান সে গল্পও পরে শুনবো। কেমন আজকের মতো, নমস্কার।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।
2: সুপ্রভাত। আজ ভোরটা একেবারে অন্যরকম। শুধুমাত্র ভোরটা কেন বলবো, গতকাল রাতে এমন চমৎকার আকাশ জোড়া চাঁদের আলো আমাদের মন মাতিয়ে দেয়নি, এরকম কোনো মানুষ আছেন কি? আর এমন সময় মনটা না কীরকম কবি হয়ে যায়, তাই না? আর আজকের ভোরটায় এক অপার্থিব আলো, মায়াবী আলো। ক্যালেন্ডারে দেখছি আজ 27 সেপ্টেম্বর, মনে পড়ল আজ তো রবিবার, ছুটির দিন, একটা আলসে দিন। আজকের দিনটা পাহাড় সমুদ্র ঝর্ণার, কারণ আজ ওয়ার্ল্ড ট্যুরিজম ডে। আমি আজ সংযুক্তা চলে এসেছি আপনাকে নিয়ে সেই 7টা পর্যন্ত একটু বেড়ানোর গল্প করতে আর কি। হ্যাঁ, একেবারেই স্টুডিওতে বসে 100.1 এফএম গোল্ড স্টুডিওতে বসেই নানা রকমের বেড়ানোর গল্প।

0: কি রাঁচিতেও ন।
1: 1970 সালের আজকের দিনেই পর্যটনের বিশ্ব সংবিধান তৈরি হয়েছিল। 1980 থেকে এই দিনটি বিশ্ব পর্যটন দিবস হিসেবে পালন করা হচ্ছে। মানে বেড়াতে যাওয়াটা যে নিছক আপনার আমার শখ নয়, এটা যে আমাদের অধিকার, একটা অর্থনীতিরও বিষয় জড়িয়ে রয়েছে সেটা বোঝানোর দিন আজ। কি আনন্দ, তাই না? ইতালি, রোম, জর্ডন, ইজিপ্ট, সুইজারল্যান্ড পরে হবে। আগে বলুন, প্যাংগংয়ের অপার্থিব নীলে মন হারিয়েছেন না কখনো? ডাল লেকের শিকারায় ভাসতে ভাসতে কাহওয়া খেয়ে দেখেছেন? বা একেবারে ঘরের কাছে কাছে পিঠে সুন্দরবনের নৌকোয় বসে বাঘের দেখা পেয়েছেন? পুরুলিয়ায় এই মুহূর্তে কাশের সমুদ্র। হ্যাঁ, দিন কয়েক বৃষ্টির পর একটু স্তিমিত, কিন্তু কাশও আছে, পদ্মও আছে, আর পাহাড় তো আছেই। একেবারে ঘরের কাছে সুন্দরবনের নৌকো, পুরুলিয়ার কাশের সমুদ্র, সেসব কথা তো হলো, কিন্তু আরও এমন অনেক লুকোনো জায়গা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের বাড়ির আশপাশে, যেখানে যাওয়ার জন্য খরচপাতিও কম, আর যাওয়ার জন্য খুব বেশি একটা ছুটি লাগে না, উইকেন্ডেও যাওয়া যায়। আর মন ভালো হলে একটু ছুটি যদি দীর্ঘ হয়, পকেট যদি পারমিট করে, তাহলে তো দূর দূরান্তে মন ভেসে বেড়ায় গভীর আনন্দে। আমাদের দেশেই আসলে এমন সমস্ত জায়গা রয়েছে যা দেখতে গোটা পৃথিবী থেকে নানা রকমের মানুষ আসেন। আজকে সকালে চলুন না, চলুন না নিজের দেশকেই আরো একবার নতুন রূপে দেখি।
2: এই ঘন্টু, এই দোয়েল, তোরা কোথায় রে?
3: আমরা এখানে।
2: তাড়াতাড়ি ছুটে আয়।
3: এসে গেছি।
2: এবার পূজোর ছুটিতে দার্জিলিং এ নিয়ে যাবো বলেছিলাম তোদেরকে। তোরা কি যাবি? তাহলে চলো।
3: তাহলে
2: যে গানটা আমি গাইবো সে গানটা তোমরাও গাও।

আজ বিশ্ব পর্যটন দিবস, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা UNWTO-র উদ্যোগে 1980 সাল থেকে প্রতি বছর সারা বিশ্বে এই দিনটি পালিত হয়ে আসছে। পর্যটনের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক এই সমস্ত গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্য নিয়েই আজকের দিনটি পালন করা শুরু হয়েছিল। আর এই দিনের লক্ষ্য আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যটন কেন্দ্রের মধ্যে সেতু বন্ধন তৈরি করা। 1970 সালেই এই দিনটিতে UNWTO-র সংবিধি গৃহীত হয়েছিল এবং সেই মাইল ফলককে স্মরণ করেই 27 সেপ্টেম্বর তারিখটি বেছে নেওয়া হয়েছিল। আমরা আজ সে সমস্ত কথার ফাঁকে ফাঁকে অবশ্যই বেড়ানোর গল্প তো করবই, তার সঙ্গে আকাশ, বাতাস, পাহাড়, সমুদ্র, ঝর্ণার সঙ্গে একটু মাখামাখি করে আসি না হয় মনে মনেই।

बिना प्रभात बिना सुनछेन 100.1 FM गोल्ड प्रभात बिना 100.1 FM गोल्ड।

গান শুনতে শুনতে নিশ্চয়ই আপনারও মন নেচে উঠেছে এবং মনে হচ্ছে কবে পুজোর ছুটিটা পড়বে এবং তারপরেই হুস করে কোথাও একটা ঘুরে এলেই হয়। কিন্তু ওই যে ট্রেনের যখন ওয়েটিং লিস্ট হয় তখন না মনটা একটা কেমন খারাপ খারাপ হয় ঠিকই, কিন্তু মনে মনে বেড়াতে আমাদের সবসময় ভালো লাগে। আমার তো স্পেশালি পুরনো দিনের যে অ্যালবামগুলো যেগুলো খুব রঙিন সেই অ্যালবামগুলো ঘুরে দেখতে খুব ভালো লাগে, মন খারাপ ভ্যানিশ করে দেয় এক নিমেষে। আর 2026 সালের আজকের দিনটি অর্থাৎ ওয়ার্ল্ড ট্যুরিজম ডের কি অফিসিয়াল থিম আমরা প্রত্যেকেই জানি, ডিজিটাল এজেন্ডা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু রিডিজাইন ট্যুরিজম, অর্থাৎ এআই দিয়ে আমরা কিভাবে ভ্রমণকে আরও সহজ করে তুলতে পারবো সেই ব্যবস্থাটাই আজকের দিন আমরা করে ফেলবো। আসলে বেড়ানো মানে ভ্রমণ হলো একমাত্র একটা বিষয় যেখানে টাকা খরচ করলে তুমি আরও ধনী হয়ে ফেরো, আমরা অভিজ্ঞতায় অনেকটা অনেকটা সমৃদ্ধ হয়ে ফিরি এবং সত্যি সত্যি মনের যে প্রসার সেইটা বাড়ে পাহাড়ি কোনো একটা প্রতিকূল জায়গায় গেলে, সমুদ্র বড্ড একা করে দেয় এটা আমার মত। আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কি না, কারোর ভালো লাগে পাহাড়, কারো ভালো লাগে মরুভূমি, কারোর ভালো লাগে ঐতিহাসিক কোনো জায়গা, কারোর ভালো লাগে একেবারে মডার্ন আধুনিক মোড়কে মোড়া একেবারে কোনো একটা শহর কোথাও যেখানে ঝাঁ চকচকে শপিং মল রয়েছে ইত্যাদি প্রভৃতি। এক একজনের মনের ইচ্ছে মনের স্বাদ এক এক রকম হতেই পারে, কিন্তু বেড়াতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। তো পর্যটন মানে তো শুধু ঘোরা নয়, শুধু ছুটি কাটানো নয়, এর সঙ্গে লক্ষ লক্ষ মানুষের রুজি রুটিও তো থাকে তাই না, মানে আমরা যেখানে যেখানে বেড়াতে যাচ্ছি সেখানে সেখানেই প্রচুর মানুষ এই ট্যুরিজম ইন্ডাস্ট্রির অংশ, তারা ট্র্যাভেল এজেন্ট হতে পারেন, ট্যুর অপারেটর হতে পারেন, হোটেল হোমস্টে আরও নানাবিধ, এমনকি সেখানের যে বাজার মানে আমরা আজকাল বেড়ানোটা আমাদের একটা অন্যরকম হয়ে গেছে, শুধুমাত্র সমুদ্র দেখলাম সেখানে একটু হুটোপুটি করলাম চলে এলাম সেটাও একটা হতে পারে, তার সঙ্গে বন্ধু বান্ধবীর সঙ্গে মিলে মিশে একটা সেমিনার অ্যাটেন্ড করতে গেলাম, কিন্তু তার মধ্যেও ফাঁক ফোঁকর গলে ঠিক বেরিয়ে শহরটা কেমন বা গ্রামটা কীরকম সেটা একটু দেখে এলাম, কাছে পিঠে কোন বেড়ানোর জায়গা আছে সেটা দেখে এলাম, তার সঙ্গে সঙ্গে অবশ্যই মার্কেট, লোকাল মার্কেট ভিজিট করা, এটাও কিন্তু আমাদের অনেকেরই ভীষণ পছন্দের বিষয়, সেখানে লোকাল খাবার দাবার, সেখানকার ড্রেস কেমন, সেখানে মহিলা পুরুষ ছোট বড় সকলে কি ধরনের পোশাক পরেন, সেখানের ট্রাইবাল যে সমস্ত আর্ট ফর্ম রয়েছে সেগুলো সমস্তটা দেখা, শুধু মিউজিয়ামের কথা বলছি না, এমনিতেও হ্যান্ডিক্রাফটস কোথায় কি ভালো পাওয়া যায়, এমনকি আজকাল যে আমাদের নর্মাল যে সমস্ত পোশাক আশাক আমরা পরছি বা এই যে পুজোর বাজার আমরা দেখছি বিভিন্ন প্রান্তের বিভিন্ন ডিজাইন চলে এসেছে।

আমাদের বাংলাতেও, সেরকমই আমাদের বাংলার নানা ধরনের যে টেক্সচার, নানা ধরনের ফেব্রিক, নানা ধরনের ডিজাইন, সেগুলো চলে গেছে দেশ ছাড়িয়ে বিদেশের নানা প্রান্তরে। এভাবে একটা আদান প্রদান তৈরি হয়, সাংস্কৃতিক আদান প্রদান। ভ্রমণের নীতি হলো ইচ্ছে মতো ঘুরবো, কিন্তু না, প্রকৃতিকে নষ্ট করব না। যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা পরের জন যাতে গিয়ে আরও সুন্দর দেখতে পান, সেই দায়িত্বটাও আমাকে নিতে হবে। আমি যেখানেই গেলাম, পাহাড়ে গেলাম, আমরা দেখতেই পাচ্ছি ইদানিং বিভিন্ন জায়গায়, আমরা বেড়াতে গিয়ে নিজেরাও দেখতে পাই, বা আরও যারা বিভিন্ন মাধ্যমে রয়েছেন তাদের তোলা ছবিতে দেখতে পাই যে আমরাই, মানে আমাদেরই যারা বন্ধু বান্ধব বা আমাদের এই সমাজেরই কোনো না কোনো অংশের মানুষজন, তারা গিয়ে সেই জায়গায় প্লাস্টিক ফেলে আসছেন, সেখানে তাদের বর্জ্য পদার্থ ফেলে আসছেন, খাবারের বোতল ফেলে আসছেন, নানা রকম নোংরা করে আসছেন, থার্মোকল। রিসেন্টলি আমি একটু দক্ষিণে গিয়েছিলাম, সেখানে অনেক জায়গায়, স্পেশালি আমি উটি মাইসোরের কথা বলবো, সেখানে প্লাস্টিক একেবারেই বর্জন করার কথা, মানে শহরে ঢোকার মুখেই প্রত্যেকটা গাড়ি এখন নিখুঁতভাবে চেক করা হয় যে কোনো প্লাস্টিক কোথাও রয়েছে কি না। এইটা যদি আমরা নিজেরাও একটুখানি নিজেদের এন্ড থেকে করতে পারতাম তাহলে বড়ই ভালো হতো, তাহলে আমাদের শহর সত্যি সত্যি একটা সুন্দর শহরের মধ্যে গণ্য হতো। আমরা নাগরিক হিসেবে আমাদেরও কিন্তু দায়িত্ব কম নয়, প্রশাসন যেমন দায়িত্ব নেয় তার সঙ্গে সঙ্গে সচেতন নাগরিক হিসেবে আমাদেরও অনেকটা দায়িত্ব। শুধু বাইরে গেলাম যেখানে সেখানে নিজেরা আনন্দ করলাম কিন্তু প্রচুর নোংরা ফেলে চলে এলাম, নোংরা ছড়িয়ে চলে এলাম, সেটা তো করলে চলবে না, তাই না? এমনকি আমরা অনেক জায়গায় গিয়ে দেখি সেখানে এখনও সেখানকার ট্রেডিশনাল ফুড বা অন্যান্য চাইনিজ বা কন্টিনেন্টাল যে কোনো খাবার দাবার সেখানে পাতায় দেওয়া হয়, মানে থার্মোকল সেখানে অ্যালাউড নয়। সেই সিটিগুলো, সেই টাউনগুলোই সত্যি সত্যি এখনও এত ক্লিন, এত পরিচ্ছন্ন যে মন ভালো হতে বাধ্য। আমাদের দায়িত্ব, আমাদের প্রত্যেকের দায়িত্ব সেই জায়গাগুলোকে সুন্দর করে রেখে আসা। আমাদের বাড়ির আশপাশটা সুন্দর করার দায়িত্বও যেমন আমাদের, সেরকম আমরা যেখানে বেড়াতে যাচ্ছি সেই জায়গাটা যাতে আমার জন্য নোংরা না হয় সেই ব্যবস্থাটাও আমাদেরকেই করতে হবে, সেই দায়িত্বও তো আমাদেরই, তাই না?

কত জানা পথ, কত অজানা পথ আমরা হেঁটে বেরিয়েছি। হ্যাঁ, সত্যি সত্যি যে সমস্ত জায়গায় যাই, পাহাড়ি গ্রাম হোক বা যেখানেই যাই আমরা, সেখানে একটু পায়ে হেঁটে যদি না দেখি তাহলে মনটা ভালো লাগে না সবসময়। কি গাড়িতে ভালো লাগে নাকি, এবং গাড়িতে করে সত্যি সত্যি কি দেশ দেখা যায়, আমার তো মনে হয় না। বিদেশ পড়ে, আগে তো নিজের দেশ, এমনকি নিজের রাজ্য, নিজের বাংলা, কি নেই বলুন তো আমাদের দেশে, কি নেই আমাদের বাংলায়? পাহাড় চাও, হিমাচল থেকে নর্থ বেঙ্গল, দার্জিলিং, নীলগিরি, একেবারে বিছানো রয়েছে পাহাড়। জঙ্গল চাও, রয়েছে বান্ধবগড়, রয়েছে গির, কর্বেট থেকে সুন্দরবন, ডুয়ার্স, দক্ষিণ ভারত। সমুদ্র রয়েছে মানচিত্র ঘিরে। পর্যটনের গুরুত্ব তো শুধুমাত্র বেড়াতে যাওয়া নয়, এটা একটা দেশের, একটা মানুষের গ্রোথ ইঞ্জিন, একটা সমাজকে পরিচিত করিয়ে দেয়। আমাদের আশপাশটা দেখলে এখন আমরা বুঝতে পারি, আমরা ছোটোবেলায় বেশ মনে আছে আমরা গরমের ছুটি, শীতের ছুটি আমাদের বেশ একটু দীর্ঘ হতো, এবং সেখানে তখন আমরা কোনো না কোনো আত্মীয়র বাড়ি যেমন যেতাম, সেরকমই কোনো না কোনো পাহাড়ে। আমার যেহেতু জন্মই পাহাড়ে, ফলে একটুখানি এগিয়ে গেলেই হয়তো পাহাড়, তো সেই জন্য আমরা পাহাড়টাকে খুব বেশি সারাক্ষণ দেখতে অভ্যস্ত ছিলাম বলে খুব প্রিয় ছিল সমুদ্র, একটু আউটিং। এই ব্যাপারটা কিন্তু ছোট থেকেই আমরা দেখেছি, বা আমাদের আগের জেনারেশন, তার আগের প্রজন্ম সবাই দেখেছেন। কিন্তু বেড়ানোটা যে একটা এইভাবে বিচিত্র গতি তার রূপ নেবে, সেইটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা আরও বেশি করে বুঝতে পারি। ধরুন না, ইদানিং বেশ কিছু মানুষ কেনিয়া যাচ্ছেন, এইবারে আমরা অনেকেই দেখলাম মাসাই মারা একেবারে লাইভ করছেন তারা, বা ভিডিও করে তারা সেগুলো পোস্ট করছেন। এই যে বন্ধুদের চোখ দিয়েও বিভিন্ন দেশকে আমরা দেখতে পাচ্ছি, সেইটাও কিন্তু একটা দারুণ উত্তেজনার ব্যাপার। এবং তারা যখন ফিরে আসছেন, সুন্দর করে লিখছেন, গল্প করছেন, তাদের তোলা ছবি দেখছি আমরা, আমাদের মনের মধ্যে ইচ্ছেটা কিরকম করে যেন জন্ম নিচ্ছে যে হ্যাঁ ওই দেশটায় যাব, বা ওই অমুক জায়গাটায় যাব। আমার প্রথমেই মনে হয় যদি আমার অনেক টাকা হয় বা অনেক দিন ছুটি হয়, তাহলে আমি আমার দেশের প্রত্যন্ত প্রান্ত সমস্তটা ঘুরে বেড়াবো, কারণ আমাদের দেশে এত বৈচিত্র্য, এত বৈচিত্র্য, কি নেই আমাদের দেশে। আজকের দিনে পর্যটন হলো বিশ্বের সব থেকে বড় কর্মসংস্থানের ক্ষেত্রগুলোরও একটি। একজন পর্যটক মানে তার হোটেল লাগবে, গাড়ি লাগবে, গাইড লাগবে, চায়ের দোকান লাগবে, হস্তশিল্প লাগবে, অনেক অনেক পরিবারের রুজি রুটি আয় এইগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে। ভারতের জিডিপিতে প্রায় 7% অবদান এই ট্যুরিজমের, অর্থাৎ পর্যটনের। আপনি যখন দার্জিলিং যান, আপনি কি শুধু পাহাড় দেখেন? আপনি তো লেপচা সংস্কৃতিও দেখেন, তাই না? চেনেন তো অন্তত। যখন আপনি রাজস্থান যান, আপনি ইতিহাস ছুঁয়ে দেখেন, আপনি সোনার কেল্লা দেখেন, আপনি বিকানের ফোর্ট দেখেন, আপনি আমের ফোর্ট দেখেন। আপনি যখন দিল্লি যান, তখন তো সেখানে মানে কী আছে আর কী নেই, পুরো ইতিহাসের সাক্ষ্য বহন করছে সেগুলো। তো আমরা এইভাবেই মানুষে মানুষে দেওয়াল ভেঙে ফেলি। একটা দেশ, একটা রাজ্য, তার যে অন্য অন্য রীতিনীতি, তার যে আলাদা আলাদা সংস্কৃতি, সেগুলো একে অন্যের সঙ্গে মিলে মিশে যায়। আসলে বই পড়ে বা ছবি কিংবা ভিডিও দেখে আপনি জায়গাটাকে চিনতে পারবেন না। ধরুন সুন্দরবনের কথা, আমরা অসংখ্যবার গেছি, আপনিও গেছেন, তো ওখানে গিয়ে নৌকোর শব্দ শুনলে বোঝা যায় যে কেন একে আমরা বাঁচাবো, কেন আমাকে বাঁচাতেই হবে এই জায়গাটা। কারণ পর্যটন আমাদের নিজের রুট, নিজের শেকড়ের সঙ্গে পরিচয় করায়। আবার ধরুন যারা ওখানে থাকেন, তাদের রুজি রুটি যেহেতু এই জঙ্গল, এই নদী, ফলে তারা সেই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে, যাতে নাকি পর্যটন আরও বেশি গ্রো করে সেখানে, যাতে নাকি তাদের লাইফস্টাইলে এই পর্যটন, অন্য মানুষের বেড়ানোটা অনেক সুন্দর একটা জায়গা তৈরি করে দেয়। তাই সুন্দরবনের কথা হলে একটা গানের কথা ভীষণ মনে পড়ে, সেই গানটা তো শুনতেই হবে, তাই না?

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়।

যেখানে যেখানে মানুষ বেড়াতে যায় সেখানে রাস্তা ভালো হয়, ইন্টারনেট আসে, দোকানবাজার তৈরি হয়, হাসপাতাল বানানো হয়, মানে স্থানীয় মানুষের জীবনযাত্রা অনেকটা উন্নত হয়। একটা ট্রিপ আমাদের মনের স্ট্রেস 50% কমিয়ে দেয়। নতুন জায়গা আপনাকে মানিয়ে নিতে শেখায়, আত্মবিশ্বাস বাড়ায়, এটা সবচেয়ে প্র্যাকটিক্যাল শিক্ষা। এখনকার পর্যটন মানে ইকো ট্যুরিজম, মানে ঘুরবো কিন্তু প্রকৃতি নষ্ট করব না। আপনি যদি একটা জঙ্গল দেখতে টাকা দেন তখন স্থানীয় মানুষ কিছুতেই সেই জঙ্গল কাটবে না, বাঁচিয়ে রাখবে নিজের গ্রাসাচ্ছাদনের স্বার্থে। বিশ্ব তো এখন হাতের মুঠোয়। এখন আমরা এআইকে জিজ্ঞেস করি আমার এই বাজেট, এই কদিন ছুটি, কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো, সবটা জানিয়ে দেবে এআই। এবছরের বিশ্ব পর্যটনের থিমটা সত্যিই এই রকম, এআই দিয়ে ভ্রমণের নিত্য নতুন ডিজাইন। মানে এখন আর কোনো বন্ধুকে জিজ্ঞেস করতে হবে না, আপনি এআইকে বলবেন 5000 পাহাড় দেখাও আর সে পুরো প্ল্যানটা বানিয়ে দেবে। টেকনোলজি আমাদের ঘোরাকে আরও অনেকটা স্মার্ট বানিয়ে দিচ্ছে, তাই না? তবে ট্যুরিস্ট আর ট্র্যাভেলারের মধ্যে যে তফাৎ সেইটা কিন্তু রয়ে যাচ্ছে। এই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করতে হবে আমাদের। ট্যুরিস্টের চোখ দিয়ে একটা জায়গা দেখা এবং ট্র্যাভেলারের অর্থাৎ পর্যটকের চোখ দিয়ে একটা জায়গা দেখা, দুটোর মধ্যে কিন্তু অনেকটা তফাত। ট্যুরিস্ট হলে বলবে আমি কি দেখলাম, আর ট্র্যাভেলার হলে বলবে আমি কি শিখলাম। ট্যুরিস্ট জানতে চাইবে হোটেল কত স্টারের, আর ট্র্যাভেলার জানতে চাইবে জানলা দিয়ে কি দেখা যায়, আকাশ, পাহাড়, সমুদ্র নাকি। আমরা সবাই জীবনে একবার ট্যুরিস্ট হিসেবে শুরু করি, তারপর আস্তে আস্তে কিন্তু আমরা ট্র্যাভেলার হয়ে যাই। আপনি কোন দলে? পরের বার বেরোলে একটা কাজ করতে পারেন, একদিন না কোনো রকমের প্ল্যান রাখবেন না, শুধু হাঁটবেন আর দেখবেন যে আপনি কোথায় গিয়ে পৌঁছন। ওই যে দিকশূন্যপুর বলে একটা কথা আমাদের মনের মধ্যে কোথাও একটা তোলপাড় তোলে, সেই দিকশূন্যপুরের ঠিকানাটা খুঁজে নিতে হবে আমাকে আপনাকে। আমরা সেদিনই ট্যুরিস্ট থেকে ট্র্যাভেলার হয়ে যাব। পৃথিবীটা আসলে একটা বই, আর যারা ঘোরে না তারা শুধু প্রথম পাতাটাই পড়ে। আজকের দিনটা একটা প্ল্যান বানানোর দিন। কোথায় যাবেন সামনে আমাকে জানাতে একদম ভুলবেন না। স্টে কিউরিয়াস, কিপ ট্র্যাভেলিং, বি আ গুড ট্র্যাভেলার, নট জাস্ট আ ট্যুরিস্ট। হ্যাপি ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, কিপ রোমিং। চলুন, যাযাবর যাযাবর যাযাবর গাইতে গাইতে আজকের মতো প্রভাত বীণা থেকে আমি আর যে সংযুক্তা বিদায় নিই, আর ফিরে আসবো ঠিক 8:30। আপনারা সঙ্গে থাকবেন সুর মহলে। আজ পদ্ম পলাশের গান নিয়ে ফিরবো 8:30। সঙ্গে থাকুন।

0: The car you're driving, your phone, all your gadgets, the appliances that run your home, as well as the rocket that's headed to space right now, and the guns at the nation's borders. Chances are, it's all fully desi now. One factory became four, then many more. Electronics manufacturing has multiplied 6 times, mobile phones by 32 times, and an 84% rise in exports in 12 years, we've stamped Make in India on the global value chain.
1: भारत ग्लोबल बिजनेसेस के लिए नए अवसरों का केंद्र बन रहा है, इसलिए मेक इन इंडिया, इनोवेट विद इंडिया, स्केल फॉर द वर्ल्ड।
2: पर्सनल लोन ऑफर सर।
3: आबार एक्चुअली ब्लॉक कर ची।
2: दुबई ये फ्री ट्रिप।
3: इटा क्यों ब्लॉक कर ची? আর কতগুলো নাম্বার ব্লক করব?
4: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
3: তাহলে
4: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
3: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
4: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।

0: Ongoing conflicts. Russia strongly backs India's claim for permanent seat in UN Security Council. Prime Minister Modi to share his thoughts in Mann Ki Baat program on Akashvani at 11 a.m. today. All public sector banks and regional rural banks to remain open today for convenience of customers. IMD issues red alert for heavy rainfall in Uttarakhand. Chardham Yatra suspended. And in men's cricket, first one-day international three-match series between India and West Indies to be played in Thiruvananthapuram this afternoon. And with that, we end the morning news. Have a great day.
1: Gaane Kothay Golden Shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold. Shonali Shokale Shonali Diner Gaan. রবিবারের সুর মহলে আপনি শুনছেন সুর মহল, সুর মহল শুধুমাত্র 100.1 FM গোল্ডে।
2: নমস্কার নমস্কার নমস্কার, সকলে কেমন আছেন? গত সপ্তাহে কথা দিয়ে গিয়েছিলাম নতুন একটা এপিসোড নিয়ে সুরমহলে চলে আসব, আর আজ 27 সেপ্টেম্বর, আজ বিশ্ব পর্যটন দিবস নিয়ে নানা রকমের কথাবার্তা চলছে নানা জায়গায়, আর আমরা আজ একেবারেই বাংলার মাটিতে থাকব ভেবে ঠিক করেছি। তার কারণ হচ্ছে বাংলার গান বাজনা এমন শক্ত ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে, এখানে এত অসংখ্য সমস্ত জ্ঞানীগুণী মহাজন এসেছেন যাদের হাত ধরে বাংলার গান বাজনা একেবারে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত, সুঅলঙ্কৃত, এবং সমস্ত দরবারে এখানকার গান বাজনা নিয়ে চলে গেছেন যারা, এবং আজকের প্রজন্মে যারা সেই সমস্ত গান বাজনা এখনও নিয়ে চলেছেন। আসলে গান বাজনা ওই যে পরম্পরার মাধ্যমে এক প্রজন্মের সঙ্গে আরেক প্রজন্মকে মিলিয়ে দেয়, সেভাবেই পদ্মপলাশ এমন একজন নাম। পদ্মপলাশকে আজ আমরা সুরমহলে পেয়েছি, অনেকদিন পর আগে স্বাগত জানিয়ে নিই, তারপর গল্পটা হবে। স্বাগত, খুব ভালো লাগছে অনেকদিন পর তোমার সঙ্গে দেখা।
3: অনেকদিন পরে এলাম,
2: একেবারেই তাই। এবং এই সময়টায় আকাশবাণী আসতে আমাদের যেমন ভালো লাগে, নিশ্চয়ই তোমাদের মতো শিল্পীদেরও সেরকমই ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, পদ্মপলাশকে পাওয়া মানেই এমন কিছু গান বাজনা যেগুলো একেবারেই খাঁটি বাংলার সম্পদ, তাই তো পদ্মপলাশ?
3: নিশ্চয়ই।
2: কীর্তন আমরা সকলেই জানি, মানে এই প্রজন্মে পদ্মপলাশ এবং কীর্তন দুটি নাম সমার্থক হয়ে গেছে, মিলেমিশে এক হয়ে গেছে, তাই আমরা নানা ধারার কীর্তন শুনবো। আসলে কীর্তন এমন একটি ধারা যা বাংলার নিজস্ব সম্পদ তো বটেই, বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত এবং বিশ্বের গান বাজনাকে যেভাবে প্রভাবিত করেছে, শুধুমাত্র বাংলার কম্পোজার তো নন, তার বাইরেও হিন্দি ছবির গানেও প্রচুর এরকম গান আমরা শুনেছি যেখানে কীর্তন, বাংলার কীর্তন একেবারে নিজের আসনটি পাকা করেছে। আর পদ্মপলাশের সঙ্গে আজ যারা রয়েছেন তাদেরকেও তো স্বাগত জানাতেই হবে। খোলে রয়েছেন শম্ভুনাথ চক্রবর্তী, স্বাগত জানাই। কিবোর্ডে রয়েছেন ভোলানাথ হালদার, আর বেহালায় রয়েছেন মানিকচন্দ্র হালদার, একেবারে পরিবারের মধ্যে থেকে। আরও একজন রয়েছেন পদ্মপলাশ, তার নামটি?
3: ওর নাম হচ্ছে মনোরঞ্জন।
2: মনোরঞ্জন, যিনি মনকে রঞ্জন করেন এবং গানকেও রঞ্জন করবেন, তাই তো?
3: নিশ্চয়ই।
2: একেবারে পারকাশনে রয়েছেন মনোরঞ্জন, আর আপনারা তো রয়েছেন 100.1 FM গোল্ডে। হ্যাঁ, অবশ্যই রেডিও সেট যারা টিউন করে রয়েছেন তারা তো রয়েছেন, তার সঙ্গে রয়েছেন যারা ফেসবুকে একেবারে চোখ মেলে কান মেলে, তাদেরকেও তো স্বাগত জানাতেই হবে। আমরা রয়েছি তিনটে ফেসবুক পেজের লাইভ, 100.1 FM গোল্ড কলকাতা, 107 FM রেনবো কলকাতা, আর আকাশবাণী কলকাতা। এই তিনটে গ্রুপে আপনারা যেভাবে পারুন আপনাদের অবশ্যই মতামত, অনুভূতি আর অবশ্যই অনুরোধ সবটাই রাখতে পারেন। টেলিফোনে যারা আসবেন ভাবছেন তারা 2248 8085 এই নাম্বারে আপনার মনের কথাটা জানিয়ে দিতেই পারেন পদ্মপলাশকে, এবং অবশ্যই আমাকে। আর অবশ্যই আরেকটি জানলা তো রয়েছে, 9903055992 এই নাম্বারটিতে SMS এবং হোয়াটসঅ্যাপের অপেক্ষায় রইলাম আমি আর যে সংযুক্তা। আর অবশ্যই সবাই মিলে শুরু করে দিই আজকের এই সুরেলা পথ চলা। চলো পদ্মপলাশ কিভাবে শুরু করবে ভাবছো?
3: শুরু করি গোরবন্দনা থেকেই শুরু করি,
2: একেবারেই শুরু করে দাও।

আসর বন্দনা, গুরু বন্দনা, তার মধ্যে দিয়ে আজ পদ্মপলাশ শুরু করলেন। এরপর কী কীভাবে এগোবো আমরা সেটা পদ্মপলাশ আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। তোমার উপরই ছেড়ে দিলাম আজ, এরপরে কী শুনবো।

পবিত্র হয়ে যায়। আর গতকাল রাতে এমন একটা চাঁদ উঠেছিল, নিশ্চয়ই সকলে আপনারা দেখেছেন, সেই চাঁদের যে চন্দ্রপ্রভা আর আজ সকালের যে মায়াবী আলো, সবটা মিলেমিশে না মনের মধ্যে কোথাও একটা অপূর্ব সমন্বয় তৈরি করেছে। এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, যেমন যেমনভাবে আমরা দেবী বন্দনার দিকে এগিয়ে যাচ্ছি, তেমন তেমনভাবে আমাদের মন

0: অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
1: বলুন।
0: 9-18-এর সুরমহল অসাধারণ, তার সঙ্গে রয়েছে আপনার সাবলীল উপস্থাপনা। গত রাতে চন্দ্রের অনির্বচনীয় দ্যুতি খুব ভালো লেগেছিল, আজও সূর্য উঠেছে, বৃষ্টি অনেক কমে গেছে,
1: ঠিকই
0: শরতের মৃদুমন্দ বাতাস বইছে। এই সুন্দর সময়ে যদি সম্ভব হয় একটি কেতনাঙ্গের রবীন্দ্রসঙ্গীত শোনাবেন। নমস্কার।
1: নমস্কার নমস্কার, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে, সঙ্গে থাকবেন। আর আমাদের 100.1 FM গোল্ড কলকাতা, আকাশবাণী কলকাতা আর 107 FM রেনবো, এই তিনটে পেজে অনেককে দেখতে পাচ্ছি, অনেকে জয়েন করেছেন আমাদের ফেসবুক লাইভে। জয়েন করেছেন জয়দীপ রায় বাঘাজো তিন থেকে, প্রচুর প্রচুর গানের রিকোয়েস্ট এসেছে। আচ্ছা, তারপরে লিখেছেন আর যে সংযুক্তা দিদি, আমার খুব প্রিয় শিল্পী পদ্মপলাশ এবং সমস্ত যন্ত্রসঙ্গীত শিল্পী ও অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকলকে অনেক অনেক অভিনন্দন জানিয়েছেন। হ্যাঁ, অনুষ্ঠান শুধুমাত্র আমার নয়, শুধুমাত্র পদ্মপলাশের নয়, সঙ্গে যারা রয়েছেন আজ প্রত্যেকের, এমনকি আপনারাও। আপনি না থাকলে আমাদের পথ চলাটা এতটা সুরেলা, এতটা মসৃণ কোনো মতেই হতে পারে না। তাই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানাবো সৌরভকে। সৌরভ আমাদের প্রত্যেক দিনের সঙ্গী, সৌরভ না থাকলে ওই যে আমি বলি যে আমার লাইভ হবে না কোনোভাবেই, অডিও ভিজুয়াল কোনো মাধ্যমেই আপনি আমার সাথে কানেক্ট করতে পারবেন না। আর রয়েছেন আমাদের কন্ট্রোল রুমে দাদারা দিদিরা, অবশ্যই রয়েছেন আমাদের পায়েল ম্যাম, আর অবশ্যই তার উপরে রয়েছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধার শুভায়ন স্যার। আমরা দেখি কে কী লিখেছেন আমাদের ফেসবুক লাইভে। আচ্ছা, আমার সাধনা মিটিলো গানটির রিকোয়েস্ট এসেছে বাঘাযতীন থেকে। জয়দীপ রায় লিখেছেন জাগো মা, চলো মনো নিজ নিকেতনে, ইত্যাদি ইত্যাদি গানের আরও অনেকগুলো গান লিখেছেন। আমি সবগুলো একজনের সমস্ত রিকোয়েস্ট পড়লে বাকিরা রাগ করবেন আমার উপরে, সেই রাগের বোঝা আমি নিতে পারছি না, এমনিতেই আমার যথেষ্ট নিজেরই বোঝা অনেকটা আমার উপরে। বাবুনি বাচ্চু ব্যানার্জি লিখেছেন শ্রীরামপুর হুগলি থেকে, সকলকে সুপ্রভাত, সকলকে শুভেচ্ছা, শুভকামনা নতুন সকালের এই অনুষ্ঠানে, শুভ সকাল। সুব্রত রঞ্জন দাস লিখেছেন গারুলিয়া বাবুঘাট উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে, সঙ্গে রয়েছেন সুনিতা দাস, সুনেত্রা দাস, অভিরূপ দাস, সকলকে শুভ সকাল জানিয়েছেন। সুমিতা রায় জয়েন করেছেন, অর্ণব বোস, জয় কীর্তনিয়া পদ্মপলাশের জয়, হ্যাঁ সকলে মিলেই জয়। সৌভিক সরকার অভি লিখেছেন সুপ্রভাত, মিষ্টি কণ্ঠস্বর, ভরে উঠুক আজ সুরমহল। আপনারা 9903 এই নাম্বারে কে কি লিখছেন দেখি। সুভাষ চক্রবর্তী উত্তর বাবালি থেকে প্রত্যেক দিনের মতো জয়েন করেছেন, মাথার উপরে এই শরতের সুনীল আকাশ, এ সময় সুরমহলে গান গাইবে শিল্পী পদ্মপলাশ, শিল্পীর সুরের মূর্ছনা আর সঞ্চালিকা সংযুক্তার সঞ্চালনা রবির সকালকে করে তোলে উপভোগ্য, যার তুলনা হয় না। অনেক অনেক ধন্যবাদ, আপনারা লিখতে থাকুন, আপনারা কমেন্টে লিখতে থাকুন, আপনারা টেলিফোনে আসতে থাকুন, আমরা চললাম পরের গানের দিকে। বলো পদ্মপলাশ, এরপরে কি রবীন্দ্রনাথের একটি গানের অনুরোধ ছিল সেখানে, চলো
2: রবি ঠাকুরের সঙ্গে কীর্তন তো একেবারে
1: অঙ্গাঙ্গিভাবে
2: পরিপূরক বলে মনে হয়।
1: আমরা যখন দেখি যে প্রথম প্রথম দিকে যখন উনি গান লিখছেন তখন কিন্তু কীর্তনের প্রভাবটা, বঙ্গভঙ্গ আন্দোলন 1905 সেই সময় সমস্ত গানই অলমোস্ট কীর্তন সুরে, মানে যেহেতু ওই বাড়িতে বাড়িতে কীর্তনের চর্চা ছিল এবং সবাই গাইতে পারতেন সমবেত স্বরে, তাই চলো আমরা শুনি।
2: গুরুদেব রবীন্দ্রনাথের গানে ওই পূজা পর্যায়ের কিছু কিছু গান এমন সুন্দরভাবে বর্ণনা, ঈশ্বরের সঙ্গে যে কীভাবে উনি কানেক্ট করেছেন ওনার ভাবনা চিন্তা দিয়ে, তার একটি গান

0: রবীন্দ্রসঙ্গীতের শিল্পীরা যখন এই গান পরিবেশন করেন তার থেকে একটু অন্যরকম চেহারা আমরা পেলাম, বিশেষ করে তবলা, আজকাল খোল তবলায় যেটা বাজে, এই এই যে বাজনাটা, এই খোলের যে শ্রীখোলের যে একেবারে অন্যরকম একটা ধ্বনি তৈরি হয়, মনের মধ্যে অনুরণন তৈরি হয়, এইটা সত্যি সত্যি মানে উইথ অল মাই রেসপেক্ট, হয়তো বহন করা সুবিধেজনক বলে খোল তবলা আজকাল খুবই চলছে, কিন্তু এই আওয়াজটা ভাবা যাচ্ছে না,
1: মানে এটাই মাটির আওয়াজ,
0: অপূর্ব অপূর্ব, এবং মাটির কাছাকাছি থাকতে শেখায় আমাদের ধর্ম, তাই না? এখানে দেখো কোনো ধর্মে, রবীন্দ্রনাথ তো একেবারেই অন্য ধর্মের মানুষ, ব্রাহ্ম ধর্মে দীক্ষিত, এবং তিনি ওই যুগল সম্মিলন কথাটার মধ্যে কিন্তু বলে দিলেন যে আসলে উনি কি বলতে চাইছেন।
1: একদমই, মানে এগুলো তো অ্যাকচুয়ালি একটা রূপক আমি বলতে পারি,
0: একেবারেই,
1: মানে উনি কি বিশ্বাস করেন না বিশ্বাস করেন, কিন্তু গানের মধ্যে উনি কি বিশ্বাস করেন সেটা একদম প্রস্ফুটিত,
0: একেবারেই। সঙ্গীতই আমাদের ধর্ম,
1: সঙ্গীতই আমাদের ধর্ম।
0: কে রয়েছেন সঙ্গে টেলিফোনে? নমস্কার।
2: রাধে রাধে।
0: রাধে রাধে।
2: হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আগে অনুষ্ঠান খুব ভালো, পদ্মপলাশ এসেছেন, খুব ভালো লাগছে। আমার বাড়ি হচ্ছে বর্ধমান কাটোয়া, সুন্দর খোঁজ বলছি।
0: আচ্ছা,
2: আমি দাদাকে বলবো, শিল্পীকে বলছি, একটা রাধারানী ভজন যদি গান, ভালো লাগবে।
0: আচ্ছা বেশ, সঙ্গে থাকতে হবে, আপনিও টেলিফোনে আসতে পারেন 2248 8085 এই নাম্বারে, কথা বলতে চাইলে, আর 9903 05 999 এই নাম্বারে, কোনোরকম ফোন কল নয়, কোনো পিকচার মেসেজ না, শুধুমাত্র SMS এবং হোয়াটসঅ্যাপ। আচ্ছা, কে কি লিখছেন একটু পড়ে ফেলি, নইলে না অনেক জমা পড়ে যাবে, পড়া হবে না। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে সুন্দর করে লিখেছেন, আজ আবার

0: হলো ফিরে সেই প্রিয় রবিবার। সুরমহলে গাইছে গান শিল্পী পদ্মপলাশ হালদার। গানের ডালি রাশি রাশি শুনছি মোরা বসে, কত শ্রোতা কান পেতেছে গানকে ভালোবেসে। বাদ্যযন্ত্রীরা বাদ্যযন্ত্রে তুলছে কত নতুন সুর, তারই তরে গান মোদের কানে লাগছে সুমধুর। যন্ত্র যন্ত্রী মিলে এখন হচ্ছে একাকার, গানের সুর তার সাথে মিলে মুগ্ধ চারিধার। মধ্যমণি সংযুক্তা দিয়ে অনুষ্ঠান সঞ্চালন করেন নানান কথার সাথে, শ্রোতাদের ফোনও ধরেন। আচ্ছা, তিনিও বলেন অনেক কথা যেন ঝর্ণা ধারা, সব মিলিয়ে আমরা হই সবাই সুরমহলে আত্মহারা। কি সুন্দর করে লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ। শুধুমাত্র আমার কথা, শুধুমাত্র পদ্মপলাশের কথা নয়, সকলকে মিলে এই যে এগিয়ে চলার বার্তা, এটা তো আপনারাই আমাকে শিখিয়েছেন। সংযুক্তাবন, সুরমহলে 201তম পর্বের অনেক শুভেচ্ছা শুভকামনা ভালোবাসা গ্রহণ করো, সুরমহলের দীর্ঘ জীবন প্রার্থনা করি। হ্যাঁ, গত সপ্তাহে আমরা 200তম পর্ব আমরা পালন করেছি এখানে, সত্যি সত্যি খুবই আনন্দের বিষয়। একেবারে শুরুর দিন থেকেই তুমি আমাদের সঙ্গে রয়েছো, এটা আমাদের কাছে খুব আনন্দের। আচ্ছা, এর পরে কে কি লিখেছেন একটু দেখি। আসাম থেকে জয়েন করেছেন হিতেন্দ্র দাস, লিখেছেন যে কোনো গান তাঁর পছন্দের হতে হবে এমনটা নয়, তোমার পছন্দের যে কোনো গান। শুভ সকাল দিদিভাই ও দাদাভাই, মীরা হো গেই মগন এই গানটির অনুরোধ করছেন শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে। আচ্ছা, ফেসবুকে দেখি কে কে আছেন। সুতনুকা মাইতি শুভ সকাল জানিয়েছেন, খুব সুন্দর অনুষ্ঠানের কথা লিখেছেন। আচ্ছা, তিলক পাল জয়েন করেছেন, সুব্রত রঞ্জন দাস, সুমিতা রায়, অর্ঘ্য মণ্ডল, সীমা দাস, নিমাই ভুঁইয়া, মানসী ব্যানার্জি, অর্ণব বোস। আচ্ছা, চলো পরের গান শুনি আর অপেক্ষা করি। বাকি সকলে মনে হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছেন, যারা একটু লেটে রান করেন, একটু লেটে ঘুম থেকে ওঠেন, তারা নিশ্চয়ই জয়েন করবেন ধীরে ধীরে, তাদেরকেও আমরা পাবো। চলো আমরা গান শুনতে শুনতে তাদের অপেক্ষা করি।
1: তাহলে কবিগুরু যখন হলো, তাহলে আরেকজন বাকি থাকে কেন?
0: হ্যাঁ, আরেকজনকে আমি ভাবছিলাম, কাজী নজরুল ইসলাম।
1: কাজী সাহেব কেন বাকি থাকবে? তো কাজী সাহেবের গান, এটিও একটি অপূর্ব গান। এই গানটি লেখনী এবং এই গানটার সাহিত্য মানে ভাবা যাচ্ছে না যে উনি কীভাবে ভেবেছেন।
0: সেই
1: গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে আমি কতটা ভালোবেসেছি আর গৌরাঙ্গ মহাপ্রভুকে কাজী নজরুল ইসলাম কতটা ভালোবেসেছে সেই গানটি বলছে। কেউ না হয় চলে গেলে তাহার তার জন্য কাঁদতে পারি, কিন্তু যে তো চিরকাল আমাদের হৃদয়ের মধ্যে রয়ে গেছে তার জন্য কেন কাঁদব, তাকে নিয়ে তো সুখে সংসার করব। হ্যাঁ, তো গৌর আমাদের সেই, তিনি চলে যাননি, তার অনুভূতি, তার কিছু দেওয়া আমাদের মধ্যে চিরকাল সঙ্গে থেকে যাবে। বলছে, মোরা কাঁদব না ওগো ও শচি দুলাল তোমায় ডেকে ডেকে, তুমি গেছো চলে তোমার প্রেম গিয়েছ রেখে। কি অপূর্ব কথা বলছে।

0: কি আকুতি না, মানে সত্যি সত্যি আজকে আমাদের আশপাশটা যেভাবে খুব দ্রুত আমরা পাল্টে যেতে দেখছি, তখন আরও বেশি করে মনে হয় যে এই মানুষগুলোর জীবন যাপন যদি আমরা একটু বেশি করে পড়ার চেষ্টা করি,
1: হ্যাঁ,
0: তাহলেও বোধহয় আমাদের জীবনটা একটা অন্যরকম দিকে প্রবাহিত হবে। মানে এতটাই পবিত্র একটা অনুভূতি, মানে এই মানুষটিকে নিয়ে আমরা যত কথা বলবো ততই বোধহয় কম বলা হবে। মানে এত এত ধারার গান তিনি রচনা করেছেন, এবং কীর্তন শুধু যদি আমরা বলি, মানে রবীন্দ্র এবং তার পরবর্তী যুগে যারা কীর্তন রচনা করেছেন, একেবারে গোড়ার থেকে যদি আমরা কীর্তনের ইতিহাস পড়ি, তাহলে সেখানে একটি নাম অবশ্যই কাজী নজরুল ইসলাম। মানে এমন সমস্ত আখরযুক্ত আখরমুক্ত নানা রকমের কীর্তন তার রয়েছে,
1: ওনার অনুভূতি অন্য স্তরের
0: একেবারেই। একটা গান ছিল, আমি কৃষ্ণচূড়া হতাম যদি, মানে আমি না ছোটোবেলায় শুনেছিলাম, হ্যাঁ, সেই গানটা শুনতে শুনতে আমার ভেতরটা, মানে ছোটোবেলায় একেবারে ছোটোবেলায় শোনা, পুরবী দত্তর সম্ভবত রেকর্ড বাজতো, রেডিওতেই বাজতো, তখন তো আমাদের হাতে হাতে রেকর্ড ছিল না, বা এখন যেমন ইউটিউবে পাওয়া যায়, তো সেটা তো ছিল না, কিন্তু এটা অন্যরকম, একটা ছোটো বাচ্চাকেও কাঁদিয়ে দিয়েছিল সেই গান। তো সেইখান থেকে কীর্তন

0: Michele ফেব্রুয়ারিতে সন্ন্যাসীতলা আশ্রমে সেখানে দাদার সাথে মানে আমার যে আজকে যে যে গানগুলো দাদা শোনাচ্ছেন দাদার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে আমাকে ঘন্টা খানিক থাকতে হয়
1: এই গানগুলো প্রত্যেকদিন শোনার জন্য
0: একটা মানে খনি আমি কতবার ফিরে ফিরে গিয়েছি মানে মনে আছে নিশ্চয়ই যে শুরুর দিকে শুধু হারমোনিয়াম বাজিয়ে তুমি রান করলে শুধু হারমোনিয়াম কিছু নেই কিন্তু দাদা নিশ্চয় মনে আছে
1: আমি প্রথম শুনেছিলাম আজই গধুরী লগনে প্রথম পরিচয় পদ্মপলাশ নামটির সঙ্গে
0: আজই গধুরী লগনে তো বটেই বা বেহার যদি নামে
1: ওগুলো তো অনেক পরের কথা
0: কিন্তু আগমনী গান আগমনী গান ভুবন মোহিন গণেশ্বর তারপর আয়মা উমা আনন্দ
2: আনন্দ
0: অপূর্ব নীলকণ্ঠ
1: আজকে হবে হবে সায়ন সঙ্গে থাকো কারণ কথা বেশি বললে আবার গান কম হয়ে যাবে তখন সকলে প্রচুর বকবেন আমাকে কারণ পদ্মপলাশ যে ধারার গান নিয়ে এগিয়ে চলেছেন সেই ধারার গান একটুখানি সময় দিলে পদ্মপলাশ নিজেও তৃপ্ত হবেন না আমরা নিজেরাও তৃপ্ত হব না তাই আমরা পরপর গান শুনতেই বেশি পছন্দ করি তবে মাঝে মধ্যেই আপনাদের কথা বলতে হবে শাশ্বত সুন্দর বেরা জয়েন করেছেন আচ্ছা তুমি অরূপ স্বরূপর কথা বলছেন মুকুল সর্দার শুভেন্দু সামন্ত অর্ঘ্য মণ্ডল মুগ্ধ হয়ে যাচ্ছি খালি শুনছি আপনারা শুনতে থাকুন এবং মাঝে মাঝে একটুখানি নিজেরা যে রয়েছেন সঙ্গে আমাদের সেইটুকু বার্তা জানিয়ে দিয়ে যান কমেন্টের মাধ্যমে ফোনের মাধ্যমে এবং অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর আমরা পরের গান শুনে ফেলি
2: তাহলে এরপরে এবার একটু পদাবলী কীর্তনের মধ্যে
1: অবশ্যই অবশ্যই
2: একজন বলছিলেন যে একটু ভজন শুনবেন বলে তো তার মধ্যে একজন আমাদের বাংলার পদকর্তা রয়েছেন গোবিন্দ দাস ঠাকুর যাকে ভীষণ পছন্দ করতেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর
1: অবশ্যই
2: তো সেই গোবিন্দ দাসের একটা ভজনের একটা গান আর কি ভজশ্রী রাধা রমণ রমণী মনে মোহন বৃন্দাবন দেব

কীর্তনের রসে এমনভাবে জারিত হয়েছিলেন রবীন্দ্রনাথও। দেখো এই যে পদকর্তাদের নামগুলো একেবারে শেষে পদকর্তারা লিখে দিয়ে গেছেন, যাতে আমরা এখনও তাদের গান বলে চিহ্নিত করতে পারি, তাদের পদ বলে চিহ্নিত করতে পারি। তো রবীন্দ্রনাথও যখন ভানুসিংহের পদাবলী রচনা করছেন, সেই কত ছোট বয়স, 16-17 বছর বয়স, তখন কিন্তু সেই স্টাইলটা নিয়েছিলেন। পরবর্তীতে নিজস্ব

0: জায়গা অবশ্যই তৈরি করলেন এবং নিজস্ব সিগনেচার রাখা যেটা সেটা দেখিয়ে দিয়ে গেলেন রাস্তায়, অবশ্যই সেই পথ তিনি দেখিয়ে দিয়ে গেলেন। এবং তার পরবর্তীতে কীর্তন আজীবন তার সঙ্গে ছিল। কাজী নজরুল ইসলামের কথা আমরা বললাম, রজনীকান্ত সেনের কথা বললাম, এভাবে আরও নানা স্রষ্টাকে নানা সময় কীর্তন প্রভাবিত করেছে। আচ্ছা, প্রভাবিত করে চলেছে আমাদেরও প্রত্যেককে, সেই কারণেই আজ আমাদের কমেন্ট সেকশন এবং ফেসবুক লাইভের প্রত্যেকটা তিনটে পেজে প্রচুর প্রচুর কমেন্ট আসছে। প্লাবনের প্লাবন হচ্ছে আর কি। পূর্ণা ঘোষ লিখেছেন, কোথা থেকে জানি না, লিখেছেন, সংযুক্তা পদ্মপলাশ, সৌরভ সহশিল্পীরা এবং সমস্ত সহশিল্পীদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। অসাধারণ সুন্দর অনুষ্ঠান হচ্ছে যা ভাষায় প্রকাশ করা যায় না, পুরো পরিবেশটা পাল্টে দিয়েছে, প্রত্যেকটি গান অসাধারণ, তোমাকে আবার একদিন শ্রোতারা চাইছেন। হ্যাঁ, এখন থেকে তো আমি তো সবসময় হাত বাড়িয়ে থাকি, এরা এখন কোথায় কোথায় ঘুরে বেড়ায়, এই যে কবে যেন চলে যাচ্ছ বাইরে,
1: 14 তারিখ,
0: 14-ই চলে যাচ্ছে সেই সুদূর আমেরিকায়, তাই তো? এরা গত বছরে কোথাও যায়নি বললো, কিন্তু তার আগেও আমরা পাইনি পুজোর সময়। আসলে এই সময়টা শিল্পীদের প্রত্যেকের ব্যস্ততা থাকা ভালো, তাহলে তো আমাদের অথেন্টিক গান বাজনা, যেটা আমাদের আদি গান বাজনা, সেইটা সমস্ত জায়গায় পৌঁছে যাবে, তাই না?
1: গত বছর যায়নি বলে তো প্রবাসী বাঙালিরা আবার কি অভিমান, সেই অভিমানে আমাদের এই বছর যাওয়া,
0: সেই অভিমানও তো সেখান থেকেই শেখা, রাধাকৃষ্ণের অভিমান একেবারেই, মানে আমরা না এই যুগলের কাছে সত্যি সত্যি বারবার করে পৌঁছে যেতেই চাই, যাতে নাকি আমাদের হৃদয় আরও পরিশুদ্ধ হয়। দুর্যোগের মেঘ কেটেছে উজ্জ্বল চারিপাশ, আসছে মা পিত্রালয়ে ছেড়ে কৈলাস, পদ্মপলাশের মিষ্টি সুবাস ছড়িয়ে চারিধার, সবাই মিলে আবাহন করছি জগৎমার। শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে লিখেছেন, অনুষ্ঠান শুনে মন ভালো হয়ে যাচ্ছে, ভক্তিরসে সিক্ত হচ্ছি, অনুষ্ঠান শেষে হরে কৃষ্ণ নাম দিয়ে শেষ করবেন এটা আশা করি সুরমহলের কাছে। সুজিত মণ্ডল উত্তর যোজরা থেকে লিখেছেন, সুপ্রভাত দিদিভাই, ওফ বাপরে এত মেসেজ ডিলিট করেছেন না, অনুষ্ঠান শুনছি এবং দেখছি দুটোই চলেছেন চলছে এবং খুব ভালো লাগছে। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, 70 শব্দ বেশি ছোট হয়ে যায় একটা কাহিনীর জন্য, আচ্ছা এটা অন্য অনুষ্ঠানের কথা লিখেছেন। অতনু লিখেছেন, অতনু পাঠক লিখেছেন কাশুন্দিয়া হাওড়া থেকে, রবিবারের সুরমহল অনুষ্ঠানে শিল্পী পদ্মপলাশের সুন্দর সুন্দর কীর্তন শুনছি, বারুইপুরের একটি অনুষ্ঠানে আমি প্রথম ওর কীর্তন শুনে শ্রোতাদের মধ্যে মুগ্ধতা আর অপূর্ব গানের আহুতি গোটা পরিবেশকে এক অন্যরকম অবস্থানে নিয়ে যেতে দেখেছিলাম। আসলে না, এটা শুধুমাত্র পদ্মপলাশ তোমার কৃতিত্ব
1: না, এটা
0: তোমার কি মনে হয় বলো?
1: আমার কৃতিত্ব নয়, আমার যেমন একটা ভূমিকা থাকে সেখানে কিন্তু দর্শকদেরও একটা বিরাট ভূমিকা থাকে
0: অবশ্যই, এবং কীর্তন
1: মানে এটা না, শ্রোতা আর গায়ক দুজনের মধ্যে যদি কানেকশনটা যদি ঠিকভাবে তৈরি না হয় তাহলে গান কখনো ভালো হয় না।
0: এবং তোমার এবং শ্রোতাদের মাঝখানে কানেক্ট করে দিচ্ছেন যারা, সেতু বেঁধে দিচ্ছেন যারা, তার মধ্যে তোমার পিতা রয়েছেন, বাবা রয়েছেন,
1: কাকাও রয়েছেন,
0: পরিবার না, মানে পরিবারের মধ্যে থেকে যদি এই ধারাগুলো এগিয়ে আসে, আরো অনেক ছাত্রছাত্রীর মধ্যেও তুমি নিশ্চয়ই ছড়িয়ে দিচ্ছ, তাদের মধ্যে কিরকম দেখছো, মানে কীর্তনের প্রতি তাদের অনুরাগ কিরকম?
1: কীর্তনের প্রতি এখন আগের থেকে একটু অনুরাগ বেড়েছে, এই কারণে হয়তো আমাদের কয়েকজনের হয়তো একটু আমরা কিছু করেছি বলে যে কীর্তনটাকে নিয়ে তারা এগিয়ে যাচ্ছে বা ভালোবেসে তারা শিখতে আসছে। তবে আমার মনে হয় যে সবাইকে একটু কীর্তন সাবজেক্টটা শিখে গান করা উচিত, কারণ এইটা এমন একটা সাবজেক্ট, এটা শুধুমাত্র গান গেয়ে দিলাম আর বাহবা পেলাম তা নয়,
0: এবং ইউটিউব থেকে তুলে নিলাম গেয়ে ফেললাম তা নয়,
1: না একদমই নয়, এটার জন্য একটু পড়াশোনার দরকার, পড়াশোনার দরকার, একটু গুরুর সঙ্গে গিয়ে বসে তার সঙ্গে একটু সঙ্গ করার দরকার, কারণ এটা একটা কমপ্লিট একটা প্যাকেজ, কমপ্লিট একটা আর্ট,
0: এবং শাস্ত্রীয় সঙ্গীত শেখাটা বড্ড জরুরি,
1: বড্ড জরুরি। সুর যদি আমি সঠিকভাবে তানপুরাতে না লাগাতে পারি গলায়, তাহলে তো আর ওই শুধু উষ্ট্র চিৎকার হবে, আর কিচ্ছু না।
0: এবং এমন অনেক পদ আমরা পড়েছি, মানে বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, সেখানে যেখানে উপরে রাগের নাম মেনশন করা রয়েছে,
1: রাগের নাম মেনশন, তালের নাম, তালের নাম মেনশন করা আছে,
0: ভয়ঙ্কর জটিল,
1: ভয়ঙ্কর জটিল, এগুলো যদি খুব মনে করে যে খুব সহজে শিখে নেওয়া যায় তা নয় অ্যাকচুয়ালি,
0: একেবারেই তাই।
1: কীর্তনের পদ এত কঠিন, বিশেষ করে গান গাওয়া আর তালটা দূরের কথা, প্রথম কথা পদটা পড়ে তার মানে উদ্ধার করা,
0: কারণ যে ভাষাটি সেটি তো একেবারেই কাব্য ভাষা,
1: কাব্য ভাষা, এবং তার অন্তর্নিহিত অর্থ কি এটা জানার জন্য পড়াশোনা খুব প্রয়োজন,
0: খুব প্রয়োজন। চলো পড়াশুনোর কথা শুনি, আবার অনেকে ভাববেন ওরে বাবা আবার পড়াশুনো, ঠিক আছে তার থেকে বরং গান শুনি, চলো শুনি।

0: চলো তো এইবার হচ্ছে আমাদের একজন রিকোয়েস্ট করেছিলেন ওই গানটি ভীষণভাবে। আমরা শুধু কীর্তন মানে তো ওই মন্দিরের শঙ্খঘণ্টার ধ্বনি এইগুলি মনে করি, কিন্তু তার বাইরেও একটা কীর্তনের না একটা দর্শন আছে, সেটার একটা সায়েন্টিফিক রিজন আছে। আমাদের ভারতীয় সনাতন ধর্মের একটা ইতিহাস আছে, তার একটা সায়েন্টিফিক রিজন আছে টু বিলিভ দ্যাট। তো সেইগুলোর একটা অপূর্ব লেখনী আমাদের কাজী সাহেবের আছে, সেটা হচ্ছে খেলিছ এ বিশ্বলোজি বিরাট শিশু।
1: অনেকেই রিকোয়েস্ট করছেন গানটি শুনি।
0: তো কাজী নজরুল ইসলাম,

0: কি অপূর্ব! মানে কি বলতো, আমরা এই গান অন্যভাবে শুনে অভ্যস্ত তো ছোট থেকে। এই যে যে এরা তিনজন নয় চারজন এত চমৎকার সঙ্গত করলেন, মানে গানটা তো তুমি তুমি গাইবেই, সেটাই সেটাই তো তোমার নিয়তি ছোট থেকে, তোমার ডেস্টিনি এটাই ছিল, কিছু করার নেই, পরিবারে তুমি এইভাবেই তুমি বড় হয়েছো, জন্মই গ্রহণ করেছো এমন একটা পরিবারে। কিন্তু এই সঙ্গের যে এই তিনজন চারজন, শম্ভুনাথ মানিকবাবু, তো মানিকবাবু বাবা, আর ভোলানাথ বাবু কাকা, এবং মনোরঞ্জন, মনোরঞ্জন মনোহরণ করেছেন আজকে, সত্যি কথা বলতে কি, মানে এত চমৎকার আবহ তৈরি হচ্ছে এই এই রকম সঙ্গত এই গানের সঙ্গে, আমরা পদ্মপলাশের আগে সত্যি সত্যি আমি অন্তত শুনিনি। তো অনেক ধন্যবাদ, মানে গানগুলোকে না এভাবে প্রত্যেক শিল্পী নিজস্ব স্বাতন্ত্র্য দিয়ে, নিজস্ব সমস্ত মেধা দিয়ে, মনন দিয়ে লালন করেন এবং এগিয়ে নিয়ে চলেন,
1: সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়া
0: একেবারেই। কাজী নজরুল ইসলাম থাকলে খুব আশীর্বাদ করতেন তোমাকে, নিশ্চয়ই আশীর্বাদ করছেন কোথা থেকেও। আপনি কি বলছেন? নমস্কার, কেউ একজন রয়েছেন কিন্তু কোথায় কার সঙ্গে যেন কথা বলছেন, আমার সঙ্গে কি কথা বলবেন না? 2248080 85 এই নাম্বারে আপনার অপেক্ষায় রয়েছি তো আমি আর যে সংযুক্তা, আর অপেক্ষায় রয়েছেন পার্থকুমার মোদক। তিনি বলছেন যে পদ্মপলাশবাবুর গান আমার মা পাগলের মতো ভালোবাসেন, যে কোনো সময় তাঁর গান শুনতে পছন্দ করেন তালপুর থেকে। এই প্রসঙ্গে আমি আমার মায়ের কথা বলি, যখন যখন আমার মা আমার কাছে এসে থাকেন এবং বেশ কয়েক মাস থাকেন, সন্ধে হলেই বলবেন পদ্মপলাশের গান, মানে উনি কন্টিনিউয়াস শুনতে থাকেন দু তিন ঘন্টা পর পর পর, মানে শুনেই শুনেই চলেছেন। আমরা তখন নিজের নিজের কাজ করি, মানে এই রকম যে একটা মায়াজালে আবদ্ধ করেছো তুমি শুধুমাত্র কীর্তন দিয়ে, এটা বোধ হয় কীর্তনের সুধা,
1: একদমই কীর্তনের।
0: আমরা এখানে একটি অনুষ্ঠান করতাম অর্পণ আর আমি, অর্পণ বলে আমার একজন কলিগ, সহকর্মী, বন্ধু, ভাই, যাই বলো না কেন, কীর্তন সুধা নাম ছিল। তখনও আমরা দেখেছিলাম যে মানুষ পাগলের মতন মাতোয়ারা হচ্ছেন। হ্যাঁ, মানে
1: কীর্তনের মাধুর্য চিরকাল ছিল,
0: চিরকাল ছিল,
1: আছে, চিরকালই থাকবে, ম্রিয়মান কখনো হবে না,
0: এগুলো চিরকালীন। যাদবেন্দ্র পণ্ডা লিখেছেন, আমি কিন্তু প্রতিদিনের মতো শুরু থেকে লাইভে রয়েছি, আপনার নজর এড়িয়ে গিয়েছে। না না, নজর এড়িয়ে যায় না, আসলে এত মানুষ কমেন্ট করেন না, আমি যে দেখেন দেখেছেন তো, আমার তো ছোট ছোট দুটো হাত, 10টা আঙুল আছে ঠিকই কিন্তু খুব ছোট ছোট দুটো হাত পদ্মপলাশ আসছে শুনে, আর সেগুলো দিয়ে যখন স্ক্রোল করি না তখন অনেক সময় কি আগে পরে হয়ে যায়। আপনি লিখেছেন খুব ভালো লেগেছে, সেটা আমি দেখতে পেয়েছি। সৌম্যদীপ ভুঁইয়া লিখেছেন খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, উনি প্রিয় শিল্পী আমার কাছে, আমার আড়াই মাসের ছেলে ওর কণ্ঠে হরি হরায় নম নম কৃষ্ণ মন্ত্রমুগ্ধের মতো শোনে। দেখেছো, আমরা আমাদের মাদের কথা বললাম, সেই জেনারেশন, এবং ওর ছেলে মাত্র আড়াই মাস, সেও মন্ত্রমুগ্ধের মতো শুনছে, এইটা হচ্ছে কীর্তনের মহিমা সত্যি সত্যি। সকলকে শুভেচ্ছা জানিয়েছেন শাশ্বত সুন্দর বেড়া, খেলিছয়ে বিশ্বলয়ের রিকোয়েস্ট করেছেন, শোনা হয়ে গেছে নিশ্চয়ই। আচ্ছা চলো, আমরা পরের গান, না পরের গান শোনার আগে একটা ছোট কাজ আছে, সেটা সেরে ফেলি, ফেলে আমরা একসঙ্গে গানে গানে ফিরবো আপনার কাছে, সঙ্গে থাকুন।
2: লোন অফার স্যার,
3: আবার এক্ষুনি ব্লক করছি,
2: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
3: এটাকেও ব্লক করছি, আর কতগুলো নাম্বার ব্লক করব?
4: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
3: তাহলে
4: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন, ব্যাংকিং ট্রাভেল ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
3: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
4: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে, শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
5: আপনার স্মার্টফোন হো ইয়া হেডফোন, अप्लायंसेस हो या कार, क्या वो रॉकेट जो आपके डिवाइस पे सैटेलाइट सिग्नल्स भेजता है, हर वो चीज जिसे पाने के लिए हम कभी

0: दुनिया की तरफ देखते थे, आज खुद बनाते हैं और पूरी दुनिया तक पहुंचाते हैं। एक सोच से शुरू हुआ ये सफर और 12 साल में इंडिया की इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग 6 गुना बढ़ी, मोबाइल फोन्स 32 गुना और एक्सपोर्ट्स 84% बढ़ गए। मेक इन इंडिया ने इंडिया को ग्लोबल स्टेज पर दी एक मजबूत पहचान।
1: भारत ग्लोबल बिजनेसेस के लिए नए अवसरों का केंद्र बन रहा, इसलिए मेक इन इंडिया, इनोवेट विथ इंडिया, स्केल फॉर द वर्ल्ड।
2: সোনালী সকালে সোনালী দিনের গান রবিবারের সুরমহলে আপনি শুনছেন সুরমহল, সুরমহল শুধুমাত্র 100.1 FM গোল্ডে।
3: আমরা এসে পড়েছি সঙ্গে নিয়ে একজন বন্ধুকে। নমস্কার, টেলিফোনে কে রয়েছেন?
4: হ্যালো
3: হ্যালো, নমস্কার নমস্কার।
4: অপর্ণা ভট্টাচার্য
3: বলছি। আচ্ছা অপর্ণা দি, কেমন আছেন? অনেকদিন পরে শুনছি আপনার গলাটা।
4: সকাল থেকে তোমার গলা শুনে আমি আরো ভীষণ ভালো আছি। গান কি বলবো, স্বর্গীয় সুধা এনে দিয়েছে আমাকে একটা গান শোনাবে গো।
3: কি গো, কোন গান গো?
4: আমার একটা রিকোয়েস্ট আছে পদ্মপলাশের কাছে।
3: পদ্মপলা শুনছে, বলুন আপনি।
4: হ্যাঁ, ওই যে আমি বাউল হলাম ধূলির পথে, লয়ে তোমার নাম,
3: লয়ে রাধা নাম। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম। আবারও এই গানের রিকোয়েস্ট বারবার আসে আমাদের কাছেও। আমরা যখন অন্য অনুষ্ঠানে বসি, কাজী নজরুল ইসলামের গানের যে অনুষ্ঠান, সেখানেও আমরা এই গান আপনারা শুনতে চান আপনাদের অনুরোধে। অবশ্যই দেখা যাক। শরৎ হাওয়ায় লাগলো দোলা, রোদ্দুর উঠল মনে, এক চিলতে হাসির ঝিলিক সবার ঠোঁটের কোণে। আচ্ছা, সবার মুখে উঠবে খাবার, থাকবে সবাই সুখে, আগমনীর ছন্দ বাজে এই প্রকৃতির বুকে, কাশের বনে লাগলো দোলা ঝিরঝিরে এই সুরে, আগমনীর বার্তা এলো এই দিগন্ত জুড়ে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে লিখেছেন, কিন্তু প্রত্যেক দিন পায়েল লেখেন, আমার কথা মোটেই পায়েল শোনেন না। একটু বাংলায় লিখলে আমি এই হোঁচটটা তো খাই না, এই হোঁচট খাওয়াটা না সত্যি সত্যি আমার অভ্যেস হয়ে গেছে। সুরমহলে সকলকে আমার অভিনন্দন, অমলোধব হলো পালে লেগেছে। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীতটি শোনালে ভালো লাগবে। দুলাল মণ্ডল বিজয়গড় থেকে, আমরা আজকে একটুখানি অন্য ধারার গান শুনছি। অমলোধব হলো পালে লেগেছে তো আমাদের মনে মনে, কানে কানে এখন প্রাণে প্রাণে বাজছে, তাই না? পদ্মপলাশ মানে তোমার বাড়ি যেখানে, সেখানে তো প্রচুর নিশ্চয়ই কাশ ফোটে। আমরা তো এখন দেখতে পাচ্ছি না আমাদের,
5: আমাদের গ্রামের দিকে তো কাশ তো ফোটেই,
3: কিন্তু এই বৃষ্টি বাদলায় একটু তারা একটু ম্রিয়মান হয়ে
5: গেছে।
3: হ্যাঁ, আমরা সে খবরও পেয়েছি। গুড মর্নিং সংযুক্ত দি, সকাল থেকে শুনছি পদ্মপলাশের কীর্তন, খুব খুব খুব ভালো লাগছে। পূর্ণিমা দত্ত গঙ্গাসাগর শ্রীধাম থেকে লিখেছেন। আচ্ছা, আপাতত আমি একটু থামি, আবারও অনেকক্ষণ ধরে আমরা গান শুনিনি, একটু গান শুনি। পদ্মপলাশ এবার বলো,
5: এবার একটু গন্ধের গান শোনাই, মানে শিশিরের গন্ধ, শিউলির গন্ধ।
3: আসুক আসুক।
5: হ্যাঁ, তো আগমনী আসছে, মা আসছে, আমি তো 14 তারিখ চলে যাব, তোমরা আনন্দ করো কাশফুলের গন্ধে,
3: তুমি ওখানে অন্য আনন্দ করো। হ্যাঁ, তারা তো আর এই এই গন্ধ পান না,
5: না না, এই গন্ধ পেতে গেলে তো বাংলার মাটিতে,
3: বাংলার মাটিতে আসতে হবে একেবারেই। তাই
5: উমা তো আমার ঘরের মেয়ে, মানে আমি শুধু ভাবি যে বাংলার মানুষরা এত আবেগী, এত আবেগ, যে দুর্গা মাকে কিরকম করে ঘরের মেয়ে করে একদম কোণে সাজিয়ে, মানে কোলের মধ্যে বসিয়ে রেখেছে, এত আদর, এত ভালোবাসা। তো সেই সেরকম একটি গান আমার, এটা আমি রেকর্ড করেছি প্রথম, এ আমার আগে এটা রেকর্ড কেউ করেনি, তো এত রেসপন্স ভালো এবং এত ভালো গান, এটাই আগমনী গান একটা শোনাই। কীর্তন, এগুলো সব কীর্তনের মধ্যে অ্যাকচুয়ালি পড়ে। কালী কীর্তনের কথা বলতে গেলে, যেমন কৃষ্ণ কীর্তনের আমাদের পদকর্তাদের নাম রয়েছে বা একটা বিরাট বড় গৌরবময় অধ্যায়, কিন্তু কালী কীর্তন বাংলার মানুষের পদাবলী, মানে বিরাট
3: বিরাট বিরাট ব্যাপার।
5: তার মধ্যে আগমনী এক গান একটা অংশ, তো সেই আগমনী একটা গান শোনা, আনন্দময়ী উমা।
3: হুম হুম।

0: সুন্দর বলছে আনন্দময়ী উমা, ওমা আয় মারে তোর মায়ের কাছে। এই গানটি আমি মেনশন করতে চাই, যে গানটি আমি শিখেছিলাম আমার ছোট্টবেলায় একজন মাস্টারমশাই, আমার গ্রামের মাস্টারমশাই, উনি আমাকে মানে একবারে ছেলের মতো ভালোবাসে, ভীষণ ভালোবাসেন। আমার প্রথম গুরু শরদিন্দু রায়।
1: আচ্ছা।
0: হ্যাঁ, উনি আমার বাড়ির কাছাকাছি কুলপিতে বলে শিক্ষক বলে উনি থাকেন, এখনও উনি আছেন, আমাকে আশীর্বাদ করেন। এই গানটি ওনার হাতে হাতখড়ি আমার পুজোর গান হিসেবে, তখন খুব ছোট ছিলাম, তখন উনি গানটা শিখেছেন।

0: কি মিনতি কি আকুতি, প্রত্যেক মায়ের মনের কথা একেবারে আগমনী সুর। সত্যি সত্যি আমাদের এই জন্য না, মানে বারবার করে এখানেই জন্মাতে ইচ্ছে করে,
1: বারবার বারবার,
0: নইলে এগুলো আমরা কোথায় পাবো বলো? মানে এই যে আকুতি, এই যে মাকে একেবারে মা, মানে দেবীর আসন থেকে তাকে একেবারে বাড়ির মেয়ে করা,
1: আমরা তো সত্যি বাঙালিরা তো তাকে দেবীর আসনে বসে চাইও নি, মানে সে একবারে ঘরের মেয়ে। হ্যাঁ, কোলে মানে বছরের শেষে একবার করে ফিরে আসবে, তার মুখটা দেখবো, মানে কি রকম পারিবারিক আত্মিক সম্পর্ক ভগবানের সঙ্গে আমরা করে নিতে পারি।
0: একেবারেই তাই। এবং এই যে বাৎসল্য, শুধুমাত্র আমরা কৃষ্ণ, শ্রীকৃষ্ণ যশোদা, এটা এই বাৎসল্য রস, যেটা সেখানে অনেক কীর্তন রয়েছে, অনেক পদ রয়েছে, তার সঙ্গে ধরো

0: এই এইটা
1: এই
0: মায়ের সঙ্গে মেয়ে। এবং সত্যি সত্যি এই যে পদকর্তারা, তারা না প্রত্যেক সময় তারা আমাদের সঙ্গে এইভাবেই থাকবেন, আর থাকবেন আপনি। নমস্কার, কে আছেন টেলিফোনে?
2: সংযুক্তাদি?
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
2: আকাশবাণীর সরোবরে পদ্ম পলাশ ফুটেছে।
0: পদ্ম

0: পদ্মপলাশ নতুন করে একটু ফোটে, বল রে জবা বল।
1: আচ্ছা বল রে জবা বল, আবারও সেই কাজী নজরুল ইসলাম। আচ্ছা আমরা একটু অন্য পেজগুলো থেকে একটু ঘুরে আসি, অনেকে সেখানেও অনেক কিছু লিখেছেন, তারা নয়তো রাগ করবেন। কৃষ্ণেন্দু বিশ্বাস, কথায় গানে অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, পায়রাডাঙ্গা থেকে লিখেছেন। আচ্ছা এবার আমরা দেখি যে আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন কারা। শুভ সকাল, লক্ষ্মী সরকার লিখেছেন বালিগঞ্জ থেকে, আমার খুব প্রিয় শিল্পী পদ্মপলাশ, এত সুন্দর গান করেন যেন মনের ভেতর একটা মোচড় দিয়ে যায়। কোনো রিকোয়েস্ট নয়, সঙ্গে শুধু শুনব। আর যে ম্যামকে অনেক থ্যাঙ্কস, আমাকে কেন থ্যাঙ্কস দিচ্ছেন, আমি তো কিছুই পারি টারি না। আচ্ছা শুভ সোনালি রোদ ভরা সকাল জানিয়েছেন, মানে আজকে সত্যি সত্যি সব জায়গায় সোনালি রোদ উঠেছে। তাহলে মিষ্টিকণ্ঠ, না আমার নামটা বলবেন না, মিষ্টিকণ্ঠী এর মাঝে মাঝেই গলায় ব্যাং ঢুকে যায় জানেন তো। আমি উৎপল মুখার্জি, পুনে থেকে পদ্মপলাশ দাদাভাই এবং সহশিল্পীদের আগাম শুভেচ্ছা জানাই তোমাদের আমেরিকা যাওয়ার আগে। দারুণ অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো লাগছে, আমার আলাদা করে অনুরোধ নেই, সবাই ভালো থেকো। অনুষ্ঠান পরিচালনার জন্য আমাকে ধন্যবাদ জানিয়েছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। না এটা আমি পড়ব না, লজ্জা পেয়ে গেলাম খুব। আগরপাড়া থেকে চন্দন কুণ্ডু লিখেছেন, আমি এটা জমিয়ে রাখলাম, হ্যাঁ এটা আমার সার্টিফিকেট, আমি জমিয়ে রাখলাম। পদ্মপলাশের ভক্ত হয়ে গেছি সেই কবে থেকে, আমার অনুরোধ পদাবলী কীর্তন, আনন্দগোপাল ঘোষ কালিকাপুর থেকে। আর কে কি লিখেছেন চটপট করে পড়ে ফেলি, সময় তো খুব বেশি বাকি নেই। নমস্কার সংযুক্ত দিদি, আমি পূর্ব বর্ধমানের ভৈরবপুর থেকে বিদিশা নন্দী বলছি, এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে যে কি বলবো, আমার বাড়ির সবাই শুনছে, এই গানটি খুব সুন্দর, খুব সুন্দর গাইলেন। সত্যি সত্যি আমরা খুব সুন্দর গানে আজকে একেবারে ডুবে আছি, মাঝে মাঝে আমাকে নেহাত কথা বলতেই হয়, সেই জন্য আমি কথা বলছি, নইলে না আমি চুপটি করে বসে শুনতাম আর শুনতাম। আরও একটা জিনিস আমার বলতে খুব ইচ্ছে করছে, আমি অনেকক্ষণ ধরে ভাবছি বলবো, সেটা হচ্ছে যে তোমাকে আমরা অন স্টেজ যেভাবে দেখি, আসরে যেভাবে দেখি, আর এখানে আজকে যেভাবে দেখছি, এবং প্রত্যেক দিন যখন তুমি এখানে আসো তখন তখন দেখেছি, মানে একেবারে হাত মুড়ে বসে গাইছো, সেইটা একেবারে অন্য পদ্মপলাশ। হ্যাঁ এই যে এত কঠিন কঠিন গান, এত কঠিন তার চলন, সেই গানগুলো এমন অনায়াসে গাওয়া, এটা একেবারে ছোট থেকে গান শেখা না হলে বোধহয় সম্ভব নয়, এটা
2: সম্ভব নয়। মানে সে বলে যাপনটা থাকতে হয়, যাপন না থাকলে হয় না।
1: তুমি কার কার কাছে, ছোট থেকে তো একজনের তুমি নাম বললে, বাড়িতে তো ছিলই,
2: অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে তো তিন পুরুষের গান বাজনা, বাবার হাতেও হাতে করে হারমোনিয়াম ধরে আর কি।
1: বাবা আর কি বাজাতে পারেন, মানে বেহালা তো বাজাচ্ছে,
2: ভায়োলিন বাজান, স্যাক্সোফোন বাজাতে পারেন, ক্ল্যারিনেট বাজাতে পারেন, হারমোনিয়াম আছে, দোতারা বাজাতে পারেন তো, আর আমার কাকাও অনেক কিছু বাজাতে পারে, শরৎ, সেতার, কিবোর্ড, ওনারা যন্ত্র শিল্পী আর কি, আমি কণ্ঠশিল্পী।
1: তুমি তোমার যন্ত্রটিকে সঙ্গে নিয়েই চলছো,
2: নিয়ে ঘুরছি। আর আমার ছোটবেলার গুরু ওই শরদিন্দু রায়, একদম মানে ছোটবেলার। তারপরে আশিস হালদার বলে একজন ছিলেন, উনিও আমাকে শিখিয়েছেন। তারপরে আমি শিখেছি অনলদার কাছে, অনলদা এখানে আসে মাঝে মাঝেই আসেন, অনল চট্টোপাধ্যায়, অনলদা দাদা, এখন তো আর গুরু টুরু নয়, এখন দাদা ভাইয়ের সম্পর্ক, এখন দাদা আমেরিকায় আছেন, কিছুদিন পরেই ফিরবেন, তো দাদার কাছে শেখা। তারপরে গুরুজির কাছে 2015 সাল থেকে শিখছি, পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে, এখনও কন্টিনিউ ক্লাস হয়, গতকালই ক্লাস ছিল। এগুলো হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত জগতের অধ্যায়। আর কীর্তনের অধ্যায় তো মানে প্রচুর রয়েছেন, প্রণব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, তারপরে অরুণ চট্টোপাধ্যায়, অঞ্জন উপাধ্যায়, নীলমণি দাস, মানে ভীষণ প্রাচীন ঘরানার কীর্তন আমাকে শিখিয়েছেন নীলমণি দাস, মায়া পোদ্দার, ওনারা সবই নবদ্বীপে থাকতেন, নিমাই বিশ্বাস, এবং সর্বোপরি আমার কীর্তনের আদর্শ কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য, এনাদের কাছ থেকে শিখে
1: মণিমুক্তগুলো বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আজকে পদ্মপলাশ। এবার কি গান শোনাবে বলো?
2: আগমনী হলো যখন, তাহলে একটা মায়ের গান শুনিয়ে দিই,
1: অবশ্যই শুনি,
2: কালী কীর্তন একেবারে।
1: হ্যাঁ হ্যাঁ একেবারে,
2: তো কেননা তখন আমি থাকবো কি থাকবো না,
1: কালী পুজোর সময়। ঠিক আছে,
2: তো মায়ের গান একটা শোনাই, কালী কালী বল রসনা। তো সেই রামপ্রসাদী গান না হলে তো ঠিক,
1: হ্যাঁ
2: কালী গান, মায়ের গান মানে হয় না ঠিক।

0: সহজ সরল আকুতি, কিন্তু এই গান গাওয়া যে কত কঠিন, যারা একটু আধটু গান বাজনার সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই বুঝতে পারবেন। সেই কারণেই শুধু ইউটিউব থেকে কপি করা নয়, এর জন্য আলাদা তালিম লাগবে অবশ্যই, নইলে এই গান গাওয়া অসাধ্য ব্যাপার। চন্দনা মজুমদার বেলুড় থেকে এবং রঞ্জনা মজুমদার, এই দুজন নিশ্চয়ই বোন, একসঙ্গে মেসেজ করেছেন, খুব ভালো লেগেছে অনুষ্ঠান, সেটা লিখছেন শিপ্রা কারার মল্লিক, মল্লিকপাড়া লেন বেতর হাওড়া 4 থেকে। আজ আমি বাড়ি আছি কারণ কাল প্রেয়ারের প্রোগ্রাম গিয়েছিলাম। আচ্ছা, ব্যান্ডেলের আপনার প্রোগ্রাম খুব সুন্দর হচ্ছে, গান মনকে ভরিয়ে দিচ্ছে, অনেকদিন পর সানডেতে আপনার প্রোগ্রাম শুনতে পেলাম, শিল্পীকে আর কলাকুশলীদের আমার শুভেচ্ছা দিলাম, আপনি আমার ভালোবাসা নেবেন, ভালো থাকবেন খুব, এইভাবে আমাদের সবাইকে আনন্দ দেবেন। আমি আনন্দ দেওয়ার কে, শিল্পীরা সবসময় আমার ডাক শুনে চলে আসেন এবং আমাদের এখানে যারা রয়েছেন শিল্পী এবং সহশিল্পীরা তারা তো বটেই, তার সঙ্গে কন্ট্রোল রুমের সকলে রয়েছেন যারা সাজিয়ে গুছিয়ে দেন আমাদের এই অনুষ্ঠান আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য, রয়েছে আমাদের ভাই সৌরভ, রয়েছেন আমাদের পায়েল এবং অবশ্যই শুভায়ন স্যার, সকলে মিলেই আমরা সুরমহলকে আপনার কাছে নিয়ে আসছি এবং আপনিও আমার পরিবারের অংশ। মানসী ঘোষ দস্তিদার আমার খুব প্রিয় একজন শিল্পী, তিনি লিখেছেন আমাদের ফেসবুক পেজে, বাহ বেশ। মিঠুন মণ্ডল গুড মর্নিং জানিয়েছেন, সহদেব বিশ্বাস হাবড়া থেকে সকলকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন, ঝড়ের পাখি প্রোফাইল থেকে কে লিখেছেন আমি তো জানি না, আপনার নামটি জানতে পারলে খুব ভালো লাগতো। অর্ঘ্য মণ্ডল অসাধারণ আগমনী বার্তা, হ্যাঁ আগমনী গানটি শুনে লিখেছেন নিশ্চয়ই। সঙ্গে রয়েছি মুর্শিদাবাদ থেকে কাশীনাথ মণ্ডল, বিশ্বজিৎ মুন্ডারি আমি দুবাই থেকে দেখছি খুব সুন্দর হচ্ছে সুরমহল, সৈকত চৌধুরী শুভ সকাল সুন্দর পরিবেশনা, অঙ্কিতা মণ্ডল সকলকে নমস্কার জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, প্রায় আমরা 7-8 মিনিট মতো পাব, এবার তুমি কিভাবে কি এগিয়ে নিয়ে যাবে বাকিটা সময় সেটা তুমি ঠিক করো।
1: আচ্ছা বেশ, এবার আমার
2: আমার নিজস্ব গান একটু শোনাই,
1: সেটা হচ্ছে কম্পিত তনুদল। আমার আমার
0: রিকোয়েস্ট এসেছিল একটু আগে,
1: এটা আমাদের শ্রদ্ধেয় সুরকার পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, ওনার সুর, কথা রীতম সেন, চলচ্চিত্র লহ গৌরাঙ্গের নাম রে, সেইখানে গান এটি। আমার এই গানটি আমার অ্যালবাম ভার্সনে রয়েছে,
0: ঘরে ঘরে ছড়িয়ে,
1: ঘরে ঘরে ছড়ে, আর ঘরে ঘরে ছড়িয়েছে আমাদের আমাদের খুবই প্রাণের একজন
0: অরিজিৎ
1: সিং। হ্যাঁ, তো দুটোই ভার্সন, আমার ভার্সনটা অ্যালবামে রয়েছে আর ওনার ভার্সনটা ফিল্মে ইউজ হয়েছে। তো এই গানটি অসাধারণ একটা গান হয়েছে
0: অবশ্যই।

0: এই গান না শুনলে হয় বলো আজকের দিনে দাঁড়িয়ে তোমার কাছে এত কাছে পাওয়া, তো এই গান তো শুনতেই হতো। আমরা পরপর কয়েকজনের কমেন্টের একটু প্রাপ্তি স্বীকার করে নিই। আনন্দ ঘোষ, জলি মুখার্জি, শ্রেয়সী সেন, অরূপ চক্রবর্তী, নিতাইপদ দাস, দেবাশিস কর্মকার, বাবু গাঙ্গুলি, কৌশিক ব্যানার্জি, বাণী মুখার্জি, মানসী ব্যানার্জি, নিমাই ভূঁইয়া, অর্ঘ্য মণ্ডল, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমি সকলের নামগুলো অন্তত বলতে পেরেছি। আপনাদের প্রত্যেককে পাওয়া আমাদের সুরমহলের জন্য অনেক অনেক বড় প্রাপ্তির জায়গা। আপনারা এভাবেই সঙ্গে থাকবেন। পদ্মপলাশ, অনেক অনেক তোমাকে কি বলবো ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। তোমার আগামী দিন এভাবেই কীর্তনময় সুরময় হয়ে থাকুক। আবার বারবার করে ডাক পাঠাবো, আবার বারবার করে তুমি এসো আমাদের ডাকে সাড়া দিই। অবশ্যই আমি ডাকলে তুমি আসো, এটা আমার খুব অধিকারের জায়গা আমি বলতেই পারি। শম্ভুনাথ চক্রবর্তী, মানিকচন্দ্র হালদার, ভোলানাথ হালদার এবং মনোরঞ্জন, সকলকে অসংখ্য ধন্যবাদ। সৌরভকে ধন্যবাদ, কন্ট্রোল রুমের সকলকে ধন্যবাদ, অবশ্যই পায়েল এবং শুভায়ন স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমাকে অন্তত এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমরা যেতে যেতে কি গান শুনব, আবার আগামী পর্বে আপনাদের সঙ্গে কিন্তু দেখা হবে, অবশ্যই সঙ্গে থাকবেন। এভাবেই যেতে যেতে কি শুনবো বলো, আমাদের হাতে 3 মিনিট আছে,
1: কীর্তন দিয়ে দিয়ে শেষ করে
0: প্রভুর নাম।

অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 138তম পর্ব।

0: গাহাডসে, বাসন্তী কৃষ্ণনগর, মালদা, খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহাডসে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহাডসে, এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহাডসে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহাডসে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার। সেপ্টেম্বর মাসের মন কি বাতে আবার একবার আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেলাম। আমি দেশের প্রতিটি মানুষকে স্বাগত জানাই। মন কি বাতে আমরা দেশবাসীর সদর্থক প্রচেষ্টাকে সামনে আনি, দেশের সাফল্যের কথা বলি। আগামীকাল ভারতের এমনই এক ঐতিহাসিক সাফল্যের 10 বছর পূর্ণ হতে চলেছে। এই সাফল্য সার্জিক্যাল স্ট্রাইকের। 10 বছর আগে 2016 সালের 28-29 সেপ্টেম্বরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানায় সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আমাদের বীর জওয়ানরা যেভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঘাত হেনেছিল তা দেখে বিস্মিত হয়ে গিয়েছিল দুনিয়া। সার্জিক্যাল স্ট্রাইক সদর্পে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ উপস্থিত করেছিল। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে সেই কষ্টের বিরুদ্ধে আমাদের নির্ণায়ক জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক। গত এক দশকে বালাকোটের এয়ার স্ট্রাইক থেকে শুরু করে অপারেশন সিঁদুর অবধি ভারত এই স্পষ্ট বার্তা দিয়েছে যে যদি সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করে তবে তার কড়া জবাব দেওয়া হবে। বন্ধুরা, সন্ত্রাসবাদী হামলা দীর্ঘ সময় ধরে আহত করেছে ভারতকে। একটা সময় ছিল যখন ধারাবাহিক বিস্ফোরণ ভারতে খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এই সেপ্টেম্বর মাসে অর্থাৎ 2008 সালের 13ই সেপ্টেম্বর দিল্লিতে ঘটে যাওয়া ধারাবাহিক বিস্ফোরণে বহু নির্দোষ মানুষের মৃত্যু হয়। এর কয়েক সপ্তাহ পরে মুম্বাইতে 26/11 বড় হামলা হয়। বন্ধুরা, আগেও প্রতিটি সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠত, কিন্তু সে ব্যাপারে তেমন গুরুত্ব দেওয়া হতো না, সময় অতিবাহিত হওয়ার অপেক্ষা করা হতো। এখন আজকের ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে আর আমরা এর ফলাফলও দেখতে পাচ্ছি। এই বছর 9/11 সন্ত্রাসবাদী হামলার 25 বছর পূর্ণ হয়েছে। আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যেসব নির্দোষ মানুষ মারা গিয়েছিলেন তার মধ্যে আমেরিকার পরে সবথেকে বেশি মানুষ ছিলেন ভারতের। আমার মনে আছে 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে যখন আমি আমেরিকা গিয়েছিলাম তখন এইসব নির্দোষ মানুষদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আমি নিউ ইয়র্ক পৌঁছে গিয়েছিলাম। আর আজ আবার একবার আমি ভারতের কোটি কোটি নাগরিকদের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। আমার প্রিয় দেশবাসী, এই সময়টাতে দেশের খুব বড় এক চিত্র তৈরি হচ্ছে। এই চিত্রে আপনিও আছেন, আপনার পরিবারও আছে, আপনার আশপাশের মানুষজনও রয়েছেন। আমি বলছি ভারতের জনগণনার কথা। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এর প্রথম ধাপ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। 32 কোটিরও বেশি পরিবারের তথ্য নথিবদ্ধ হয়ে গিয়েছে। এই সময় লাদাখ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর আর উত্তরাখণ্ডের দুর্গম ও বরফে ঢাকা এলাকাতেও চলছে এই কাজ। সেখান থেকে অনেক প্রেরণাদায়ক অভিজ্ঞতার কথা সামনে এসেছে। উত্তরাখণ্ডে জনগণনা শুরু হয়েছে চমোলির মানা গ্রাম থেকে। মানাকে দেশের প্রথম গ্রাম বলা হয়। মানাতে সবার আগে 83 বছর বয়সী পূর্ণিমা রাওয়াতজিকে দিয়ে শুরু হয় এই কাজ। উত্তরকাশীর বাগৌরি গ্রামের হোমস্টের মালিক হরদেব সিং রানাজি ডিজিটাল মাধ্যমে নিজের তথ্য নিজেই নথিভুক্ত করেছেন। বন্ধুরা, জনগণনা আমাদের সবার রাষ্ট্রীয় দায়িত্ব। আমি 15 আগস্টেও দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছিলাম

যে এর জন্য অবশ্যই নিজের সময় বের করে নিন। জনগণনার জন্য নিজের তথ্য নিজে নথিভুক্ত করার এই ব্যবস্থা অত্যন্ত সহজ। আপনি নিজের মোবাইল থেকেই আপনার ও আপনার পরিবারের তথ্য নথিভুক্ত করতে পারেন। এই সুবিধা হিন্দি সহ 16টি ভাষায় উপলব্ধ রয়েছে। বন্ধুরা, এর জন্য আপনাদের জনগণনার অনলাইন পোর্টালে যেতে হবে। এই পোর্টালটি হল se.census.gov.in। এই পোর্টালে গিয়ে আপনারা আপনাদের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন, নিজের অঞ্চল নথিভুক্ত করুন, আপনার পরিবার সম্পর্কিত তথ্য পূরণ করুন আর সাবমিট করে দিন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। এর জন্য আপনাদের কোনো ডকুমেন্টও আপলোড করতে হবে না। তথ্য সাবমিট করার পর আপনি একটি বিশেষ আইডি পাবেন। যখন গণনাকর্মী আপনার ঘরে আসবেন, তখন আপনি তাকে এই আইডিটি বলতে পারেন। আপনার দেওয়া তথ্য যাচাই হওয়ার পর তা জনগণনার অংশ হয়ে যাবে। বন্ধুরা, এখনও পর্যন্ত মোবাইল থেকে 2,60,00,000 বেশি মানুষ জনগণনা পোর্টালে নিজেদের তথ্য দিয়েছেন, স্বগণনা করেছেন। আপনাদেরও এতে অল্প কিছুটা সময় ব্যয় হবে, কিন্তু দেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার সঠিক তথ্য, আপনার পরিবারের সঠিক তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে। আমার প্রিয় দেশবাসী, আজ 27 সেপ্টেম্বরের এই তারিখ এক বিশেষ কারণে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজ এমন একজন মহানুভব ব্যক্তির জন্মশতবর্ষ, যিনি নিজের সমগ্র জীবন সংস্কৃতি, সমাজ ও রাষ্ট্রের জন্য সমর্পণ করেছিলেন। আমি বলছি বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক কার্যকারী অধ্যক্ষ শ্রদ্ধেয় স্বর্গীয় অশোক সিংহালজির কথা। 1926 সালের 27 সেপ্টেম্বর আজকের দিনেই আগ্রায় ওঁর জন্ম হয়েছিল। উনি সংসারে থেকেও তপস্বীদের মতো জীবন কাটিয়েছিলেন। উনি রাম জন্মভূমি আন্দোলনকে যে দিশা দেখিয়েছিলেন, যে উদ্দীপনা যুগিয়েছিলেন, তার ফলস্বরূপ আজ আমরা অযোধ্যায় সুরম্য মন্দির চাক্ষুষ করছি। আমি তো অত্যন্ত সৌভাগ্যবান। তাঁর এই জীবন আমি খুব কাছ থেকে দেখেছি, তাই শুধু নয়, তাঁর সঙ্গে এই মিশনে যুক্ত হওয়ার সুযোগও পেয়েছি। যখন আমি রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ নিচ্ছিলাম, তখন বারবার অশোকজির কথা মনে পড়া খুব স্বাভাবিক ছিল। বন্ধুরা, অশোকজির বিষয়ে এমন অনেক কথা আছে যা সেভাবে চর্চিত হয় না। রাম মন্দির আন্দোলনের পাশাপাশি উনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধেও মহৎ সংগ্রাম করেছিলেন। এক অতীব সমৃদ্ধ পরিবারে তাঁর জন্ম। ওর পিতা একজন সিভিল সার্ভিস অফিসার ছিলেন। ওর ভাই বোনেদের মধ্যেও অধিকাংশই উঁচু পদে আসীন ছিলেন। উনি নিজেও আইআইটি বিএইচইউ থেকে স্নাতক, কিন্তু এসব সত্ত্বেও উনি সমাজ ও সংস্কৃতির জন্য নিজের জীবন সমর্পণ করেন। এটাই মহান ব্যক্তিদের অভিজ্ঞান। আজ আমি ওর জন্মশতবর্ষে কোটি কোটি গুণমুগ্ধদের তরফ থেকে ওকে প্রণাম জানাচ্ছি, আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। আমার প্রিয় দেশবাসী, এই বছরের শুরুটা আমরা আত্মগৌরবের এক বিশেষ পর্বের মাধ্যমে করেছি। এই পর্বটি ছিল সোমনাথ স্বাভিমান পর্ব। আজ থেকে 1000 বছর আগে, অর্থাৎ 1026 খ্রিস্টাব্দে মাহমুদ গজনী প্রথমবার সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন। কিন্তু যারা সোমনাথ মন্দির ধ্বংস করে ভারতবর্ষের ঐতিহ্য

দিয়ে চলেছে। এই কারণেই আমরা গর্বের সঙ্গে এই বছর সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন করেছি। বন্ধুরা, আজ মন কি বাতে এই আলোচনা আমি কেন করছি তার একটা বিশেষ কারণ রয়েছে। 1026 খ্রিস্টাব্দে যখন গজনীর দ্বারা সোমনাথ মন্দির ধ্বংস হয়, সেই বছরই গুজরাটের মোতেরায় প্রসিদ্ধ সূর্য মন্দিরের ওপরও আক্রমণ হয়েছিল, ওটিও ধ্বংস হয়। অর্থাৎ মোতেরা মন্দির ধ্বংসেরও হাজার বছর পূর্ণ হচ্ছে। সেই সময় সবেমাত্র এক বছর আগেই ওই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। 1025 খ্রিস্টাব্দে ওই মন্দিরটি তৈরি করেছিলেন রাজা প্রথম ভীমদেও। বন্ধুরা, আপনারা সেই সময়কালের কথা চিন্তা করুন, যখন এত বড় আক্রমণ হয়েছিল, সোমনাথ মন্দিরের মতো এমন বিশ্বাসের স্থল ভাঙা হয়েছিল, এমন আরও অনেক স্থানেও এই ধরনের আক্রমণ হচ্ছিল। ফলে যে কোনো সমাজ ব্যবস্থা ও শাসন ব্যবস্থার মনোবল ভেঙে যেতে পারত। কিন্তু রাজা প্রথম ভীমদেও শুধুমাত্র গজনীর আক্রমণের মোকাবিলাই করেননি, বরং অল্প সময়ের মধ্যেই তিনিই মোতেরা সূর্য মন্দিরের পুনর্নির্মাণ করিয়েছিলেন। এই হার না মানা মনোভাবের কারণেই সোমনাথ মন্দির বারবার ধ্বংস হওয়া সত্ত্বেও তার পুনর্নির্মাণ হতেই থেকেছে। বন্ধুরা, ওই নির্দিষ্ট সময়কালের পরেও মোতেরা সূর্য মন্দিরের ওপর আক্রমণ থামেনি। পরবর্তী সময়ে আলাউদ্দিন খিলজি আবার স্থাপত্যশিল্পের অনুপম নিদর্শন এই বিশাল মন্দিরটি ভেঙেছিলেন। কিন্তু বন্ধুরা, আমরা ভারতবর্ষের মানুষরা সূর্যের আরাধনা শুধুমাত্র নিজেদের বাড়ি বা মন্দিরের মাধ্যমেই করি না। আমাদের সূর্য উপাসনার আরেকটি অর্থ হল প্রকাশ, শক্তি, বিজ্ঞান এবং ধারাবাহিকতার অনুপ্রেরণা। এ কারণে মোতেরা আজ শুধুমাত্র সূর্য মন্দিরের কারণেই বিখ্যাত নয়, বরং গুজরাতের এই গ্রাম দেশের প্রথম সূর্য গ্রাম অর্থাৎ সোলার ভিলেজ হিসেবে গড়ে উঠেছে। মোতেরা আজ সম্পূর্ণরূপে সৌরশক্তির মাধ্যমে চলে এবং এই গ্রাম সমগ্র দেশের সামনে সাস্টেইনেবিলিটির একটি বিশেষ উদাহরণ তুলে ধরেছে। মোতেরাকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা এবং সেই সংক্রান্ত সুবিধা প্রদানের প্রচেষ্টাও শুরু হয়েছে। জানুয়ারি মাসের মকর সংক্রান্তির পর ওখানে মোতেরা নৃত্য মহোৎসবের আয়োজন করা হয়। এখানে ভারতের সাংস্কৃতিক এবং শাস্ত্রীয় নৃত্যের চমৎকার প্রদর্শন করা হয়। আমি চাইব আপনারা সকলেই একবার মোতেরা অবশ্যই যাবেন এবং ভারতের এই গৌরবময় ঐতিহ্যকে দর্শন করবেন। বন্ধুরা, অতীতের সঙ্গে আমাদের সংযোগ আজও জীবন্ত। এর পেছনে সেই সমস্ত মানুষদের অবদান এবং পরিশ্রম আছে যা এটাকে আরও গভীর করে তুলেছে। তামিলনাড়ুর তিরুচিরাপল্লির মনপ্পড়ায় এমনই একটি অভিনব প্রয়াস হচ্ছে। একটি কলেজের ডিপার্টমেন্ট অব তামিল স্টাডিজের সঙ্গে যুক্ত এ সেলভা রাজুজি এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একটি লেকচার চলাকালীন উনি নিজের এক ছাত্রের কাছে প্রাচীন কিছু মূর্তির ব্যাপারে জানতে পেরেছিলেন। এই আলোচনার পরে উনি ফিল্ড ভিজিটের পরিকল্পনা করেন। এই সফরের সময় উনি বিভিন্ন জায়গায় বেশ কিছু মূর্তি এবং প্রাচীন মন্দিরের সন্ধান পান। অতীতের সঙ্গে যুক্ত হওয়ার এটা একটা চমৎকার প্রয়াস। এর ফলে আমরা আমাদের ঐতিহ্যকে আরও ভালোভাবে জানতে পারব। দেশের অন্যান্য প্রান্তেও এই রকম উদ্যোগ নেওয়া যেতে পারে। এটা আমাদের ইতিহাসকে অনেক কাছ থেকে দেখার এবং বোঝার সুযোগ করে দেয়। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন পরেই 2রা অক্টোবর পূজনীয় বাপুজির জন্মদিন। বাপুজি আমাদেরকে জীবনের অনেক মন্ত্র দিয়েছেন, পরিচ্ছন্নতা তাদের মধ্যে অন্যতম। আমরা প্রায়ই আমাদের আশেপাশে পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত অনেক প্রচেষ্টা দেখতে পাই। এই প্রচেষ্টাগুলি অনেক প্রেরণাদায়ক এবং উৎসাহবর্ধক। সোশ্যাল মিডিয়াতেও এরকম ছবি, এরকম ভিডিও, এরকম রিলস বারবার আমাদের মনোযোগ আকর্ষণ করে। সম্প্রতি আমি এরকম বেশ কিছু প্রচেষ্টা দেখেছি।

মধ্যপ্রদেশের কোথাও কিছু যুবক নদী পরিষ্কারের কাজ করছেন। ওদের ছোট্ট এই প্রচেষ্টার সঙ্গে পুরো সমাজ যুক্ত হচ্ছে। এরকমই অন্ধ্রপ্রদেশেও যুবকেরা পুরনো জলাশয় এবং কুঁয়ো পরিষ্কারের কাজ করছেন। এর ফলে আমাদের পুরনো ঐতিহ্যকে আমরা পুনরুজ্জীবিত করার কাজ করছি। মুম্বাইয়ের কিছু যুবক সমুদ্র সৈকত পরিষ্কার রাখার উদ্যোগ নিয়েছে। প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো বিচে কয়েকশো তরুণ বন্ধু একত্রিত হন স্বচ্ছতার মাধ্যমে সেবা করার জন্য। এখানে দিল্লিতে শিশু এবং যুবকরা মানুষকে আবর্জনা আলাদা আলাদা রাখার এবং নিজেদের আশপাশ পরিষ্কার রাখার জন্য সচেতন করছেন। পশ্চিমবঙ্গে যুব ছাত্ররা এবং স্থানীয় মানুষেরা মিলে পিকনিক স্পট, বাজার সাফাই করছেন। কোথাও সূচনা এক ব্যক্তি করেছেন, তারপর তার সঙ্গে কিছু আরও মানুষ যুক্ত হয়েছেন। পরম্পরা এভাবেই এগিয়ে গেছে, এটাই তো জন অংশগ্রহণ। পরিচ্ছন্নতাই হল বাপুজির প্রতি আমাদের সবথেকে সুন্দর শ্রদ্ধাঞ্জলি। আমার প্রিয় দেশবাসী, আমরা যখন পরিবেশ রক্ষা করি তখন আমরা শুধু গাছগাছালি বা জীবজন্তুদেরই বাঁচাই না, আমরা সমগ্র জীবন ব্যবস্থাকে শক্তিশালী করে তুলি। দেশের বিভিন্ন প্রান্তে হওয়া কিছু প্রচেষ্টা এই ভাবনাকে খুব সুন্দরভাবে সামনে নিয়ে আসছে। বন্ধুরা, আসামে সোনাই রূপাই ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি আছে। একটা সময় ছিল যখন এখানে হাতিদের বসবাস ছিল, কিন্তু ধীরে ধীরে জঙ্গলের মাটিতে মানুষের দখল বাড়তে থাকে, যার ফলে হাতিরা এই এলাকা থেকে দূরে চলে যায়। তিন বছর আগে এই জমিকে জবরদখল থেকে মুক্ত করা হয়, আর এখন এর আশ্চর্যজনক ফল সামনে এসেছে। হাতি এখানে আবার ফিরে এসেছে। যে এলাকায় বছরের পর বছর তাদের চলাফেরা ছিল না, আজ সেখানে ফের হাতির দল দেখা যাচ্ছে। বন্ধুরা, আসামেই আরও একটি সুন্দর প্রয়াস হয়েছে। এই প্রচেষ্টা হল একটি অত্যন্ত ক্ষুদ্র প্রাণী পিগমি হগ বাঁচানোর। একটা সময়ে এর অস্তিত্বই ছিল সংকটের মুখে। তখন কেবলমাত্র ছটি পিগমি হগকে নিয়ে এক সংরক্ষণ কর্মসূচি শুরু করা হয়। তাদের আবার জঙ্গলে ছাড়া হয়, তাদের থাকার জন্য তৃণভূমিকেও উপযুক্ত করে তোলা হয়। আজ এই কর্মসূচির ফলে পিগমি হগের সংখ্যা ১৯০ বেশি হয়ে গেছে। বন্ধুরা, প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক শুধুমাত্র তাকে ভালো রাখা পর্যন্তই সীমিত নয়। প্রকৃতিকে আমরা যখনই রক্ষা করি তখনই সেই প্রকৃতি আমাদের জীবনের অবলম্বন হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের সুন্দরবনে কিছু মহিলা এই সম্পর্কের প্রেরণাদায়ক উদাহরণ প্রস্তুত করেছেন। ঝড়খালির এই মহিলারা ম্যানগ্রোভের জঙ্গল তৈরি করছেন। এদের মধ্যে বেশিরভাগ সেই সমস্ত মহিলারা আছেন যাদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। স্বামীকে হারাবার পর সুন্দরবন থেকেই তাঁরা জীবিকার সন্ধান পেয়েছেন। তাদের লাগানো ম্যানগ্রোভ আজ গ্রামগুলির জন্য এক প্রাকৃতিক সুরক্ষা কবচের কাজ করছে এবং এগুলি লাগিয়ে এই মহিলাদের রোজগারও হচ্ছে। বন্ধুরা, আসুন আমরা পরিবেশকে রক্ষা করি, প্রকৃতির ভারসাম্যকে সম্মান করি এবং তার বৈচিত্র্যকে সুরক্ষিত রাখি। আমাদের এই ধরনের প্রতিটি প্রচেষ্টা আগামী প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব। আমার প্রিয় দেশবাসী, সম্প্রতি দেশের লক্ষ লক্ষ যুবা নেশার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে এক অতি গুরুত্বপূর্ণ সংকল্প গ্রহণ করেছেন। যুবারা নিজেরাও নেশা থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করেছেন এবং এই বার্তাকে একে অপরের কাছে পৌঁছে দেবার দায়িত্ব নিয়েছেন। এই সব কিছু হচ্ছে নেশামুক্ত যুব অভিযানের অন্তর্গত। এই অভিযান ১০০ সপ্তাহ পর্যন্ত চলবে। এতে মাই ভারতের ভলান্টিয়ার্সরা যুক্ত আছেন। এনএসএসএ যুক্ত আমাদের যুবরাও এর অন্তর্ভুক্ত। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ও সঙ্গে আছে, আর অনেক সামাজিক ও আধ্যাত্মিক সংস্থাও এর সঙ্গে যুক্ত আছে। বিগত কিছুদিনের মধ্যেই দেশ জুড়ে হাজার হাজার সংকল্প সমারোহ ও সচেতনতামূলক অনুষ্ঠান হয়েছে। বন্ধুরা,

এই অভিযানে একটি ব্যাপার আমার বিশেষভাবে ভালো লেগেছে, নেশামুক্তির বার্তা। আমাদের যুবরা নিজেরা নিজেদের ভাষায় নিজেদের মতো করে এই বার্তাটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি মন কি বাতেও তরুণ বন্ধুদের কাছে অনুরোধ করেছিলাম যে তাঁরা তাদের সৃজনশীলতার মাধ্যমে এই অভিযানের সঙ্গে যুক্ত হন, আর আমি খুশি যে হাজার হাজার যুব এই আহ্বানে এগিয়ে এসেছেন। মাই ভারতে অ্যান্থেম, স্লোগান রাইটিং ও পথনাটিকার মতো নানা ধরনের প্রতিযোগিতা হয়েছে। একইভাবে সোশ্যাল মিডিয়াতে আমাদের যুবরা হ্যাশট্যাগ নেশামুক্ত যুবর সাথে নিজের ক্রিয়েটিভ কন্টেন্ট শেয়ার করছেন, অর্থাৎ বার্তাও যুবদের, মাধ্যমও যুবরা, আর একে আগে এগিয়ে নিয়ে যাবার উদ্দীপনাও যুবদেরই। আগামী দিনে এই অভিযানে হেলথ চেক আপ ও ধ্যান শিবিরের মতো কার্যকলাপও অন্তর্ভুক্ত হবে। বন্ধুরা, খুব শীঘ্রই আমাদের অনেক পরব ও উৎসব আসতে চলেছে। এইবার উৎসবের আনন্দের মধ্যে আমাদের আশেপাশেও নজর দিতে হবে। যদি কোনো যুব কোনো বাজে অভ্যাসে পড়ে, তাহলে তার সাথে কথা বলুন। যদি কেউ নেশা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন, তাহলে তাঁর পাশে দাঁড়ান। আসুন, নেশামুক্ত যুব বিকশিত ভারতের এই সংকল্পকে আমরা সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাই। আমার প্রিয় দেশবাসী, লালকেল্লা থেকে আমি এইবার স্পোর্টসের জন্য ট্যালেন্ট হান্ট অভিযানের ঘোষণা করেছিলাম। ভারত ক্রমাগত অসাধারণ প্রদর্শন করুক, এর জন্য গ্রাম এবং মফস্বল অবধি পৌঁছে স্পোর্টিং ট্যালেন্ট খোঁজা প্রয়োজন। সেখানে এমন অনেকেই আছেন যারা এই কাজের জন্য নিজেদের সমর্পিত করে দিয়েছেন। তাদের একটাই প্যাশন, ট্যালেন্ট খুঁজে বার করা এবং তাকে ঘষে মেজে তৈরি করা। আমাদের পঞ্জাবে এই কাজটাই রাজিন্দর সিংজি করছেন। রাজিন্দর সিংজি এমন একজন ব্যক্তি যার নামের সাথে সিনিয়র যুক্ত আছে। উনি 1980 অলিম্পিকে হকিতে গোল্ড মেডেল জয়ী টিমের সদস্য ছিলেন। 1982 ওয়ার্ল্ড কাপে তার অসামান্য কৃতিত্ব ছিল। 2001 ভারত প্রথমবার মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপের খেতাব জিতেছিল। আবার 2003 সালে দেশ সিনিয়র এশিয়া কাপ টাইটেল জিতেছিল। এই দুটি টুর্নামেন্টেই উনি কোচের ভূমিকায় ছিলেন। এখন ইনি রাউন্ড গ্লাস হকি একাডেমির মাধ্যমে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। তাঁর প্রচেষ্টায় গ্রামে নতুন হকি অ্যাস্ট্রোটার্ফ বসানো হচ্ছে। রাজিন্দরজির লক্ষ্য একদম পরিষ্কার, এমন গ্রামের বাচ্চাদের চিহ্নিত করা যেখানে ভালো কোচিংয়ের সুবিধা কম। এই প্রচেষ্টার ফলে বহু খেলোয়াড় ভারতের জুনিয়র ও সিনিয়র লেভেলে নিজেদের জায়গা তৈরি করে নিচ্ছে। রাজিন্দর সিংজির এই নিষ্ঠার যত প্রশংসা করা হোক তত কম হবে। আমার প্রিয় দেশবাসী, আমলকি আমাদের সকলের কাছেই অত্যন্ত পরিচিত একটি ফল। অধিকাংশ বাড়িতেই আমলকি দিয়ে তৈরি আচার ও মোরব্বা খাওয়া হয়। অনেকেই আমলকির জুস পান করতে পছন্দ করেন। আবার শীতকালে চবনপ্রাস আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠরা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমলকির নানা উপকারিতার কথা বলে আসছেন। বন্ধুগণ, সেই আমলকি আজ উত্তরপ্রদেশের প্রতাপগড়ে নতুন সম্ভাবনার সৃষ্টি করছে। প্রতাপগড়ের সঙ্গে আমলকির সম্পর্ক বহু পুরনো। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার কৃষকেরা আমলকির চাষ করে আসছেন। আমলকি প্রতাপগড়কে একটি সুদৃঢ় পরিচয় দিয়েছে। এখন সেই ঐতিহ্যবাহী পরিচয়ই এখানকার কৃষক ও মহিলাদের জন্য নতুন নতুন সুযোগ নিয়ে আসছে। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট বা ODOP প্রকল্পের মাধ্যমে এখানকার আমলকিভিত্তিক স্থানীয় শিল্প ও উদ্যোগগুলিকে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। বর্তমানে প্রতাপগড়ে আমলকি প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত প্রায় 100টি ইউনিট কাজ করছে। এই উদ্যোগে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত মহিলারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এমনই একটি গোষ্ঠী রয়েছে দেবগড় কামাসি গ্রামে, সাবিত্রী ফুলে সেলফ হেল্প গ্রুপ।

সাবিত্রী ফুলে সেলফ হেল্প গ্রুপের সাথে যুক্ত মহিলারা আমলকি দিয়ে ক্যান্ডি, মোরব্বা ও জুস তৈরি করছেন। ওডিওপি প্রকল্পের মাধ্যমে নতুন নতুন বাজারে তাঁদের তৈরি পণ্য পৌঁছে যাওয়ায় তাঁদের আয়ও বৃদ্ধি পেয়েছে। একইভাবে বিন্ধ্যবাসিনী নামে আরও একটি সেলফ হেল্প গ্রুপ রয়েছে। এই মহিলারা আমলকি দিয়ে আচার, ডাইজেস্টিভ পাউডার, বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করছেন। পণ্য প্রক্রিয়াকরণের জন্য তাঁরা প্রয়োজনীয় যন্ত্রপাতি পেয়েছেন এবং ঋণ গ্রহণের সুবিধাও লাভ করেছেন। পাশাপাশি স্থানীয় বাণিজ্য মেলায় অংশগ্রহণের সুযোগও পেয়েছেন। এর ফলে ধীরে ধীরে তাদের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বন্ধুরা, আমাদের দেশের প্রতিটি অঞ্চলেরই নিজস্ব কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। কোথাও রয়েছে বিশেষ ধরনের ফল, কোথাও ঐতিহ্যবাহী শিল্পকলা, আবার কোথাও রয়েছে অনন্য কোনো দক্ষতা। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রকল্পের মূল উদ্দেশ্য হল এই আঞ্চলিক বিশেষত্বগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের প্রচেষ্টা হওয়া উচিত আমাদের গ্রাম ও ছোট শহরগুলির নিজস্ব পরিচয় যেন কেবল স্থানীয় বাজারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, সেটি যেন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়, এমনকি বিশ্বের বাজারেও নিজের জায়গা করে নেয়। এর ফলে ভোকাল ফর লোকালের অভিযান আরও শক্তিশালী হয়ে ওঠে। পাশাপাশি এই উদ্যোগ দেশকে আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রেও অনুপ্রেরণা যোগায়। আগামী উৎসবগুলিতে আমাদের ভোকাল ফর লোকালের মন্ত্রটি ভুলে গেলে চলবে না। আমার প্রিয় দেশবাসী, সেপ্টেম্বরের এই মাসটি অপুষ্টির বিরুদ্ধে লড়াইকে সমর্পিত। পুষ্টির এই মাসে আলাদা আলাদা ক্ষেত্রের সাথে যুক্ত মানুষ এবং সংস্থাসমূহ এই সৎ কাজের জন্য এক জায়গায় সমবেত হন। অপুষ্টির মোকাবিলা করার জন্য এই বছর বহু প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ছত্তিশগড় হর ঘর মুনগা ঘর ঘর মুনগা অভিযান শুরু করেছে। এতে মানুষকে পুষ্টিকর মুনগা অর্থাৎ মোরিঙ্গাকে নিজেদের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করার জন্য উৎসাহিত করা হচ্ছে। গুজরাটও ওয়াঙ্গি স্পর্ধা অর্থাৎ মিলেটস দিয়ে তৈরি পদ সমূহের প্রতিযোগিতা শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে সস্তা এবং পুষ্টিকর স্থানীয় খাদ্যকে উৎসাহ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত 2 লক্ষেরও বেশি মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। মহারাষ্ট্রও এই ক্ষেত্রে প্রশংসনীয় প্রয়াস করছে। সেখানে শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং বাচ্চাদের অভিভাবকেরা সচেতনতা অভিযানের সাথে যুক্ত হচ্ছেন। মিজোরামেও এই বছর বহু মানুষ একসাথে পোষণ বাটিকাগুলোর দেখাশোনার জন্য একটি অভিযান শুরু করেছেন। এটি মিজো সমাজের তলো মরিয়ানার ঐতিহ্যের অনুরূপ। এর অর্থ হল নিঃস্বার্থ সেবা এবং অন্যদের সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত থাকা। এই ধরনের প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোর সাথে যুক্ত সেই সকল মানুষদের নিয়েও আমি গর্বিত যারা এই ধরনের উদ্যোগে অংশগ্রহণ করেছেন। এই অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো এখন পোষণ ট্র্যাকারের সাথে ডিজিটালি যুক্ত হয়েছে। প্রায় 9 কোটি লাভার্থী ইতিমধ্যেই এতে নথিভুক্ত হয়েছেন। এর ফলে শিশু, গর্ভবতী নারী এবং স্তন্যদায়ী মায়েদের আরও সুচারু যত্ন নেওয়া সম্ভব হচ্ছে। অপুষ্টির বিরুদ্ধে এই লড়াইকে আমাদের এইভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সমাজকে অপুষ্টি থেকে সম্পূর্ণ মুক্ত করতে হবে। বন্ধুরা, আমরা সবাই এই মাসে পূর্ণ শ্রদ্ধা এবং উৎসাহের সাথে গণেশ উৎসব উদযাপন করেছি। দেশজুড়ে পূর্ণ ভক্তিভাবের সাথে গণপতি বাপ্পাকে স্বাগত জানানো হয়েছে। এই পবিত্র উৎসব সমগ্র পরিবেশকে আনন্দ ও উৎসাহে ভরিয়ে তোলে। বন্ধুরা, বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশ জ্ঞান, বুদ্ধি এবং শুভ কাজের সূচনার প্রতীক। তাঁর প্রতি অগাধ শ্রদ্ধা শুধু ভারতেই সীমাবদ্ধ নয়। যেমন শ্রীমান পন্থৌন থিরখাননজির কথাই ধরা যাক, তিনি থাইল্যান্ডের বাসিন্দা। সেখানে ভগবান শ্রী গণেশ

0: ফ্রা ফিকানেত রূপে পূজিত হন। যখন তার বয়স ছিল মাত্র ১৯ বছর, তখন তাঁর পিতা তাকে শ্রীগণেশের একটি ছবি উপহার দিয়েছিলেন। সেখান থেকেই তার মনে এক গভীর ভক্তি জাগ্রত হয়। তিনি ভগবান শ্রীগণেশ সংক্রান্ত নানা ঐতিহ্য ও সংস্কৃতির অধ্যয়নে চার দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন। তিনি ভারত এবং নেপাল সহ এশিয়ার বহু দেশ ভ্রমণ করেছেন। মহারাষ্ট্রের প্রতি তাঁর রয়েছে এক বিশেষ অনুরাগ। অষ্টবিনায়ক ঐতিহ্য সম্পর্কে জানার পর তিনি বহুবার ভারতে এসেছেন। তাঁর প্রচেষ্টায় থাইল্যান্ডের পুণ্যার্থীদের মধ্যেও অষ্টবিনায়ক যাত্রা জনপ্রিয় হয়ে উঠেছে। ২০০২ সালে তিনি উত্তর থাইল্যান্ডের চিয়াংমাইতে গণেশ হিমাল মিউজিয়াম স্থাপন করেছিলেন। আজ সেখানে ১০,০০০-এর বেশি গণেশ মূর্তি রয়েছে। যেসব ভক্ত ভারতে আসতে পারেন না, তাঁদের জন্য এই সংগ্রহালয়ে অষ্টবিনায়কের প্রতিমাও রয়েছে। সেখানে প্রতি রবিবার সকাল ১০টায় নিয়মিত গণেশের পূজা অর্চনা করা হয়। এছাড়াও গণপতির সাথে যুক্ত বিশেষ তিথিগুলোতেও অনুষ্ঠান হয়ে থাকে। এটি প্রমাণ করে যে ভারতের ধর্মীয় বিশ্বাস, শিল্পকলা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিদেশের মাটিতেও কতটা জনপ্রিয়তা অর্জন করছে। গণপতি বাপ্পার আশীর্বাদ যেন সর্বদা আমাদের সবার উপর বজায় থাকে। বন্ধুরা, মন কি বাতের প্রতিটি পর্বের পরেই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের অসংখ্য চিঠি ও বার্তা আমার কাছে পৌঁছায়। আপনারা এইভাবেই অনুপ্রেরণামূলক সব কাহিনী পাঠাতে থাকুন। আপনারা যখন নিজেদের আশেপাশের ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন, তখন সেই কাজের সাথে যুক্ত মানুষের উৎসাহ আরও বেড়ে যায়। মন কি বাতের মাধ্যমে সেই খবর জেনে দেশের অন্যান্য প্রান্তের মানুষেরাও অনুপ্রাণিত হন। আপনাদের সহযোগিতায় আমাদের এই যাত্রা নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলুক। আগামী উৎসবের দিনগুলো আপনারা আপনাদের পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সাথে উদযাপন করুন। আপনাদের সবাইকে আবারও জানাই আন্তরিক শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত শিরোনামে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত ৮টায় একই প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে এখন খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জনগণনার প্রথম পর্বে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 32 কোটি পরিবারের তথ্য নথিভুক্ত হয়েছে। 2 কোটি 60 লক্ষ মানুষ ইতোমধ্যেই স্বগণনার মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। আকাশবাণীতে আজ মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। পরিবেশ রক্ষার জন্য সুন্দরবনের ঝড়খালিতে কয়েকজন মহিলার ম্যানগ্রোভ অরণ্য সৃষ্টির একটি উদ্যোগের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। ভারত বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সব পক্ষকে সংযত থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আগামী 25 বছরে যুদ্ধের গতি প্রকৃতি বিবেচনায় রেখে ভারতই প্রতিরক্ষা ক্ষেত্রে সক্ষমতা গড়ে তুলছে। পুরুষদের ক্রিকেটের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। আকাশবাণীতে আজ তার মন কি বাতের 138তম পর্বে তিনি বলেন, জনগণনার প্রথম পর্বে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 32 কোটি পরিবারের তথ্য নথিভুক্ত হয়েছে। তিনি জানিয়েছেন, স্বগণনার মাধ্যমে 2 কোটি 60 লক্ষ মানুষ ইতোমধ্যেই নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এই সুবিধা বাংলাসহ 16টি ভাষায় পাওয়া যাচ্ছে।
1: জনগণনা হাম সবকা রাষ্ট্রীয় দায়িত্ব হয়। মানে 15 আগস্ট কো ভি দেশবাসীয় সে আগ্রহ কিয়া থা কি ইসকে লিয়ে আপনা সময় জরুর নিকালে। জনগণনা কে লিয়ে আপনি জানকারি স্বয়ং দর্জ করনে কি ইয়ে সুবিধা বহুত আসান হয়। আপ আপনে মোবাইল সে হি আপনি আর আপনে পরিবার কি জানকারি দর্জ করা সকতে হ্যায়। ইয়ে সুবিধা হিন্দি সহিত 16 ভাষাও মে উপলব্ধ হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। গত 10 বছর

0: আগে পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক সদর্পে ভারতে সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ উপস্থিত করেছিল বলে তিনি উল্লেখ করেন। ভারতীয় সেনাবাহিনী 2016 সালের 28 এবং 29 সেপ্টেম্বর পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানায় সার্জিক্যাল স্ট্রাইক করে সাফল্য পায়। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে তার উপযুক্ত জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক।
1: बीते एक दशक में बालाकोट की एयर स्ट्राइक से लेकर ऑपरेशन सिंदूर तक भारत ने बार बार ये स्पष्ट संदेश दिया है कि अगर आतंकवादी भारत पर आंख उठाएंगे तो उसका करारा जवाब दिया जाएगा। आतंकवादी हमलों ने भारत को लंबे समय तक चोट पहुंचाई है। पहले भी हर आतंकी हमले के बाद पाकिस्तान पर कार्यवाही की मांग होती थी। अब आज का भारत आतंकवाद के खिलाफ जीरो टॉलरेंस पॉलिसी लेकर चल रहा है।
0: সন্ত্রাসবাদীরা দীর্ঘদিন ধরে ভারতকে নিশানা করে হামলা চালিয়েছে। একটা সময় ছিল যখন ভারতে ধারাবাহিক বিস্ফোরণ খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। 2008 সালের 13 সেপ্টেম্বর দিল্লিতে এবং তার কয়েক সপ্তাহ পরেই মুম্বাইতে 26/11 বড় হামলা হয়। এই সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠলেও তা কার্যকর হয়নি। বর্তমানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণ করায় তার ফলাফলও দেখতে পাওয়া যাচ্ছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপনের প্রসঙ্গ উল্লেখ করেন। 1000 বছর আগে অর্থাৎ 1026 খ্রিস্টাব্দে গজনির সুলতান মাহমুদ প্রথমবার সোমনাথ মন্দির ধ্বংস করেন। এরপরেও বহুবার এই মন্দিরের ওপর হামলা হয়েছে, কিন্তু ভারতের ঐতিহ্য যারা ধ্বংস করতে চেয়েছিল তাদের কোনো অস্তিত্ব আজ আর নেই।
1: আজ থেকে 1000 সাল পহলে 1026 মোহাম্মদ গজনী पहली बार सोमनाथ मंदिर को विध्वंस किया था, लेकिन जो लोग सोमनाथ को तोड़कर भारत की पहचान मिटाने आए थे आज उनका कोई वजूद भी नहीं है और सोमनाथ मंदिर पूरी भव्यता के साथ विशाल समुद्र के किनारे भारत को अमरता का आशीर्वाद दे रहा है। इसलिए हमने पूरे गर्व के साथ इस साल सोमनाथ स्वाभिमान पर्व मनाया।
0: পরিবেশকে রক্ষা করার জন্য সুন্দরবনের ঝড়খালিতে কয়েকজন মহিলার একটি উদ্যোগের কথা মন কি বাতে তুলে ধরেন প্রধানমন্ত্রী। এদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। স্বামীকে হারাবার পর সুন্দরবন থেকেই তারা জীবিকার সন্ধান পেয়েছেন। তাদের তৈরি ম্যানগ্রোভ অরণ্য আজ গ্রামগুলির জন্য এক প্রাকৃতিক সুরক্ষা কবচের কাজ করছে এবং এগুলির সাহায্যে তারা উপার্জনও করছেন।
1: প্রকৃতি কে সাথ হামারা রিশতা সিরফ উসে সহজনে তক সীমিত নহীঁ হ্যায়। কই বার হাম প্রকৃতি কো সম্ভালতে হ্যায় तो वही प्रकृति हमारे जीवन का सहारा बन जाती है। पश्चिम बंगाल के सुंदरबन में कुछ महिलाएं इसी रिश्ते की प्रेरक मिसाल पेश कर रही हैं। झारखाली की ये महिलाएं मैंग्रोव के जंगल तैयार कर रही हैं। उनके द्वारा लगाए गए मैंग्रोव आज गांवों के लिए एक प्राकृतिक सुरक्षा कवच बन रहे हैं।
0: ভারত বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সব পক্ষকে সংযত থাকা, উত্তেজনা প্রশমিত করা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জ্বালানি ও বাণিজ্যের অবাধ সরবরাহ বজায় রাখার আহ্বান জানিয়েছে। নিউ ইয়র্কে গতরাতে রাষ্ট্রসংঘের সাধারণ সভার ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, যুদ্ধের প্রভাব সরাসরি সংঘাতে জড়িত দেশগুলির সীমানার বাইরেও প্রভাব ফেলছে। খাদ্য ও জ্বালানি নিরাপত্তা সহ পরিস্থিতির উন্নতিতে সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে ভারত প্রস্তুত বলেও জানান বিদেশমন্ত্রী। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তুর্কমেনিস্তানের স্বাধীনতার 35তম বার্ষিকী উপলক্ষে সেদেশের বিদেশমন্ত্রী রশিদ মেরদফ, সরকার এবং জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেছেন, ভারত ও তুর্কমেনিস্তানের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে তারা আগ্রহী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাতের আহমেদাবাদে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। সবরমতী লোকশেডে নবনির্মিত WAG-12 লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ শেডটি তিনি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই অনুষ্ঠানে উচ্চ অশ্বশক্তির WAG-12 বৈদ্যুতিক লোকোমোটিভেরও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আগামী 10, 20 এবং 25 বছরের যুদ্ধের গতিপ্রকৃতি বিবেচনায় রেখে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে সক্ষমতা গড়ে তুলছে। আত্মনির্ভরতা এবং ভবিষ্যৎমুখী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। নতুন দিল্লিতে এক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে ভাষণে তিনি একথা জানান। শ্রী সিং বলেন, শুধু বিদেশ থেকে প্রযুক্তি আমদানি নয়, ভারতকে প্রতিরক্ষা প্রযুক্তির সংজ্ঞা নির্ধারণ এবং নিজস্ব প্রযুক্তির বিকাশের উপর জোর দিতে হবে। তিনি বলেন, গত 12 বছরে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং জাতীয় নিরাপত্তা আরও জোরদার হয়েছে। প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ যথেষ্ট বাড়ানো হয়েছে। ব্যাংক কর্মীদের টানা তিন দিন ধর্মঘটের ডাক দেওয়ার প্রেক্ষিতে গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে আজ দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংক খোলা রয়েছে। সব ব্যাংকের সমস্ত শাখা, কার্যালয়, এটিএম, সংযুক্ত শাখা এবং কারেন্সি চেস্ট সম্পূর্ণ চালু রাখার অনুমোদন করেছে।

0: রিজার্ভ ব্যাংক। এদিকে তিন দিনের এই ব্যাংক ধর্মঘটের সময় একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিনামূল্যে প্রাপ্ত মাসিক সীমার অতিরিক্ত এটিএম লেনদেনের চার্জ মকুব করার সিদ্ধান্ত নিয়েছে। আজ বিশ্ব পর্যটন দিবস, নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বজুড়ে দিনটি উদযাপিত হচ্ছে। রাষ্ট্রসংঘের অন্তর্গত বিশ্ব পর্যটন সংস্থা 27 সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব পর্যটন দিবস হিসেবে ঘোষণা করে। 1980 সালের 27 সেপ্টেম্বর থেকে দিনটি বিশ্ব পর্যটন দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বাংলার নবজাগরণের পথিকৃৎ সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের 194তম প্রয়াণ দিবসে তাঁর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। 1833 সালে আজকের দিনেই ইংল্যান্ডের ব্রিস্টলে রাজা রামমোহন রায় প্রয়াত হন। উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে গত 24 ঘণ্টা ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তর দেরাদুন, তেহরি এবং পৌরি জেলার জন্য রেড অ্যালার্ট জারি করেছে। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বিচ্ছিন্ন কিছু এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজ্যের অন্যান্য অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটানা বৃষ্টির কারণে আজ চারধাম যাত্রা স্থগিত রয়েছে। এশিয়ান গেমসে তীরন্দাজিতে ভারত আজ দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। কম্পাউন্ড মিক্সড বিভাগে ভারত সেমিফাইনালে উঠেছে। ভারতের সাহিল, রাজেশ যাদব, চিকিথা তানিপার্থী কাজাকস্তানকে 159-154 পয়েন্টে হারিয়ে দেন। সেমিফাইনালে ভারত 30 সেপ্টেম্বর থাইল্যান্ডের মুখোমুখি হবে। পুরুষদের ক্রিকেটে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি আজ তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। এই ফরম্যাট থেকে 2 মাসের বিরতির পর রোহিত শর্মা ও বিরাট কোহলি উভয়ই ভারতের ওয়ানডে দলে ফিরছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জনগণনার প্রথম পর্বে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 32 কোটি পরিবারের তথ্য নথিভুক্ত হয়েছে। 2 কোটি 60 লক্ষ মানুষ ইতোমধ্যেই স্বগণনার মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। আকাশবাণীতে আজ মন কি বাতে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। পরিবেশ রক্ষার জন্য সুন্দরবনের ঝড়খালিতে কয়েকজন মহিলার ম্যানগ্রোভ অরণ্য সৃষ্টির একটি উদ্যোগের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। ভারত বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সব পক্ষকে সংযত থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আগামী 25 বছরে যুদ্ধের গতি প্রকৃতি বিবেচনায় রেখে ভারতই প্রতিরক্ষা ক্ষেত্রে সক্ষমতা গড়ে তুলছে। পুরুষদের ক্রিকেটে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরের খবর শুনবেন বেলা 1:30।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে ফরহত নাজ। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि पाकिस्तान में आतंकी ठिकानों पर सेना की सर्जिकल स्ट्राइक ने दुनिया के सामने भारत की आतंकरोधी नीति का एक नया उदाहरण पेश किया। आकाशवाणी से मन की बात कार्यक्रम में उन्होंने कहा कि देश कल यानी 28 सितंबर को इस स्ट्राइक की 10वीं वर्षगांठ मनाएगा। श्री मोदी ने कहा कि दुनिया ये देखकर हैरान रह गई थी कि आतंकवाद के खिलाफ सर्जिकल स्ट्राइक के लिए किस तरह बहादुर भारतीय सैनिकों ने नियंत्रण रेखा पार की थी। उन्होंने कहा कि अब भारत आतंकवाद को कतई बर्दाश्त न करने की नीति पर चल रहा है और उसका नतीजा सामने है।
2: बीते एक दशक में बालाकोट की एयर स्ट्राइक से लेकर ऑपरेशन सिंदूर तक भारत ने बार बार ये स्पष्ट संदेश दिया है कि अगर आतंकवादी भारत पर आंख उठाएंगे तो उसका करारा जवाब दिया जाएगा। आतंकवादी हमलों ने भारत को लंबे समय तक चोट पहुंचाई है। पहले भी हर आतंकी हमले के बाद पाकिस्तान पर कार्रवाई की मांग होती थी। अब आज का भारत आतंकवाद के खिलाफ जीरो टॉलरेंस पॉलिसी लेकर चल रहा है।
1: प्रधानमंत्री ने कहा कि जनगणना का पहला चरण लगभग सभी राज्यों में पूरा हो गया है और 32 करोड़ से ज्यादा परिवारों का आंकड़ा दर्ज किया जा चुका है। श्री मोदी ने लोगों से ऑनलाइन पोर्टल se.census.gov.in पर जानकारी देने की अपील की। अब तक 2,60,00,000 से ज्यादा लोगों ने मोबाइल से अपना ब्यौरा दर्ज कराया है।
2: जनगणना हम सबका राष्ट्रीय दायित्व है। मैंने 15 अगस्त को भी देशवासियों से आग्रह किया था, इसके लिए अपना समय जरूर निकालें। जनगणना के लिए अपनी जानकारी स्वयं दर्ज करने की ये सुविधा बहुत आसान है। आप अपने मोबाइल से ही अपनी और अपने परिवार की जानकारी दर्ज करा सकते हैं। ये सुविधा हिंदी सहित 16 भाषाओं में उपलब्ध है।
1: प्रधानमंत्री ने विश्व हिंदू परिषद के पूर्व अंतर्राष्ट्रीय कार्यकारी अध्यक्ष अशोक सिंघल की 100वीं जयंती पर उन्हें श्रद्धांजलि अर्पित की। उन्होंने कहा कि सिंघल ने अपना पूरा जीवन संस्कृति समाज

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এক্ষুনি ব্লক করছি।
1: দুবাই এ ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: आपका स्मार्टफोन हो या हेडफोन, अप्लायंसेस हो या कार, क्या वो रॉकेट जो आपके डिवाइस पे सैटेलाइट सिग्नल्स भेजता है, हर वो चीज जिसे पाने के लिए हम कभी दुनिया की तरफ देखते थे, आज खुद बनाते हैं और पूरी दुनिया तक पहुंचाते हैं। एक सोच से शुरू हुआ ये सफर और 12 साल में इंडिया की इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग 6 गुना बढ़ी, मोबाइल फोन्स 32 गुना और एक्सपोर्ट्स 84% बढ़ गए। मेक इन इंडिया ने इंडिया को ग्लोबल स्टेज पर दी एक मजबूत पहचान।
5: भारत ग्लोबल बिजनेसेस के लिए नए अवसरों का केंद्र बन रहा है, इसलिए मेक इन इंडिया, इनोवेट विद इंडिया, स्केल फॉर द वर्ल्ड,

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: না না, আমরা কিন্তু দেখা দিতে চলে এসেছি, ঝুমুর আর শাশ্বতী দুজনেই আছি,
1: আমরা কানে কানে দেখা দিচ্ছি আপনাদের এবং দিতেই থাকবো এভাবেই। কিন্তু বাইরেও কিন্তু রোদে বেশ ঝলমলে দিন আজকে।
0: আসলে শাশ্বতী, এই যে কয়েকদিনের ঝরঝর বৃষ্টির পর আজকে এরকম রোদ্দুর উঠেছে, সেটা দেখেই এই গানটা শুনতে চেয়েছেন।
1: কে শুনতে চেয়েছেন
0: বলে ফেলো?
1: জয়দীপ রায় বাঘা যতীন থেকে,
0: এবং তিনি এই কথাটাই কিন্তু বলেছেন, কয়েকদিন অবিরাম বাড়িধারার পর আজকে রৌদ্রোজ্জ্বল পরিবেশ আর জানলা দিয়ে আসা রোদ দেখে এই গানটার কথাই মনে পড়লো। বারান্দায় রোদ্দুর ভূমির এই গান শুনলাম আমরা, আর এরপর চলে যাব আমাদের পরের গানে।
1: পরের কোন গান শুনবো আমরা?
0: পরে লতা মঙ্গেশকরের গাওয়া আমার মালতী লতা, এই গানটা শুনবো আজকে। অ্যাকচুয়ালি যে যে গানগুলোর রিকোয়েস্ট এসছে, আমাকে আর শাশ্বতীকে বসে ভাবতে হচ্ছে কোনটা শোনাই কোনটা শোনাবো না
1: একেবারে।
0: তবে যাদেরটা শোনাবো তাদের তো ভালো লাগবেই, কিন্তু যাদেরটা শোনাতে পারবো না তাদের মনে যেন আবার নিম্নচাপ ভর না করে।
1: না না না, নিম্নচাপ হলেই আবার ভীষণ মুশকিল ব্যাপার, কারণ এই পুজোর সময় আবার যদি ওই বর্ষণ শুরু হয় সেটা কিন্তু মারাত্মক হয়ে যাবে।
0: একটা চান্স কিন্তু আছে ছোট্ট করে।
1: আচ্ছা, এইবারে যে গানটি আমরা শুনবো পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং আর ডি বর্মনের সুরে।

0: এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন অসীমা সেন নাকতলা থেকে।
1: আর পরের গান আমরা শুনব শচীন দেব বর্মনের কণ্ঠে, কিন্তু আমাদের বন্ধু যে গানটি শুনতে চেয়েছেন সে গানটি আমরা শোনাচ্ছি না। আপনার পছন্দের শিল্পী, কিন্তু গানটি আমাদের পছন্দের। বন্ধুর নাম জানিয়ে দিই গানের পরে, কেমন?

0: শচীনদেব বর্মনের কণ্ঠে গান শুনতে চেয়েছিলেন অসম থেকে হিতেন্দ্র দাস, তার সঙ্গে সঙ্গে একটা সুন্দর গিফট আমাদের জন্য রয়েছে। মানে আমরা যারা রেডিও পরিবারের সঙ্গে যুক্ত তাদের কাছে এত ভালো গিফট সত্যি কিন্তু অভাবনীয়, আমরা সেটা না সবার সঙ্গে শেয়ার করে পারছি না। নাম দিয়েছেন রেডিওর সুর। উনি লিখছেন, নিঝুম রাতে ঘরের কোণে একটা চেনা সুর, আকাশবাণীর চেনা আওয়াজ ভাসে বহু দূর, শর্ট ওয়েভের শাঁসা আওয়াজ নব ঘোরানোর খেলা, অতীত দিনের স্মৃতিগুলো ভাসিয়ে দেয় ভেলা, ক্রিকেট ম্যাচের কমেন্ট্রি আর অনুরোধের আসর, খবরের সেই গম্ভীর কণ্ঠ আজও যেন ভাস্বর, মোবাইল ফোনের ভিড়ের মাঝে হারিয়ে যায়নি সে তো, রেডিও প্রেমীর মনের কোণে আজও একা কি বাঁচে তো।
1: শচীন কর্তার কণ্ঠে আমরা শুনলাম এই গান, রবি মজুমদারের কথায়, এস ডি বর্মনের নিজের সুরে। আর এই গান, সত্যি কথা বলতে এই গানটা শুনতে শুনতেও আমাদের মনে হচ্ছিল, এখন দেখো যত দিন যাচ্ছে এই অকারণে ডেকে ওঠা মানুষগুলোও কেমন কমে যাচ্ছে।
0: কমে যাচ্ছে একেবারেই, আমরা অকারণে কাউকে ডাকতে এখন ভয় পাই।
1: এক্স্যাক্টলি, যদি কিছু মনে করে তাই না?
2: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন রণবীর নাথ শ্যামনগর থেকে।
1: আর এই গানটা শোনাতে চেয়েছেন, সেখানেও দেখো পুজো মানে তো কোথাও আমরা পরিবারের সঙ্গে মিশে থাকি, এখানে উনি শোনাতেও চেয়েছেন ওনার সবচেয়ে পছন্দের মানুষটিকে, তার নাতিকে। নাতি দূরে থাকে, এবার সে আসতে পারছে না পুজোর সময়। ভেবেছিলেন সামনে বসে নিজেই হয়তো গানটা গিয়ে শোনাতেন বা রেকর্ডে শোনাতেন, যাই হোক এখন যখন দেখছেন যে নাতি আসতে পারছে না, তখন বলছেন আপনারাই না হয় শুনিয়ে দিন,
0: শুনিয়ে দিন। আর এই যে দেখো ওনার নিশ্চয়ই যে বয়সটা হয়েছে, ওনার ছোটবেলা এই গানটা উনি শুনে বড় হয়েছেন, নাতিকেও এই সময়ে দাঁড়িয়ে ওই গানটার যে একটা ফ্লেভার রয়েছে সেই ফ্লেভারটা দিতে চাইছেন। এইগুলোই হচ্ছে আমাদের এই FM গোল্ড পরিবার বলো, FM পরিবার বলো, রেডিও এক কথায় এই পরিবারের একটা মানে বড় পাওনা।

রামকৃষ্ণ ঘোষ রোড স্মৃতি রায়পাড়া কলকাতা 50 থেকে প্রদীপ ঘোষ এই গানটি শুনতে চেয়েছিলেন পবিত্র মিত্রর কথা এবং নচিকেতা ঘোষের সুরে আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গানটি শুনলাম আমরা।

0: কিশোর কুমারের কণ্ঠে এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন শুভ্রা ভট্টাচার্য বাঁশরণী থেকে।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: রবীন মজুমদারের কণ্ঠে গানটি শুনলাম আমরা, নচিকেতা ঘোষের সুর এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে যাদবেন্দ্র পণ্ডা।
1: শঙ্খ নদীর তীরে এসে যখন বসেছেন তাহলে দুদণ্ড একটু জিরিয়ে নিন, কারণ বেশ কিছু খবর আপনাদের দেওয়ার আছে এবং সেগুলো খুব গুরুত্বপূর্ণ খবর। 138তম ডাক আদালত এবং পেনশন আদালত সংক্রান্ত মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত এবং পেনশন আদালত আগামী 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর এভিনিউ কলকাতা 700

0012, এই জায়গায় বেলা 12:30টায় গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন

0: তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, এডিপিএস সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সরকার, P36 সিয়ার এভিনিউ, কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmgwb@indiapost.gov.in, adpgcowb@gmail.com অথবা pgwb@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ এবং সময়ে গুগল মিট, যেটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত এবং পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে, এবং যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস সিএস এর সাথে টেলিফোন নাম্বার 03322102550 অর 03322102612 কিংবা 03322102500 যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত এবং পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে বা ইমেলে ডাক আদালত বা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না।
1: সেই সঙ্গে সঙ্গে আরও একটি ঘোষণা আপনাদের জানাই। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।
2: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: হ্যাঁ, মনকে নিয়েই যত ভাবনা প্রত্যেকেরই একই সমস্যা। তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনছিলাম, শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন পবিত্র সাহা, সীমা সাহা, 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে।
1: কিন্তু একটা কথা বলতেই হবে, পবিত্রদার বেশ সাহস আছে।
0: হ্যাঁ,
1: সীমাদিকে সঙ্গে নিয়ে আবার মনকে নিয়ে ভাবনার কথা বলছে।
0: না, যদিও কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, মানে পবিত্রবাবুর খুব একটা দোষ নেই এখানে, আর সুর করেছেন মান্না দে।
1: তাহলে মান্না দের কথা যখন এলোই, তাহলে মান্না দের কণ্ঠে একটা গান শুনবো, এবং এই গান শুনতে চেয়ে অনুরোধ কে করেছেন ফিরে এসে বলছি সেটা।
0: বেশ।

0: আমরা শুনলাম মান্নাদের কণ্ঠে এই গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, মান্নাদের নিজের করা সুর, এবং এই গান শুনতে চেয়ে আমাদের অনুরোধ করেছিলেন আর কে মুখার্জি যাদবপুর থেকে।
1: এরপর আমরা কি গান শুনব? আমরা শুনব অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে যত ভাবনা ছিল যত স্বপ্ন ছিল, এই গানটি শুনতে চেয়ে অনেকে মিলে অনুরোধ করেছেন। সুজিত মণ্ডল, শুভ্রজিৎ মণ্ডল, শুভ্রা মণ্ডল, কল্পনা মণ্ডল, রামনগর, কুলপি, চব্বিশ পরগনা দক্ষিণ থেকে।

0: এইরকম ভাবে বললে আর না ডেকে নিয়ে উপায় আছে বলো?
1: না, কোনো উপায় নেই, এবং ডাকতে হবেই, মানে সেটা আমি একটা বাধ্যতামূলক ইঙ্গিত রয়েছে আর কি।
0: ঠিক, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে ভালোবাসা ভালোবাসা ফিল্ম থেকে আমরা শুনলাম অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে এই গান। আর তাহলে এর পরে যে গানটা আমরা শুনবো সেখানে আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটা গানকেই বেছে নিই, কি বলো?
1: এবং সে গান দিয়ে বোধহয় আমাদের এই প্রোগ্রাম থেকে বিদায় নিতে হবে। আমরা আবার 2:30 ফিরে আসবো সুরেলা সফর নিয়ে, আপনারা নিশ্চয়ই সঙ্গে থাকবেন। এবং আজকে কি আছে সেটা আমরা এখন বলবো না,
0: না আজকে আমরা জুটিতে দুটিতে আছি, আমরাও জুটিতে দুটিকে নিয়েই আসবো। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবো গান, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের সুরে। আর এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন নীলাঞ্জন দেবমান্না, 15 SN Banerjee Road কলকাতা 13 থেকে। এবং নীলাঞ্জন আমাদের আগে থেকে শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দনও জানিয়ে রেখেছেন, বেশ আগে থেকে পেলে মনে হয় পুজোটা আরও কাছাকাছি এসে গেল, আপনার জন্য থাকলো শুভেচ্ছা। আর এই গান শুনতে শুনতেই শাশ্বতী আর ঝুমুর আপাতত এই পর্ব থেকে টাটা।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এখনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: आपका स्मार्टफोन हो या हेडफोन, अप्लायंसेस हो या कार, क्या वो रॉकेट जो आपके डिवाइस पे सैटेलाइट सिग्नल्स भेजता है, हर वो चीज जिसे पाने के लिए हम कभी दुनिया की तरफ देखते थे, आज खुद बनाते हैं और पूरी दुनिया तक पहुंचाते हैं। एक सोच से शुरू हुआ ये सफर और 12 साल में इंडिया की इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग 6 गुना बढ़ी, मोबाइल फोन्स 32 गुना और एक्सपोर्ट्स 84% बढ़ गए। मेक इन इंडिया ने इंडिया को ग्लोबल स्टेज पर दी एक मजबूत पहचान।
5: भारत ग्लोबल बिजनेसेस के लिए नए अवसरों का केंद्र बन रहा है, इसलिए मेक इन इंडिया, इनोवेट विथ इंडिया, स्केल फॉर द वर्ल्ड।
6: किछु गान किछु कथा आपनी सुनछेन सुरेला सफर 100.1 FM गोल्डे। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে।
7: সুরেলা সফরে জুটিতে দুটিতে আপনাদের সঙ্গে উপস্থিত হয়ে গেছি আমরাও জুটিতে, ঝুমুর আর শাশ্বতী। আজ কে রয়েছে জুটিতে দুটিতে তার থেকে বড় কথা বরং আমরা গানে গানে সেটা বুঝিনি। আর গান শুনেই বরং আপনারাই বলুন যে কারা রয়েছেন আজকের জুটিতে দুটিতে।

0: আজকে শাশ্বতী এসেই আপনাদের একটা মানে বড় সড়ো গুগলি দিয়ে দিয়েছে। এই গান শুনতে শুনতে আপনাদের অনেক কিছু মনে হচ্ছে যে আজকে জুটিতে দুটিতে কে কে হতে পারেন। না না, সেই সমস্ত কিছু অত ভাবনার জায়গা না রেখে বরং আমরা এবার ডিসক্লোজ করি। আসলে আজকে 27 সেপ্টেম্বর, আজকে ইয়াশ চোপড়ার জন্মদিন। ডিরেক্টর প্রডিউসার এবং মানে স্বনামধন্য ডিরেক্টর প্রডিউসার বলা যায়। যখন যে কাজে হাত দিয়েছেন সোনা ফুলিয়েছেন, এবং সত্যি কথা বলতে ওনার ফিল্মের সঙ্গে সঙ্গে আমরা অনেক কিছু মানে বুঝতে শিখেছি, দেখতে শিখেছি, অনেক অনায়াস জিনিস তিনি ফিল্মে এনেছেন। এমনকি কিছু ফিল্ম এরকমও ছিল যেটা সময়ের আগে চলে আসার জন্য হয়তো সেই সময় মানুষ গ্রহণ করতে পারেনি, কিন্তু পরবর্তীতে তাদের ভালো লেগেছে, ভাবনাগুলো ভালো লেগেছে, সাহসী পদক্ষেপ ভালো লেগেছে
1: একেবারেই। আর তার সঙ্গে যেটা আমার বলতে ইচ্ছে করে যে 90s যারা বড় হয়েছে তাদের কাছে কিন্তু ইয়াশ চোপড়া একটা মানে কি বলবো, সোনার স্বর্গ বলা যায় একেবারে। তার ফিল্ম দেখেই 90s ছেলে মেয়েরা বড় হয়েছে এবং প্রেম করতে শিখেছে আর কি।
0: এবং তার সঙ্গে আজকে জুটিতে দুটিতে যিনি আছেন তিনিও স্বনামধন্য এবং তিনি আনন্দ বক্সী, লিরিসিস্ট। সব থেকে বড় কথা, আজকে জুটিতে দুটিতে বড় ভালো মনের দুজন মানুষকে নিয়ে আমরা কথা বলব,
1: একদম।
0: এবং একজন আরেকজনের প্রতি এত শ্রদ্ধা, এত সম্ভ্রম প্রদর্শন করেছেন, যেগুলো থেকে কোথাও আমার তো মনে হয়েছে, আমি শিওর শাশ্বতীরও মনে হয়েছে, যে প্রফেশনাল ওয়ার্ল্ডটা এরকম হলেই বোধহয় সবচেয়ে ভালো,
1: সব কাজটা সুন্দর হয়। আর বোধহয় ইয়াশ চোপড়ার ফিল্মগুলো মানুষ এখনও দেখে এই কারণে যে এই যে তাদের কম্বিনেশন এত সুন্দর, যেখানে ধরো আমরা আজ দুজন

0: এর কথা বলছি, কিন্তু অবধারিতভাবে আরেকটা জুটি এর মধ্যে এসে যাবে বারবার, মানে আনন্দবক্সী ইয়াশ চোপড়া, তার সঙ্গে শিব হরি আসবে না এটা হতেই পারে না। কারণ এই গানগুলো আনন্দবক্সী যেরকম কথা লিখেছেন, তার কথা যেরকম সহজ সরল, একটা সাধারণ অভিব্যক্তি একটা এত ছোট্ট কথা দিয়ে প্রকাশ করা যায়, সেটা বোধহয় আনন্দবক্সীর লিরিকগুলো না পড়লে বা না শুনলে বোঝা যায় না। আর তার সঙ্গে সঙ্গত করেছে শিব হরির ক্লাসিক্যাল মিউজিক আর তার সঙ্গে তাদের মানে কি বলবো অভিজ্ঞতা, তাদের সুর, এই নিয়েই কিন্তু আজকে আমাদের পথ চলবো। যদিও মাঝে মাঝেই শিব হরি চলে আসবেন, আরও অনেকজন লতা মঙ্গেশকর চলে আসবেন, এদেরকে ছাড়া বোধহয় এই সময়টা অসম্পূর্ণ হয়ে যাবে।
1: না, এটা তো টিমওয়ার্ক। আমরা যদিও ডিরেক্টর প্রোডিউসার এবং লিরিসিস্ট এই জুটিকে আজকে আমরা ধরছি, স্টিল সেখানে আশপাশ থেকে এনারা যদি না আসেন, এই সঙ্গতগুলো না হলে তো পুরো শুটটাই তৈরি হতো না
0: একেবারে।
1: তো আমরা যেমনটা বলছিলাম, দুজন ভালো মনের মানুষ, দুজনের কিন্তু অনেকদিন আগে থেকেই দেখাশোনা হয়, এবং যেমন ইয়াশ চোপড়া নিজের জায়গায় স্বমহিমায়, ঠিক তেমনি আনন্দবক্সীও নিজের একটা জায়গা তৈরি করে নিয়েছেন। বিভিন্ন পার্টিজ, বিভিন্ন অ্যাওয়ার্ড সেরেমনিতে দুজনের দেখা হয়, দুজনের কুশল বিনিময় হয়, এবং দুজনেই কিন্তু দুজনকে পছন্দ করেন, এইভাবে চলছিল।
0: শ্রদ্ধার সম্মানের চোখে দুজনেই দুজনকে দেখে, কিন্তু একসঙ্গে কাজ করা হয়ে উঠছে
1: না। বা এটাও যে কখনো আনন্দবক্সী নিজে থেকে এসে বলেননি যে আমাকে একটা সুযোগ দিন, বা এদিক থেকে ওনারও মনে হয়নি।
0: কিন্তু তারও একটা কারণ ছিল, আনন্দবক্সী কেন বলেননি, কারণ ইয়াশ চোপড়া যখন কাজ শুরু করেছেন তার সঙ্গে মানে একেবারে শুরু থেকেই ছিলেন সাহির লুধিয়ানভি,
1: ঠিক
0: তার নামও এসে যাবে আজকে বারবার। সেই জায়গাটায় যেখানে সাহির লুধিয়ানভির মতন একজন বিখ্যাত মানে কি বলে লিরিসিস্ট ইয়াশ চোপড়ার সঙ্গে কাজ করছেন, সেখানে কখনো আনন্দবক্সী মানে এটা ভাবেনও নি যে আমি ওনার সঙ্গে কাজ করি। সেই জায়গাটা উনি সাহির লুধিয়ানভিকে সম্মান জানিয়ে ওই জায়গা থেকে সবসময় নিজেকে সরিয়ে রেখেছেন।
1: ঠিক তাই। এবং এই ফিল্মটা আমরা যে ফিল্মের গান দিয়ে শুরু করেছি আজকে, চাঁদনি, চাঁদনি ফিল্মে সেই ফিল্ম যেখানে প্রথমবার সাহির চলে যাবার পরে অবশ্যই ইয়াশ চোপড়া এবং আনন্দবক্সী দুজনের জুটি বাঁধছেন। এই ফিল্মেরই আরও একটা গান এই মুহূর্তে আপনাদের জন্য।

0: এই যে আমরা গানটা শুনছিলাম, এই গানটা তৈরি হয়েছিল যখন, এটি পাঞ্জাবি লোকগান, তার সুরকে কেন্দ্র করে শিবহরি এর সুরটা তৈরি করেছিলেন। সেই গানটি হচ্ছে মাহি ওয়ে তেনু দেখনা। এই গানটির ওপর বেস করে সুর একটা তৈরি করেছেন আনন্দ। সুরটা শুনলেন, শোনার পর তিনি এই পাঞ্জাবি ছন্দটিকে হিন্দি রোম্যান্টিক একটা রূপ দিলেন। যশ চোপড়া প্রথমে গানটি কাশ্মীরে শ্যুট করতে চেয়েছিলেন, কিন্তু পরে এটি সুইজারল্যান্ডের টিউলিপ বাগানে শ্রীদেবী এবং ঋষি কাপুরের ওপর পিকচারাইজ করা হয়েছিল, সেটা আপনারা সবাই জানেন। এবং যেটা বলিউডে পরবর্তী সময়ে একটা ক্রেজ তৈরি হয়ে গিয়েছিল, এই যে সুইজারল্যান্ডে গিয়ে গানের শ্যুট করা, সেটা কিন্তু শুরু করেছিলেন যশ চোপড়া এবং এই গানটার হাত ধরে।
1: আসলে দেখো, আনন্দ বক্সী যে কিন্তু কখনো এটা পছন্দ করতে না, আগে সুর পরে কথা। হ্যাঁ, এই কিছু কিছু গানের ক্ষেত্রে সেখানে ব্যতিক্রম,
0: শিবের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম।
1: হ্যাঁ, উনি সবসময়ই পছন্দ করতেন যে উনি আগে, প্রথম কথা, উনি পুরো সিচুয়েশনটা আগে বুঝে নিতেন, স্ক্রিপ্টটা শুনতেন এবং তারপরে সেই সিচুয়েশন ওয়াইজ তিনি এরকম গানগুলো লিখতেন, আগে লিখতেন পরে সুর হতো। এবং সব থেকে বড় কথা, সাহির লুধিয়ানভি যেমন ছিলেন যে যখন যে গান যে ছবির মানে রেকর্ডিং হতো, যদি উনি সেটা লিখে থাকেন উনি কিন্তু স্টুডিওতে থাকতেন, ঠিক তেমনি
0: আনন্দ
1: বক্সীও তাই। ওনার লেখা যে গান যে ফিল্মের এবং যেদিন রেকর্ডিং হবে সেই দিন তিনি ওখানে থাকতেন। এবং একজন মানুষ, তিনি কতটা প্যাশনেট ভেবে দেখো যে উনি এই সময় চাঁদনি যখন হচ্ছে তখন কিন্তু ওনার একটা হার্টের প্রবলেম হয় এবং ওনাকে একটা অপারেশনের মধ্যে দিয়ে যেতে হয়। সেই সময় উনি মানে বেডে শুয়ে আছেন আর যশ চোপড়া গেছেন তাকে দেখতে। এবার হঠাৎ দেখা হওয়ার পরেই উনি প্রথম বলছেন, উনি কিন্তু যাওয়ার আগে চাঁদনির গান দিয়ে গেছেন, তারপরেও বলছেন আমার না কিছু কিছু কথা আরও সুন্দর মাথায় এসেছে, আমি সেইগুলো দিতে চাই।
0: শব্দ বদলে দিতেন হঠাৎ করে, মানে হয়তো বললেন, যশ চোপড়ার সঙ্গে আলোচনা হলো, ঠিক এই খানটা না আমার যেন ঠিক

0: আরেকটু অন্যরকম হলে ভালো হয়। উনি তৎক্ষণাৎ কয়েক সেকেন্ডের মধ্যে বা মিনিটের মধ্যে গাড়িতে যেতে যেতেই ভেবে সঙ্গে সঙ্গে জানাতেন ইয়াশ চোপড়াকে যে আমার কিন্তু এই কথাটা মাথায় এসেছে।
1: হ্যাঁ, আবার কি ওনার বাড়ি থেকে ইয়াশ চোপড়ার বাড়ি হচ্ছে 15 মিনিট।
0: হ্যাঁ,
1: তো ওই গাড়ি তো ওই 15 মিনিটের মধ্যেই
0: হয়ে অনেক কিছু করে ফেলতেন
1: একদম। এবং উনি খুব ভালো বুঝতেন যে একটা সিচুয়েশনে যখন গানটা আসছে তখন সেই গানটাকে কিভাবে অ্যাপ্লাই করলে সেই সিচুয়েশনটাকেও এগিয়ে নিয়ে যাওয়া যায় বা গানের মধ্যে দিয়ে পুরো ফিল্মের একটা কথা কিভাবে মূল কথাটাকে কিভাবে তুলে দেওয়া যায়। যেমন ধরো এর পরে আমরা যে গানটা শুনবো সেখানেও একটা লাইনের মধ্যেই উনি বুঝিয়ে দিয়েছিলেন আসলে এই ফিল্মটা কি বলতে চাইছে। তাহলে আগে সেই গানটা শুনে নিই। এই গানটা আমরা বহুবার শুনেছি এবং আমাদের ভারী পছন্দের গান। আমরা শুনি সেই গান।

এই যে বলছিলাম না যে কোনো একটা ফিল্ম কি বলতে চাইছে সেটাও তিনি কয়েকটা ওয়ার্ডে বুঝিয়ে দিতে পারতেন, এবং যখন ডার এই ফিল্মটা নিয়ে কথা হচ্ছে, স্ক্রিপ্ট শুনছেন, সব কিছু, উনি খালি ওয়ান লাইনার এটাই করেছিলেন, তু হাঁ কর ইয়া না কর, তু হ্যায় মেরি কিরণ।

0: আর এই গানটা যখন লিখতে শুরু করলেন তখন আনন্দ বক্সী দুটো শব্দ তার প্রথম মাথায় এলো। ইয়াশ চোপড়া তাকে বোঝালেন যে একজন সাইকো লাভারের চরিত্রে এই গানটা যাবে, গানটার এটাই মানে গানটার থিম হিসেবে তাকে দেওয়া হলো। তখন তিনি দুটো শব্দ প্রথমে ঠিক করলেন, জাদু আর খুশবু। এই দুটো শব্দকে নিয়েই তারপরে তিনি গানটা পুরো এই হাঁকার ইয়া নাকার তু হ্যা মেরা মেরি কিরণ এটা পরে এলো, কিন্তু প্রথমে এলো খুশবু আর জাদু। তো এই দুটো শব্দতে যখন তিনি শুরু করলেন লেখা তখন এটা শিবহরিও জানলেন বিষয়টা। তারা তখন কি করলেন, একটা ওয়েস্টার্ন পপ স্টাইলের গিটার যেটা আমরা শুরুতেই শুনলাম সেই গিটারের কর্ডটা দিয়ে গানটা শুরু হলো।
1: ঠিক
0: এইখানেই মানে গানটা তখন যখন রেকর্ডিং হচ্ছে ইয়াশ চোপড়া বুঝলেন এবং বললেনও এই গান ব্লকবাস্টার হবেই।
1: আর এই গান শুনতে শুনতে আমরা চলে যাব সংবাদ বিরতিতে, ফিরে আসব আবারও সঙ্গে নিয়ে জুটিতে জুটিতে ঝুমুর আর শাশ্বতী।

0: কভি মাই কহু কভি তুম কহো, কি আছে এই কথাগুলোর মধ্যে কঠিন না বোঝার মতো কথা? কিন্তু এই কথাগুলো নিয়েই তৈরি হয়ে গেল এই অনবদ্য গানটি। আসলে যশ চোপড়া চেয়েছিলেন এই যে লম্হে ছবি, যেটা 1991 সালে ছবিটি মুক্তি পেয়েছিল, সেই ছবিতে নায়ক নায়িকার মনের মধ্যে না বলা অনেক কথা রয়েছে, সেগুলো প্রকাশ করতে হবে গানের মধ্যে। এরম একটা সিচুয়েশন দেওয়া হয়েছিল আনন্দ বক্সীকে। তারা অনেকেই অনেক মানে মনের মধ্যে অনেক কিছুই ভাবছে কিন্তু বলে উঠতে পারছে না, যেটা সিচুয়েশন হয় আর কি। সেটাকে তিনি কিন্তু কোনো মনস্তত্ত্বের কবিতা বা কোনো কিছু জটিল শব্দ জয়ন কিছুতে গেলেন না, একদম সহজ সরল যে কথায় মানে যে ভাষায় আমরা সচরাচর কথা বলে থাকি সেই শব্দগুলো থেকেই মানে তিনি চয়ন করে করে সহজ শব্দগুলো তুলে এনে এই গানটি লিখলেন। এবং তারপরে তো শিবহরির সুর আর এই অনবদ্য কম্পোজিশন তৈরি হওয়া।
1: এই যে ওই জন্যই না ওনাকে বলা হয় পিপলস রাইটার, মানে আমরা যেমন সাধারণ ভাষায় কথা বলি সেইটাকেই যেন উনি অনায়াস প্রকাশ করতে পারেন ওনার লেখার মধ্যে দিয়ে। আর যশ চোপড়া কবে তার মনটি দিলেন আনন্দ বক্সীকে সেই কথাতেও নিশ্চয়ই আসতে হবে। গুলশান রায় প্রডিউসার, তিনি একবার প্রস্তাব দিলেন যশ চোপড়াকে যে একটা ফিল্ম করতে চাই, ডিরেক্টর হবেন আপনি, মিউজিক ডিরেক্টর হবে আরডি, আর সেখানে লিরিসিস্ট হিসেবে আমি চাই আনন্দ বক্সীকে নিয়ে কাজ করতে,
0: কারণ আরডির সঙ্গে আনন্দ বক্সী তখন অনেক কাজ করেছেন সেই সূত্রে।
1: একদম। এবার এইটাতে তো না বলার মতো কোনো কারণ ছিল না, যথারীতি যশ চোপড়া রাজি হয়ে যান এবং তিনি যান, একদিন একটা সেশন হয়, তিনি তার ফিল্ম নিয়ে কথা বলেন, লিরিসিস্টকে কি করতে হবে না করতে হবে সব কথা হয়, এবং ওদিকে আনন্দ বক্সীও সম্মতি জানান। পুরো মিটিংটার পর বাড়ি চলে আসেন যশ চোপড়া, কিন্তু সেদিন সারা রাত যশ চোপড়া ঘুমোতে পারেননি, মনের মধ্যে একটা খচখচানি, এবং ওনার এটা মনে হচ্ছে যে প্রথম থেকে যে মানুষটাকে আমি আমার মেন্টর ভেবেছি, যে মানুষটার কাজের প্রতি আমার এত মুগ্ধতা, তিনি থাকতে আমি কেন অন্য কোনো লিরিসিস্টের সঙ্গে কাজ করব, এবং এটা যদি করি তাহলে তো ওই মানুষটা দুঃখ পাবেন। সাহিরের কথা ওনার মনে হচ্ছে বারবার, সাহির লুধিয়ানভি, যে যিনি প্রথম থেকে আছেন তার সঙ্গে, কেন তাকে ছেড়ে তিনি আজকে আনন্দ বক্সীর হাতটা ধরবেন। রাত্রে এরকম হওয়ার পর তিনি নিজের মনের সঙ্গে যুদ্ধ করে পরের দিন সকালে যথারীতি চলে যান আনন্দ বক্সীর কাছে, এবং গিয়ে তার মনের মধ্যে যে দোলাচল সেটাকে বলেন, এবং তারপর তার কাছে ক্ষমা প্রার্থী হন। এবং মানে অদ্ভুতভাবে উনি যখন বলছেন, আনন্দ বক্সী পুরোটা শুনেছেন, এবং শোনার পর উনি বলেছেন, আপনি একদম ঠিক করেছেন, সত্যিই তো এটা করার কোনো মানে হয় না, আপনি সাহির লুধিয়ানভির সঙ্গেই কাজ করুন।
0: এবং তার সঙ্গে এটাও যোগ করলেন, আপনার সঙ্গে আমি কাজ করছি না ঠিকই, কিন্তু আজকে থেকে আমাদের মধ্যে যে বন্ধুত্ব শুরু হলো এটা যেন অটুট থাকে।
1: ঠিক তাই। আর সেই জন্যই যশ চোপড়া বারবার একটা কথা বলতেন যে এত বিনয়ী একজন মানুষ, যার এত ট্যালেন্ট, যার এত সম্ভাবনা, সবটা নিয়ে তিনি বসে আছেন, কিন্তু কখনো কারুর কাছে মাথা নত করে কিছু কাজ চাওয়া কখনো করেননি, বা কোনো সিচুয়েশনে হয়তো কোনো ডিরেক্টর প্রডিউসার পড়ে গেছে, তাকে সেখান থেকে বের করতে হবে, হয়তো সেই মুহূর্তেই একটা গান দরকার, সিচুয়েশন চাইছে, আনন্দ বক্সীকে বললে সঙ্গে সঙ্গে হয়ে যাবে, এবং ভীষণ ভালো তালমেল, দুজন মানুষ, দুজন খুব ভালো মনের মানুষ যখন কাজ করে যেমন হয়। এবং অদ্ভুতভাবে দেখো শাশ্বতী, তুমি যেমন বলছিলে যে আমরা যখন এনাদের কথা বলছি তখন শিবহরির কথাও চলে আসছে, আমরা আজকে প্রথম থেকে যে গানগুলো শুনে যাচ্ছি সবই কিন্তু শিবহরি মিউজিক, এবং এর পরেও আমরা পরম্পরা এই ফিল্ম থেকে যখন শুনবো সেখানেও কিন্তু আমরা শিবহরির কম্পোজিশনই পাচ্ছি, এবং এখানে আনন্দ বক্সীর লেখা। এই এই যে ডিরেক্টর প্রডিউসার যশ চোপড়ার সঙ্গে এবং পরবর্তীতে যশরাজ ফিল্মসের সঙ্গে আনন্দ বক্সীর যে সম্পর্ক গড়ে উঠছে, এবং একটা অটুট সম্পর্ক, প্রত্যেকটা জায়গাতেই যশজি একটা কাজ করতেন যার সঙ্গে কাজ করে ভালো লাগতো, তার সঙ্গে কিন্তু পরের পর সমস্ত প্রজেক্টগুলো করার চেষ্টা করতেন।
0: একদমই, একদম।
1: আসলে তালমেলগুলো যেহেতু একসঙ্গে,
0: আনন্দ বক্সী যেহেতু নিজে সেনাবাহিনীতে কাজ করেছেন, তিনি ভীষণ ডিসিপ্লিনড, এবং যেটা মনে করতেন তিনি সেটাই করতেন, মানে একেবারে তিনি বলতেন পরিচালক হচ্ছে ক্যাপ্টেন অব দ্য শিপ,
1: ঠিক
0: এটা বলতেন।
1: উনি নেভিতেও ছিলেন,
0: নেভিতেও ছিলেন, সেই জন্য মানে উনি এটা মানতেন, একদম জীবন দিয়ে মানতেন। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই যখনই যশ চোপড়া যা চেয়েছেন তিনি তৎক্ষণাৎ সেই পরিবর্তনটা করেছেন, কোনো ইগো না রেখে।
1: ঠিক। এবং একটা জিনিস দেখো, এই যে দুজন মানুষ কাজ করছেন একসঙ্গে, সেখানে দুজনেই তো স্বনামধন্য, অনেক সময় তো হতেই পারত যে উনি এটা বলছেন আমি কেন করব, কিন্তু কখনো ইগোকে মাথাচাড়া দিতে দেন।

0: আনন্দ বক্সী, এটা ওনার আজীবন এই ব্যাপারটা ছিল। এবং তুমি বলছো না, একদম যেটা ভাবতেন সেটাই করতেন দুজনের ক্ষেত্রেই। দেখো যশ চোপড়ারও বাড়ি থেকে চাইতো তিনি ইঞ্জিনিয়ার হন, আর সেই মানুষটি ট্রেনে করে পালিয়ে আসছেন কি না পাঞ্জাব থেকে পালাচ্ছেন, হ্যাঁ কি না রাজ কাপুরের ফিল্ম দেখতে হবে, সেই জন্য তিনি ট্রেনে উঠে পালিয়ে আসছেন। এই যে ফিল্মের প্রতি তার ভালো লাগা, সেটাও কিন্তু তিনি তার বাড়িকে জানিয়ে রেখেছিলেন যে আমি এই কাজটাই করতে চাই, এই কাজটা করতে আমার ভালো লাগছে। সুতরাং দুজনেরই।
1: হ্যাঁ, আর এদিকে তুমি আনন্দ বক্সীর কথাও ভাবো, তিনি এসেছিলেন বোম্বেতে শুধুমাত্র
0: গায়ক, মানে
1: গায়ক নায়ক কিংবা লিরিসিস্ট।
0: হ্যাঁ,
1: কিন্তু লাস্ট অফ অল তিনি লিরিসিস্ট হয়েছিলেন, কিছু কিছু গানও তিনি গেয়েছেন,
0: একদম লতাজির সাথে,
1: লতাজির সঙ্গে গেয়েছেন। তারপরে আমরা শোলের একটা গানও জানি যেটা উনি গেয়েছিলেন কিন্তু পরবর্তী সময়ে সিনেমাতে ব্যবহার করা হয়নি। এইভাবেই কিন্তু যেটা চেয়েছেন, এই আসলে যারা এই নিজেদের ক্ষমতায় ভীষণ বলিয়ান হয়ে থাকে তারা কিন্তু নিজেদের জেদটাকে রাখতে জানে এবং সেটা মর্যাদার সঙ্গে রাখতে জানে।
0: ঠিক, আপাতত পরম্পরা থেকে এই গান থাকলো আপনাদের জন্য।

0: এবার কিন্তু একটু সুরকারের দিক থেকে বদল হলো, তাই তো? সুরকার শিবহরি তখন তাদের ফিল্ম জগৎ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন এবং সেই জায়গাটা একটা শূন্যতা হয়েছে ইয়াশ চোপড়ার কাছে। তিনি নিয়ে এলেন সুরকার উত্তম সিংকে, যিনি ভায়োলিন বাদক এবং অ্যারেঞ্জারও ছিলেন সেই সময়ে। এবং আনন্দ বক্সি এবং ইয়াশরাজ তো রয়েই গেলেন, তার সঙ্গে এসে জুড়লেন উত্তম সিং। তারই এই কম্পোজিশন তৈরি হলো এই গান। এই গান যখন তৈরি হচ্ছে 1996-97 রিলিজ করেছে 97-তে, তো যখন তৈরি হচ্ছে সেটা 96-97 সময়েরই হবে। সেই সময়ে যুব সমাজের একটা মিউজিক্যাল ট্রুপ গল্প, এদেরই গল্প নিয়ে ছবি করলেন, যে ছবির নাম হচ্ছে দিল তো পাগল হ্যায়। এখানে আনন্দ বক্সি যেটা করলেন, এই যে গানটা আমরা শুনছিলাম কোই লড়কি হ্যায়, বা এর আর একটি গান আছে আরে রে ক্যা হুয়া, এই যে তখন যুব সমাজের মুখে যে ধরনের কথাবার্তা, সেই কথাগুলোকে তুলে এনে যেন গানে বসিয়ে দিলেন।
1: এবং তুমি ভাবো তখন তার বয়স প্রায় 67,
0: হ্যাঁ,
1: সেই সময় দাঁড়িয়ে তিনি এই সমস্ত ওয়ার্ডগুলোকে নিয়ে আসছেন এবং ইউথের যে স্পিরিটটা সেইটাকে ধরার চেষ্টা
0: করছেন। এখানেই তো তিনি তাঁর মানে কি বলবো, কারিশমা যেটাকে বলা যায় আর কি। এই যে গানটার মধ্যে চাক দুম দুম এই শব্দটা ব্যবহার করা হয়েছে, এখানেও কিন্তু গানটাকে জনপ্রিয় করার জন্য, মানে ওই যে বৃষ্টির মধ্যে গানটা হচ্ছে, এই শব্দটা বৃষ্টির ফোঁটাটাকে প্রমিনেন্ট করার জন্য ইউজ করলেন গানের মধ্যে, আর সেটাকে সুর দিলেন উত্তম সিং, আর সেটা হয়ে গেল মানুষের কাছে আরও আকর্ষণীয়, আরও একেবারে প্রত্যেকের কাছে, মানে যেটা বলে ডান্সিং সং বলতে যেটা বোঝায়, তাই হয়ে উঠলো এই গানটি।
1: এই যে ডিরেক্টর প্রোডিউসার যশ চোপড়ার সঙ্গে লিরিসিস্ট আনন্দ বক্সির এই যে সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু মানে একদম অটুট সম্পর্ক বলা যায়। এবং কখনো এটা হয়েছে যে তিনি ডিরেক্টরের সঙ্গে লিরিসিস্ট হিসেবে কাজ করেছেন, কখনো বা ডিরেক্টর প্রোডিউসারের সঙ্গে লিরিসিস্ট হিসেবে কাজ করেছেন, আবার অন্য সময় প্রোডিউসার এবং লিরিসিস্টের মধ্যে এই সম্পর্কটা কন্টিনিউ হয়েছে
0: একেবারে। তুমি যেটা বললে লিরিসিস্ট আর কম্পোজারের মধ্যে, এই যে চাক দুম দুম এটা কোরাস যাবে এবং বাচ্চাদের গলায় যাবে, এটা কিন্তু উত্তম সিং ঠিক করেন, ঠিক করেছিলেন আনন্দ বক্সি। মানে অদ্ভুত ব্যাপার এগুলো, মানে যে কতটা নিজেদের মধ্যে মানে সামঞ্জস্য থাকলে এই ধরনের কাজ করা যায়।
1: এর আগে আর একটা ফিল্ম রিলিজ করেছিল, খেয়াল করে দেখো, সেখানে কিন্তু যশ চোপড়া নয় বরং আদিত্য চোপড়া তার ডিরেকশন, আর প্রোডিউসার থাকলেন যশ চোপড়া। এবং সেই ফিল্মের যখন স্ক্রিপ্টটা শোনানো হয়েছিল আনন্দ বক্সিকে, যে তিনি লিরিসিস্ট, যখন শোনানো হচ্ছে, আনন্দ বক্সি খালি একটা কথা বলেছিলেন যে বেটা তুমি আমাকে যা শোনালে

0: তার যদি তুমি 30% আনতে পারো তাহলেই দেখবে এই ফিল্ম দীর্ঘদিন চলবে এবং মানুষের মন জয় করে নেবে। এবং পরবর্তীতে যখন ফিল্মটা তৈরি হলো, উনি গানগুলো লিখলেন সব কিছু, এবং যখন তৈরি হলো রিলিজ করার আগে তাকে দেখানো হয়েছে, যেমনটা আগে হতো, টিম আগে দেখে, তো দেখানো হয়েছে। উনি সেই দিন দেখে বলেছিলেন, তুমি 30% না, তুমি 100% করেছো, এবং সব থেকে বড় কথা দেখবে এই ফিল্ম দীর্ঘদিন চলবে, বছরের পর বছর চলবে, আমার এই কথাটা মিলিয়ে নিও।
1: সেই কথা কিন্তু অক্ষরে অক্ষরে ফুলেছিল, মানে প্রতিটি হলে কতদিন যে চলেছিল ছবিটি তার কোনো ইয়ত্তা নেই। আর সেটা আপনারা সবাই সাক্ষী, যারা শুনছেন অন্তত FM গোল্ড ভালোবাসেন সেই সাক্ষী তারা সবাই।
0: এইখানেও কিন্তু আমরা কম্পোজার হিসেবে নতুন জুটিকে পেলাম, যতীন ললিতকে পেলাম, হ্যাঁ, এবং সেখানেও আনন্দ বক্সী হচ্ছেন লিরিসিস্ট, আর প্রোডিউসার হিসেবে আমরা পাচ্ছি যশ চোপড়াকে।

0: পার্সোনাল লোন অফার স্যার।
1: আবার এখনি ব্লক করছি।
0: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
1: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
3: আপনার স্মার্টফোন হোক বা হেডফোন, अप्लायंसेस हो या कार, क्या वो रॉकेट जो आपके डिवाइस पे सैटेलाइट सिग्नल्स भेजता है? हर वो चीज जिसे पाने के लिए हम कभी दुनिया की तरफ देखते थे, आज खुद बनाते हैं और पूरी दुनिया तक पहुंचाते हैं। एक सोच से शुरू हुआ ये सफर और 12 साल में इंडिया की इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग 6 गुना बढ़ी, मोबाइल फोन्स 32 गुना और एक्सपोर्ट्स 84% बढ़ गए। मेक इन इंडिया ने इंडिया को ग्लोबल स्टेज पर दी एक मजबूत पहचान।
4: भारत ग्लोबल बिजनेसेस के लिए नए अवसरों का केंद्र बन रहा है, इसलिए मेक इन इंडिया, इनोवेट विथ इंडिया, स्केल फॉर द वर्ल्ड।
5: সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে।

0: তাও স্টুডিওর ঘড়ি বলছে 3:54 হয়ে 40 সেকেন্ড হয়ে গেছে অলরেডি, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমাদের প্রচুর গান শোনানোর বাকি থেকে গেছে। যে গানের কথা লিখেছেন আনন্দ বক্সী এবং যে ফিল্মগুলো ডিরেক্ট করেছেন, প্রোডিউস করেছেন যশ চোপড়া।
1: কখনো হয়তো শুধুই প্রোডিউসার হিসেবে আমরা তাকে পাচ্ছি
0: একেবারেই,
1: এবং কম্পোজার সেখানে বদলে গেছে। ছোটদের সঙ্গেও কাজ করতে দুজনের ক্ষেত্রেই দেখো কখনো কোনো অসুবিধে হয়নি। এরপরে আমরা যে গানটা শুনবো সেটা কিন্তু 2012 ফিল্ম, এবং সেখানে রাহুল শর্মা, তিনি হচ্ছেন মিউজিক ডিরেক্টর, লিরিসিস্ট হিসেবে আছেন আনন্দ বক্সি, ডিরেকশনে আসছেন কুণাল কোহলি এবং প্রোডিউসার হিসেবে যশ চোপড়া।
0: আদিত্য চোপড়াও জুড়ে রয়েছেন স্ক্রিপ্টের সঙ্গে।
1: ঠিক
0: এইভাবেই কিন্তু এই 2002 আমরা আনন্দ বক্সিকে হারাবো। তার আগের এই ছবির গান তিনি লিখছেন, তখনও তিনি কত নবীন, 72 বছর বয়স হয়েছে ঠিকই, কিন্তু তিনি তখনও তরতাজা যুবকের মনের কথা বোঝেন, তার মুখের ভাষা গানের মধ্যে লিখে দিতে পারেন। তাই তো তিনি এখনও মানুষের মনের মধ্যে থেকে গেছেন, ভালোবাসার মধ্যে উচ্চারিত হচ্ছেন।
1: যশ চোপড়া এবং আনন্দ বক্সী, এই জুটি নিয়েই আজকে জুটিতে দুটিতে ছিলাম আমরা, দুটিতে ঝুমুর আর শাশ্বতী।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এখনি ব্লক করছি।
1: দুবাই এ ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: The car you're driving, your phone, all your gadgets, the appliances that run your home, as well as the rocket that's headed to space right now, and the guns at the nation's borders. Chances are, it's all fully desi now. One factory became four, then many more. Electronics manufacturing has multiplied 6 times, mobile phones by 32 times, and an 84% rise in exports in 12 years, we've stamped Make in India on the global value chain.
5: Bharat global businesses ke liye naye avsaron ka kendra ban raha. Isliye Make in India, Innovate with India, Scale for the World.

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি আজ আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেন। প্রধানমন্ত্রী বলেন, গত 10 বছর আগে পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক সদর্পে ভারতে সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ উপস্থিত করেছিল। ভারতীয় সেনাবাহিনী 2016 সালের 28 এবং 29শে সেপ্টেম্বর পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানায় সার্জিক্যাল স্ট্রাইক করে সাফল্য পায়। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে তার উপযুক্ত জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক। প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণনার প্রথম পর্বে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 32 কোটি পরিবারের তথ্য নথিভুক্ত হয়েছে। স্বগণনার মাধ্যমে 2 কোটি 60 লক্ষ মানুষ ইতোমধ্যেই নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এই সুবিধা বাংলাসহ 16টি ভাষায় পাওয়া যাচ্ছে।
1: जनगणना हम सबका राष्ट्रीय दायित्व है। मैंने 15 अगस्त को भी देशवासियों से आग्रह किया था कि इसके लिए अपना समय जरूर निकालें। जनगणना के लिए अपनी जानकारी स्वयं दर्ज करने की ये सुविधा बहुत आसान है। आप अपने मोबाइल से ही अपनी और अपने परिवार की जानकारी दर्ज करा सकते हैं। ये सुविधा हिंदी सहित 16 भाषाओं में उपलब्ध है।
0: নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশের যুব সম্প্রদায়কে প্রধানমন্ত্রী তাঁদের সৃজনশীলতার মাধ্যমে এই অভিযানের সঙ্গে যুক্ত হতে আহ্বান জানান। তিনি বলেন, বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। মাই ভারতের স্বেচ্ছাসেবক এবং জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী NSS এর উদ্যোগে নানা সচেতনতামূলক প্রচার করা হচ্ছে।
1: और ध्यान शिविर जैसी गतिविधियां भी होंगी। जल्द ही हमारे अनेक पर्व और त्योहार भी आने वाले हैं। इस बार त्योहारों की खुशियों के बीच हम अपने आसपास भी नजर डालें। अगर कोई युवा किसी गलत आदत की ओर बढ़ रहा है तो उससे बात करें। अगर कोई नशे से बाहर निकलने की कोशिश कर रहा है तो उसका साथ दें। नशा मुक्त युवा विकसित भारत के इस संकल्प को हम सब मिलकर आगे बढ़ाएं।
0: প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার উন্নয়নে ট্যালেন্ট হান্ট অভিযান চলছে। এর অঙ্গ হিসেবে গ্রাম এবং মফস্বল পর্যন্ত খেলার নতুন প্রতিভাদের খুঁজে এনে তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হবে। সেপ্টেম্বর মাসটি অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশেষভাবে চিহ্নিত বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এই পুষ্টি মাসে শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অভিভাবকদের সাহায্যে বিশেষ সচেতনতা অভিযান চালানো হচ্ছে। এক জেলা এক পণ্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল গ্রাম ও ছোট শহরগুলির নিজস্ব পরিচয়ের আঞ্চলিক বিশেষত্বগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। এর ফলে ভোকাল ফর লোকাল অভিযান আরও প্রসারিত হবে। আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাঁদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতার প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সাধু সন্তদের অপমান বা ভয় দেখানো হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ 11,000 কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, বাম এবং তৃণমূল কংগ্রেস আমলে ভয়ের যে সংস্কৃতি তৈরি হয়েছিল বর্তমানে তার পরিবর্তন হয়েছে। বর্তমান সরকার সনাতন ধর্ম রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আগামী 29শে ডিসেম্বর কলকাতায় 10 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হবে। ওই অনুষ্ঠানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর প্রধান মোহন ভাগবত উপস্থিত থাকতে পারেন বলে মুখ্যমন্ত্রী জানান। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনা করে শ্রী অধিকারী বলেন, দেশে যারা বিভাজনের রাজনীতি করছে জনগণই তাদের উপড়ে ফেলবে।
2: জিস তরিকে সে ধীরেন্দ্র শাস্ত্রী কা পুতলা পুড়ায়া, অপমান কিয়া, এ কমিউনিস্ট আর এ জামাতি মমতা কি লোক উসকা খিলাফ সরকার কারবাই কিয়া। আবি বঙ্গাল মে জো সরকার হয় ও সরকার সাধু সন্ত মহন্ত মহারাজ উনকো জো অপমান করেগা উনকো জেল কে অন্দর ডালেগা। আজ যারা দেশের ভিতরে থাকে টুকড়ে টুকড়ে গ্যাং, কাশ্মীর মঙ্গে আজাদি, এদের বিরুদ্ধেও সতর্ক থাকতে হবে।
0: তিস্তা সহ উত্তরবঙ্গের পাহাড় থেকে নেমে আসা নদীগুলির বন্যা ভাঙন এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকার বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত পাহাড় বিশেষজ্ঞ একলব্য শর্মার নেতৃত্বে গঠিত ওই কমিটি দীর্ঘমেয়াদী সমাধানের রূপরেখা তৈরির কাজ করবে বলে পুর ও নগর উন্নয়ন দপ্তর জানিয়েছে। জাপানি এশিয়ান গেমসে ভারত আজ স্কোয়াশে 2টি রূপো পেয়েছে। পুরুষদের সিঙ্গলসে অভয় সিং রূপো জিতেছেন।

বর্তমানে পদক তালিকায় ভারত 11তম স্থানে রয়েছে। ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 32। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6টা বেজে 35 মিনিটে।

0: खूबसूरत एक शाम जो है क्लासिक्स के नाम। आप सुन रहे हैं चाय और क्लासिक्स, चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर। चाय और क्लासिक्स, चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर, FM गोल्ड पर।
1: पर्सनल लोन ऑफर सर।
2: आबार एक्खुनी ब्लॉक करछी।
1: दुबई फ्री ट्रिप।
2: इटाकेओ ब्लॉक करछी। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
0: The car you're driving, your phone, all your gadgets, the appliances that run your home, as well as the rocket that's headed to space right now, and the guns at the nation's borders. Chances are, it's all fully desi now. One factory became four, then many more. Electronics manufacturing has multiplied 6 times, mobile phones by 32 times, and an 84% rise in exports in 12 years, we've stamped Make in India on the global value chain.
4: भारत ग्लोबल बिजनेसेस के लिए नए अवसरों का केंद्र बन रहा है, इसलिए मेक इन इंडिया, इनोवेट विथ इंडिया, स्केल फॉर द वर्ल्ड।
0: खूबसूरत एक शाम जो है क्लासिक्स के नाम। आप सुन रहे हैं चाय और क्लासिक्स, चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर। चाय और क्लासिक्स, चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर, FM।

दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবেশ সুরক্ষিত থাকলেই বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে। আকাশবাণীতে আজ মন কি বাতের 138তম পর্বে তিনি এ প্রসঙ্গে সুন্দরবনে মহিলাদের উদ্যোগে ম্যানগ্রোভ অরণ্য তৈরির উদাহরণ তুলে ধরেন। নেশামুক্ত ভারত গঠনে যুব সমাজের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। ভোকাল ফর লোকালের মন্ত্র স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন, স্থানীয় পণ্য বিশ্বের বাজারে জায়গা করে নিলেই আত্মনির্ভর ভারতের পথ আরও মজবুত হয়। নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ 11,000 কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সাধু সন্তদের অপমান বা ভয় দেখানো হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। উত্তরবঙ্গের পাহাড়ি নদীগুলির বন্যা ভাঙন এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকার একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। বিশ্ব পর্যটন দিবসে আজ বিনিয়োগকারীদের নিয়ে বিশেষ সম্মেলন। আইএফএ শিল্ড ফুটবলে আজ গ্রুপ বির ম্যাচে পাঞ্জাব এফসি 7-0 গোলে ক্যালকাটা কাস্টমস ক্লাবকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবেশ সুরক্ষিত থাকলেই বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে। আকাশবাণীতে আজ মন কি বাতের 138তম পর্বে তিনি বলেন, প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক গড়ে ওঠা প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ঝড়খালির মহিলাদের উদাহরণ দিয়ে জানান, তাঁরা নিজস্ব

0: উদ্যোগে ম্যানগ্রোভ অরণ্য তৈরি করেছেন। এদের মধ্যে বেশিরভাগেরই স্বামী বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। বর্তমানে সুন্দরবন থেকেই জীবিকার সন্ধান পেয়েছেন তারা।
1: প্রকৃতি কে সাথ হামারা রিশতা সিরফ উসে সহজনে তক সীমিত নহীঁ হ্যায়। কই বার হম প্রকৃতি কো সম্ভালতে হ্যায় তো বহি প্রকৃতি হামারে জীবন কা সহারা বন জাতি হ্যায়। পশ্চিম বঙ্গাল কে সুন্দরবন মে কুছ মহিলায়ে ইসি রিশতে কি প্রেরক মিসাল পেশ কর রহি হ্যায়। জারখালি কি ইয়ে মহিলায়ে ম্যাংগ্রোভ কে জঙ্গল তৈয়ার কর রহি হ্যায়। উনকে দ্বারা লগায়ে গয়ে ম্যাংগ্রোভ আজ গাঁওয়ো কে লিয়ে এক প্রাকৃতিক সুরক্ষা কবচ বন রহে হ্যায়।
0: সুস্থ সমাজ গঠনে পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মহাত্মা গান্ধীর জীবন দর্শনের একাধিক মূলনীতির মধ্যে একটি ছিল স্বচ্ছতা। এ প্রসঙ্গে একাধিক রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের নিদর্শন তুলে ধরে শ্রী মোদী বলেন, এখানকার ছাত্র, যুব ও স্থানীয় মানুষরা একত্রিত হয়ে নিজ উদ্যোগে পিকনিক স্পট, বাজার সহ বিভিন্ন স্থান সাফাইয়ের মাধ্যমে দৃষ্টান্ত তৈরি করছেন। শ্রী মোদী বলেন, নেশামুক্ত যুব অভিযানের আওতায় মাদকের বিরুদ্ধে লড়াইয়ে লক্ষ লক্ষ যুব কার্যকর পদক্ষেপ নিচ্ছেন। তারা মাদকাশক্তি থেকে দূরে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন এবং অন্যদের কাছেও এই বার্তা পৌঁছে দিচ্ছেন। নেশামুক্তির বার্তা কর্মসূচির আওতায় যুবরা যেভাবে নিজেদের ভাষায় নিজেদের মতো করে সচেতনতা প্রসারে কাজ করছে তার ভূয়সী প্রশংসা করেন শ্রী মোদী।
1: আনে ওয়ালে দিনোমে ইস অভিযান কে তহত হেলথ চেকআপ और ध्यान शिविर जैसी गतिविधियां भी होंगी। जल्द ही हमारे अनेक पर्व और त्योहार भी आने वाले हैं। इस बार त्योहारों की खुशियों के बीच हम अपने आसपास भी नजर डालें। अगर कोई युवा किसी गलत आदत की ओर बढ़ रहा है तो उससे बात करें। अगर कोई नशे से बाहर निकलने की कोशिश कर रहा है तो उसका साथ दें। नशा मुक्त युवा विकसित भारत के इस संकल्प को हम सब मिलकर आगे बढ़ाएं।
0: আজকের মন কি বাতে নরেন্দ্র মোদী বলেন, সেপ্টেম্বর মাস হল পুষ্টির মাস। অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে দেশব্যাপী একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অভিভাবকদের সাহায্যে চলছে বিশেষ সচেতনতা অভিযান। উৎসবের মৌসুমে ফের একবার ভোকাল ফর লোকালের মন্ত্র স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় পণ্য বিশ্বের বাজারে জায়গা করে নিলেই আত্মনির্ভর ভারতের পথ আরও প্রশস্ত হয়। এক জেলা এক পণ্য প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, আঞ্চলিক বিশেষত্বগুলিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়াই এই কর্মসূচির লক্ষ্য। প্রাকৃতিক দুর্যোগ ও মানুষের অপরিমিত চাহিদার কারণে বিপর্যস্ত ম্যানগ্রোভ অরণ্যকে বাঁচিয়ে রাখতে জোটবদ্ধ হয়ে কাজ করছেন জীবিকার জন্য জঙ্গলে গিয়ে সব হারানো মানুষরা, যাদের কথা আজ মন কি বাতে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। শ্রী মোদীর প্রশংসায় সমাজ কল্যাণের এই কাজে যুক্ত মহিলারা আজ দ্বিগুণ উৎসাহিত। তাঁদের মনের কথা আকাশবাণীকে জানালেন গোসাবার রজত জুবিলি গ্রামের বাসিন্দা পুষ্প মণ্ডল।
2: প্রধানমন্ত্রী আমাদের কথা ভেবেছে, এটা আমাদের কাছে খুব গর্বিত। ওনার আশীর্বাদে, ওনার ভালোবাসায় আমরা যেন আরো এগিয়ে যেতে পারি। আমাদের সমস্ত ব্যগ্র বিধবা মেয়েরাই সবাই অসহায়, সবাই এই কাজগুলোর পিছনে, কেউ ন্যূনতম কিছু পায়, কিছু পায় না, কিন্তু সবাই এই সুন্দরবনের জঙ্গলটাকে বাঁচাবে বলে যতটা পারি আমরা সবুজ লাগিয়ে নদী খালাগুলোকে বাঁচানোর চেষ্টা করি।
0: আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাঁদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। নেশামুক্ত ভারত গঠনের লক্ষ্যে আমার স্বাস্থ্য আমার গর্ব কর্মসূচির আওতায় আজ হুগলির বৈচি গ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। 150 জনেরও বেশি ছাত্রছাত্রী এবং যুব এতে অংশ নেন। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব, সুস্থ জীবনযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও সেমিনারে বক্তব্য রাখেন বিশিষ্টরা। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান, একটি প্রতিবেদন।
3: দেশের পরিকাঠামো উন্নয়নে সমন্বয় সাধন এবং পণ্য পরিবহন ব্যবস্থাকে আরও দ্রুত ও কার্যকর করে তুলতে 2021 সালে চালু হয় পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান। এই প্রকল্পের মূল লক্ষ্য বিচ্ছিন্নভাবে নয়, বরং একটি সমন্বিত জাতীয় নেটওয়ার্কের মাধ্যমে পরিকাঠামো গড়ে তোলা। জিআইএস ভিত্তিক এই ন্যাশনাল মাস্টার প্ল্যানে 16টি মন্ত্রক ও দপ্তরের পরিকাঠামো সংক্রান্ত তথ্য একত্রিত করা হয়েছে। এই মাস্টার প্ল্যানের মাধ্যমে সড়ক, রেল, বন্দর ও বিমানবন্দরকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় এনে দেশের পরিকাঠামো উন্নয়নকে আরো গতিশীল এবং দেশের আর্থিক উন্নয়ন সম্ভব বলে সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্য মনে করেন।
4: এর ফলে সরকারের পরিকাঠামো নির্মাণের খরচ ও সময় দুই বাঁচবে। গোটা দেশের সমস্ত স্থানের মধ্যে মাল্টিমোডাল যোগাযোগ

0: ব্যবস্থার দ্বারা যাতায়াত ও ব্যবসায়ের প্রবল সুবিধা হবে এবং তার ফলেই দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার হবে অধিক এবং উন্নত ভারত গঠনের লক্ষ্য হবে পূর্ণ।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সাধু সন্তদের অপমান বা ভয় দেখানো হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ 11,000 কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, বাম এবং তৃণমূল কংগ্রেস আমলে ভয়ের যে সংস্কৃতি তৈরি হয়েছিল বর্তমানে তার পরিবর্তন হয়েছে। বর্তমান সরকার সনাতন ধর্ম রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আগামী 29 ডিসেম্বর কলকাতায় 10 লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনা করে শ্রী অধিকারী বলেন, দেশে যারা বিভাজনের রাজনীতি করছে জনগণই তাদেরকে উপড়ে ফেলবে।
3: জিস তরিকে সে ধীরেন্দ্র শাস্ত্রী কা পুতলা পুড়ায়া, অপমান কিয়া, এ কমিউনিস্ট আর এ জামাতি মমতা কি লোক উসকা খিলাফ সরকার কারবাই কিয়া। আবি বঙ্গাল মে জো সরকার হয় ও সরকার সাধু সন্ত মহন্ত মহারাজ উনকো জো অপমান করেগা উনকো জেল কে অন্দর ডালেগা। আজ যারা দেশের ভিতরে থাকে টুকড়ে টুকড়ে গ্যাং, কাশ্মীর মঙ্গে আজাদি, এদের বিরুদ্ধেও সতর্ক থাকতে হবে।
2: নির্বাচনে পরাজিত হয়ে তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, নির্বাচন কমিশনের গতকালের বৈঠকের ছবি থেকেই স্পষ্ট, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সর্বসম্মতিক্রমেই হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। তিস্তা সহ উত্তরবঙ্গের পাহাড় থেকে নেমে আসা নদীগুলির বন্যা, ভাঙন এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকার একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত পাহাড় বিশেষজ্ঞ একলব্য শর্মার নেতৃত্বে গঠিত ওই কমিটি দীর্ঘমেয়াদী সমাধানের রূপরেখা তৈরির কাজ করবে বলে পুর ও নগর উন্নয়ন দপ্তর জানিয়েছে। কমিটিতে দার্জিলিং ও কালিম্পং এর জেলাশাসক, খড়গপুর আইআইটি, যাদবপুর, কলকাতা ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া সহ একাধিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীদের রাখা হয়েছে। বিশ্ব পর্যটন দিবসে আজ কলকাতার তাজ বেঙ্গল ক্রিস্টাল রুমে পর্যটনে বিনিয়োগকারীদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেছে রাজ্য সরকার। সম্মেলনের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। পশ্চিমবঙ্গ এবং ভিন রাজ্য থেকে লগ্নিকারীরা এতে অংশ নিয়েছেন। উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী প্রমুখ। রাজ্যে পর্যটন ক্ষেত্রে বিপুল সম্ভাবনার কথা তুলে ধরে লগ্নিরা আহ্বান জানিয়েছেন পর্যটনমন্ত্রী। সপ্তাহে 2 দিন ছুটি সহ একাধিক দাবিতে ব্যাংক কর্মচারীদের 7টি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন্স ইউএফবিইউ দেশজুড়ে আগামীকাল থেকে 3 দিনের ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে। সংগঠনের এরাজ্যের আহ্বায়ক সুদীপ দত্ত জানিয়েছেন, সপ্তাহে 5 দিন ব্যাংকিং পরিষেবা চালুর ব্যাপারে একাধিকবার প্রস্তাব দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। দাবি পূরণ না হলে 26 অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যাংক ধর্মঘটের পথে হাঁটবেন তারা। বারাসাত স্টেডিয়ামে আজ আইএফএ শিল্ড ফুটবলে গ্রুপ বির ম্যাচে পাঞ্জাব এফসি 7-0 গোলে ক্যালকাটা কাস্টমস ক্লাবকে হারিয়ে দিয়েছে। এই গ্রুপ থেকে পাঞ্জাব এফসি ও ওয়েস্টবেঙ্গল সেমিফাইনালে উঠল। স্থানীয় সংবাদ শেষ হলো।
4: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
5: আমার প্রিয় দেশবাসী নমস্কার। সেপ্টেম্বর মাসের মন কি বাতে আবার একবার আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেলাম।

আমি দেশের প্রতিটি মানুষকে স্বাগত জানাই। মন কি বাতে আমরা দেশবাসীর সদর্থক প্রচেষ্টাকে সামনে আনি, দেশের সাফল্যের কথা বলি। আগামীকাল ভারতের এমনই এক ঐতিহাসিক সাফল্যের 10 বছর পূর্ণ হতে চলেছে। এই সাফল্য সার্জিক্যাল স্ট্রাইকের। 10 বছর আগে 2016 সালের 28-29 সেপ্টেম্বরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানায় সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আমাদের বীর জওয়ানরা যেভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঘাত হেনেছিল তা দেখে বিস্মিত হয়ে গিয়েছিল দুনিয়া। সার্জিক্যাল স্ট্রাইক সদর্পে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ উপস্থিত করেছিল। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে সেই কষ্টের বিরুদ্ধে আমাদের নির্ণায়ক জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক। গত এক দশকে বালাকোটের এয়ার স্ট্রাইক থেকে শুরু করে অপারেশন সিঁদুর অবধি ভারত এই স্পষ্ট বার্তা দিয়েছে যে যদি সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করে তবে তার কড়া জবাব দেওয়া হবে। বন্ধুরা, সন্ত্রাসবাদী হামলা দীর্ঘ সময় ধরে আহত করেছে ভারতকে। একটা সময় ছিল যখন ধারাবাহিক বিস্ফোরণ ভারতে খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এই সেপ্টেম্বর মাসে অর্থাৎ 2008 সালের 13ই সেপ্টেম্বর দিল্লিতে ঘটে যাওয়া ধারাবাহিক বিস্ফোরণে বহু নির্দোষ মানুষের মৃত্যু হয়। এর কয়েক সপ্তাহ পরে মুম্বাইতে 26/11 বড় হামলা হয়। বন্ধুরা, আগেও প্রতিটি সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠত, কিন্তু সে ব্যাপারে তেমন গুরুত্ব দেওয়া হতো না, সময় অতিবাহিত হওয়ার অপেক্ষা করা হতো। এখন আজকের ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে আর আমরা এর ফলাফলও দেখতে পাচ্ছি। এই বছর 9/11 সন্ত্রাসবাদী হামলার 25 বছর পূর্ণ হয়েছে। আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যেসব নির্দোষ মানুষ মারা গিয়েছিলেন তার মধ্যে আমেরিকার পরে সবথেকে বেশি মানুষ ছিলেন ভারতের। আমার মনে আছে 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে যখন আমি আমেরিকা গিয়েছিলাম তখন এইসব নির্দোষ মানুষদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আমি নিউ ইয়র্ক পৌঁছে গিয়েছিলাম। আর আজ আবার একবার আমি ভারতের কোটি কোটি নাগরিকদের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। আমার প্রিয় দেশবাসী, এই সময়টাতে দেশের খুব বড় এক চিত্র তৈরি হচ্ছে। এই চিত্রে আপনিও আছেন, আপনার পরিবারও আছে, আপনার আশপাশের মানুষজনও রয়েছেন। আমি বলছি ভারতের জনগণনার কথা। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এর প্রথম ধাপ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। 32 কোটিরও বেশি পরিবারের তথ্য নথিবদ্ধ হয়ে গিয়েছে। এই সময় লাদাখ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর আর উত্তরাখণ্ডের দুর্গম ও বরফে ঢাকা এলাকাতেও চলছে এই কাজ। সেখান থেকে অনেক প্রেরণাদায়ক অভিজ্ঞতার কথা সামনে এসেছে। উত্তরাখণ্ডে জনগণনা শুরু হয়েছে চমোলির মানা গ্রাম থেকে। মানাকে দেশের প্রথম গ্রাম বলা হয়। মানাতে সবার আগে 83 বছর বয়সী পূর্ণিমা রাওয়াতজিকে দিয়ে শুরু হয় এই কাজ। উত্তরকাশীর বাগৌরি গ্রামের হোমস্টের মালিক হরদেব সিং রানাজি ডিজিটাল মাধ্যমে নিজের তথ্য নিজেই নথিভুক্ত করেছেন। বন্ধুরা, জনগণনা আমাদের সবার রাষ্ট্রীয় দায়িত্ব। আমি 15ই আগস্টেও দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছিলাম যে এর জন্য অবশ্যই নিজের সময় বের করে নিন। জনগণনার জন্য নিজের তথ্য নিজে নথিভুক্ত করার এই ব্যবস্থা অত্যন্ত সহজ। আপনি নিজের মোবাইল থেকেই আপনার ও আপনার পরিবারের তথ্য নথিভুক্ত করতে পারেন। এই সুবিধা হিন্দি সহ 16টি ভাষায় উপলব্ধ রয়েছে। বন্ধুরা, এর জন্য আপনাদের জনগণনার অনলাইন পোর্টালে যেতে হবে। এই পোর্টালটি হল se.census.gov.in। এই পোর্টালে গিয়ে আপনারা আপনাদের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন, নিজের অঞ্চল নথিভুক্ত করুন, আপনার পরিবার সম্পর্কিত তথ্য পূরণ করুন আর সাবমিট করে দিন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে।

এর জন্য আপনাদের কোনো ডকুমেন্টও আপলোড করতে হবে না। তথ্য সাবমিট করার পর আপনি একটি বিশেষ আইডি পাবেন। যখন গণনাকর্মী আপনার ঘরে আসবেন তখন আপনি তাকে এই আইডিটি বলতে পারেন। আপনার দেওয়া তথ্য যাচাই হওয়ার পর তা জনগণনার অংশ হয়ে যাবে। বন্ধুরা, এখনও পর্যন্ত মোবাইল থেকে 2,60,00,000 বেশি মানুষ জনগণনা পোর্টালে নিজেদের তথ্য দিয়েছেন, স্বগণনা করেছেন। আপনাদেরও এতে অল্প কিছুটা সময় ব্যয় হবে, কিন্তু দেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার সঠিক তথ্য, আপনার পরিবারের সঠিক তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে। আমার প্রিয় দেশবাসী, আজ 27 সেপ্টেম্বরের এই তারিখ এক বিশেষ কারণে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজ এমন একজন মহানুভব ব্যক্তির জন্মশতবর্ষ, যিনি নিজের সমগ্র জীবন সংস্কৃতি, সমাজ ও রাষ্ট্রের জন্য সমর্পণ করেছিলেন। আমি বলছি বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক কার্যকারী অধ্যক্ষ শ্রদ্ধেয় স্বর্গীয় অশোক সিংহালজির কথা। 1926 সালের 27 সেপ্টেম্বর আজকের দিনেই আগ্রায় ওঁর জন্ম হয়েছিল। উনি সংসারে থেকেও তপস্বীদের মতো জীবন কাটিয়েছিলেন। উনি রাম জন্মভূমি আন্দোলনকে যে দিশা দেখিয়েছিলেন, যে উদ্দীপনা যুগিয়েছিলেন, তার ফলস্বরূপ আজ আমরা অযোধ্যায় সুরম্য মন্দির চাক্ষুষ করছি। আমি তো অত্যন্ত সৌভাগ্যবান। তাঁর এই জীবন আমি খুব কাছ থেকে দেখেছি, তাই শুধু নয়, তাঁর সঙ্গে এই মিশনে যুক্ত হওয়ার সুযোগও পেয়েছি। যখন আমি রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ নিচ্ছিলাম, তখন বারবার অশোকজির কথা মনে পড়া খুব স্বাভাবিক ছিল। বন্ধুরা, অশোকজির বিষয়ে এমন অনেক কথা আছে যা সেভাবে চর্চিত হয় না। রাম মন্দির আন্দোলনের পাশাপাশি উনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধেও মহৎ সংগ্রাম করেছিলেন। এক অতীব সমৃদ্ধ পরিবারে তাঁর জন্ম। ওঁর পিতা একজন সিভিল সার্ভিস অফিসার ছিলেন। ওঁর ভাই বোনেদের মধ্যেও অধিকাংশই উঁচু পদে আসীন ছিলেন। উনি নিজেও আইআইটি বিএইচইউ থেকে স্নাতক, কিন্তু এসব সত্ত্বেও উনি সমাজ ও সংস্কৃতির জন্য নিজের জীবন সমর্পণ করেন। এটাই মহান ব্যক্তিদের অভিজ্ঞান। আজ আমি ওঁর জন্মশতবর্ষে কোটি কোটি গুণমুগ্ধদের তরফ থেকে ওকে প্রণাম জানাচ্ছি, আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। আমার প্রিয় দেশবাসী, এই বছরের শুরুটা আমরা আত্মগৌরবের এক বিশেষ পর্বের মাধ্যমে করেছি। এই পর্বটি ছিল সোমনাথ স্বাভিমান পর্ব। আজ থেকে 1000 বছর আগে, অর্থাৎ 1026 খ্রিস্টাব্দে মাহমুদ গজনী প্রথমবার সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন। কিন্তু যারা সোমনাথ মন্দির ধ্বংস করে ভারতবর্ষের ঐতিহ্য নষ্ট করতে এসেছিলেন, আজ তাদের কোনো অস্তিত্বই নেই। বরং বিরাট সমুদ্রের তীরে অবস্থিত সোমনাথ মন্দির পূর্ণ গৌরবের সঙ্গে ভারতবর্ষকে অমরত্বের আশীর্বাদ দিয়ে চলেছে। এই কারণেই আমরা গর্বের সঙ্গে এই বছর সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন করেছি। বন্ধুরা, আজ মন কি বাতে এই আলোচনা আমি কেন করছি তার একটা বিশেষ কারণ রয়েছে। 1026 খ্রিস্টাব্দে যখন গজনীর দ্বারা সোমনাথ মন্দির ধ্বংস হয়, সেই বছরই গুজরাটের মোতেরায় প্রসিদ্ধ সূর্য মন্দিরের ওপরও আক্রমণ হয়েছিল, ওটিও ধ্বংস হয়। অর্থাৎ মোতেরা মন্দির ধ্বংসেরও 1000 বছর পূর্ণ হচ্ছে। সেই সময় সবেমাত্র 1 বছর আগেই ওই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। 1025 খ্রিস্টাব্দে ওই মন্দিরটি তৈরি করেছিলেন রাজা প্রথম ভীমদেও। বন্ধুরা, আপনারা সেই সময়কালের কথা চিন্তা করুন, যখন এত বড় আক্রমণ হয়েছিল, সোমনাথ মন্দিরের মতো এমন বিশ্বাসের স্থল ভাঙা হয়েছিল, এমন আরও অনেক স্থানেও এই ধরনের আক্রমণ হচ্ছিল। ফলে যে কোনো সমাজ ব্যবস্থা ও শাসন ব্যবস্থার মনোবল ভেঙে যেতে পারত। কিন্তু রাজা প্রথম ভীমদেও শুধুমাত্র গজনীর আক্রমণের মোকাবিলাই করেননি, বরং অল্প সময়ের মধ্যেই তিনিই মোতেরা সূর্য মন্দিরের পুনর্নির্মাণ করিয়েছিলেন। এই হার না মানা মনোভাবের কারণেই সোমনাথ মন্দির বারবার ধ্বংস হওয়া সত্ত্বেও তার পুনর্নির্মাণ হতেই থেকেছে। বন্ধুরা, ওই নির্দিষ্ট সময়কালের পরেও মোতেরা সূর্য মন্দিরের ওপর আক্রমণ থামেনি। পরবর্তী সময়ে আলাউদ্দিন খিলজি

আবার স্থাপত্য শিল্পের অনুপম নিদর্শন এই বিশাল মন্দিরটি ভেঙেছিলেন। কিন্তু বন্ধুরা, আমরা ভারতবর্ষের মানুষরা সূর্যের আরাধনা শুধুমাত্র নিজেদের বাড়ি বা মন্দিরের মাধ্যমেই করি না। আমাদের সূর্য উপাসনার আরেকটি অর্থ হল প্রকাশ, শক্তি, বিজ্ঞান এবং ধারাবাহিকতার অনুপ্রেরণা। এ কারণে মোতেরা আজ শুধুমাত্র সূর্য মন্দিরের কারণেই বিখ্যাত নয়, বরং গুজরাতের এই গ্রাম দেশের প্রথম সূর্য গ্রাম অর্থাৎ সোলার ভিলেজ হিসেবে গড়ে উঠেছে। মোতেরা আজ সম্পূর্ণরূপে সৌরশক্তির মাধ্যমে চলে এবং এই গ্রাম সমগ্র দেশের সামনে সাস্টেইনেবিলিটির একটি বিশেষ উদাহরণ তুলে ধরেছে। মোতেরাকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা এবং সেই সংক্রান্ত সুবিধা প্রদানের প্রচেষ্টাও শুরু হয়েছে। জানুয়ারি মাসের মকর সংক্রান্তির পর ওখানে মোতেরা নৃত্য মহোৎসবের আয়োজন করা হয়। এখানে ভারতের সাংস্কৃতিক এবং শাস্ত্রীয় নৃত্যের চমৎকার প্রদর্শন করা হয়। আমি চাইব আপনারা সকলেই একবার মোতেরা অবশ্যই যাবেন এবং ভারতের এই গৌরবময় ঐতিহ্যকে দর্শন করবেন। বন্ধুরা, অতীতের সঙ্গে আমাদের সংযোগ আজও জীবন্ত। এর পেছনে সেই সমস্ত মানুষদের অবদান এবং পরিশ্রম আছে যা এটাকে আরও গভীর করে তুলেছে। তামিলনাড়ুর তিরুচিরাপল্লির মনপ্পড়ায় এমনই একটি অভিনব প্রয়াস হচ্ছে। একটি কলেজের ডিপার্টমেন্ট অব তামিল স্টাডিজের সঙ্গে যুক্ত এ সেলভা রাজুজি এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একটি লেকচার চলাকালীন উনি নিজের এক ছাত্রের কাছে প্রাচীন কিছু মূর্তির ব্যাপারে জানতে পেরেছিলেন। এই আলোচনার পরে উনি ফিল্ড ভিজিটের পরিকল্পনা করেন। এই সফরের সময় উনি বিভিন্ন জায়গায় বেশ কিছু মূর্তি এবং প্রাচীন মন্দিরের সন্ধান পান। অতীতের সঙ্গে যুক্ত হওয়ার এটা একটা চমৎকার প্রয়াস। এর ফলে আমরা আমাদের ঐতিহ্যকে আরও ভালোভাবে জানতে পারব। দেশের অন্যান্য প্রান্তেও এই রকম উদ্যোগ নেওয়া যেতে পারে। এটা আমাদের ইতিহাসকে অনেক কাছ থেকে দেখার এবং বোঝার সুযোগ করে দেয়। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন পরেই 2রা অক্টোবর পূজনীয় বাপুজির জন্মদিন। বাপুজি আমাদেরকে জীবনের অনেক মন্ত্র দিয়েছেন, পরিচ্ছন্নতা তাদের মধ্যে অন্যতম। আমরা প্রায়ই আমাদের আশেপাশে পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত অনেক প্রচেষ্টা দেখতে পাই। এই প্রচেষ্টাগুলি অনেক প্রেরণাদায়ক এবং উৎসাহবর্ধক। সোশ্যাল মিডিয়াতেও এরকম ছবি, এরকম ভিডিও, এরকম রিলস বারবার আমাদের মনোযোগ আকর্ষণ করে। সম্প্রতি আমি এরকম বেশ কিছু প্রচেষ্টা দেখেছি। মধ্যপ্রদেশের কোথাও কিছু যুবক নদী পরিষ্কারের কাজ করছেন। ওদের ছোট্ট এই প্রচেষ্টার সঙ্গে পুরো সমাজ যুক্ত হচ্ছে। এরকমই অন্ধ্রপ্রদেশেও যুবকেরা পুরনো জলাশয় এবং কুয়ো পরিষ্কারের কাজ করছেন। এর ফলে আমাদের পুরনো ঐতিহ্যকে আমরা পুনরুজ্জীবিত করার কাজ করছি। মুম্বাইয়ের কিছু যুবক সমুদ্র সৈকত পরিষ্কার রাখার উদ্যোগ নিয়েছে। প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো বিচে কয়েকশো তরুণ বন্ধু একত্রিত হন স্বচ্ছতার মাধ্যমে সেবা করার জন্য। এখানে দিল্লিতে শিশু এবং যুবকরা মানুষকে আবর্জনা আলাদা আলাদা রাখার এবং নিজেদের আশপাশ পরিষ্কার রাখার জন্য সচেতন করছেন। পশ্চিমবঙ্গে যুব ছাত্ররা এবং স্থানীয় মানুষেরা মিলে পিকনিক স্পট, বাজার সাফাই করছেন। কোথাও সূচনা এক ব্যক্তি করেছেন, তারপর তার সঙ্গে কিছু আরও মানুষ যুক্ত হয়েছেন। পরম্পরা এভাবেই এগিয়ে গেছে, এটাই তো জন অংশগ্রহণ। পরিচ্ছন্নতাই হল বাপুজির প্রতি আমাদের সবথেকে সুন্দর শ্রদ্ধাঞ্জলি। আমার প্রিয় দেশবাসী, আমরা যখন পরিবেশ রক্ষা করি তখন আমরা শুধু গাছগাছালি বা জীবজন্তুদেরই বাঁচাই না, আমরা সমগ্র জীবন ব্যবস্থাকে শক্তিশালী করে তুলি। দেশের বিভিন্ন প্রান্তে হওয়া কিছু প্রচেষ্টা এই ভাবনাকে খুব সুন্দরভাবে সামনে নিয়ে আসছে। বন্ধুরা, আসামে সোনাই রূপাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে।
একটা সময় ছিল যখন এখানে হাতিদের বসবাস ছিল, কিন্তু ধীরে ধীরে জঙ্গলের মাটিতে মানুষের দখল বাড়তে থাকে, যার ফলে হাতিরা এই এলাকা থেকে দূরে চলে যায়। 3 বছর আগে এই জমিকে জবরদখল থেকে মুক্ত করা হয়, আর এখন এর আশ্চর্যজনক ফল সামনে এসেছে। হাতি এখানে আবার ফিরে এসেছে, যে এলাকায় বছরের পর বছর তাদের চলাফেরা ছিল না, আজ সেখানে ফের হাতির দল দেখা যাচ্ছে। বন্ধুরা, আসামেই আরও একটি সুন্দর প্রয়াস হয়েছে। এই প্রচেষ্টা হল একটি অত্যন্ত ক্ষুদ্র প্রাণী পিগমি হগ বাঁচানোর। একটা সময়ে এর অস্তিত্বই ছিল সংকটের মুখে। তখন কেবলমাত্র 6টি পিগমি হগকে নিয়ে এক সংরক্ষণ কর্মসূচি শুরু করা হয়। তাদের আবার জঙ্গলে ছাড়া হয়, তাদের থাকার জন্য তৃণভূমিকেও উপযুক্ত করে তোলা হয়। আজ এই কর্মসূচির ফলে পিগমি হগের সংখ্যা 190-এর বেশি হয়ে গেছে। বন্ধুরা, প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক শুধুমাত্র তাকে ভালো রাখা পর্যন্তই সীমিত নয়। প্রকৃতিকে আমরা যখনই রক্ষা করি, তখনই সেই প্রকৃতি আমাদের জীবনের অবলম্বন হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের সুন্দরবনে কিছু মহিলা এই সম্পর্কের প্রেরণাদায়ক উদাহরণ প্রস্তুত করেছেন। ঝড়খালির এই মহিলারা ম্যানগ্রোভের জঙ্গল তৈরি করছেন। এদের মধ্যে বেশিরভাগ সেই সমস্ত মহিলারা আছেন যাদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। স্বামীকে হারাবার পর সুন্দরবন থেকেই তাঁরা জীবিকার সন্ধান পেয়েছেন। তাদের লাগানো ম্যানগ্রোভ আজ গ্রামগুলির জন্য এক প্রাকৃতিক সুরক্ষা কবচের কাজ করছে এবং এগুলি লাগিয়ে এই মহিলাদের রোজগারও হচ্ছে। বন্ধুরা, আসুন আমরা পরিবেশকে রক্ষা করি, প্রকৃতির ভারসাম্যকে সম্মান করি এবং তার বৈচিত্র্যকে সুরক্ষিত রাখি। আমাদের এই ধরনের প্রতিটি প্রচেষ্টা আগামী প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব। আমার প্রিয় দেশবাসী, সম্প্রতি দেশের লক্ষ লক্ষ যুবা নেশার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে এক অতি গুরুত্বপূর্ণ সংকল্প গ্রহণ করেছেন। যুবারা নিজেরাও নেশা থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করেছেন এবং এই বার্তাকে একে অপরের কাছে পৌঁছে দেবার দায়িত্ব নিয়েছেন। এই সব কিছু হচ্ছে নেশামুক্ত যুব অভিযানের অন্তর্গত। এই অভিযান 100 সপ্তাহ পর্যন্ত চলবে। এতে মাই ভারতের ভলান্টিয়ার্সরা যুক্ত আছেন, NSS-এ যুক্ত আমাদের যুবরাও এর অন্তর্ভুক্ত, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ও সঙ্গে আছে, আর অনেক সামাজিক ও আধ্যাত্মিক সংস্থাও এর সঙ্গে যুক্ত আছে। বিগত কিছুদিনের মধ্যেই দেশ জুড়ে হাজার হাজার সংকল্প সমারোহ ও সচেতনতামূলক অনুষ্ঠান হয়েছে। বন্ধুরা, এই অভিযানে একটি ব্যাপার আমার বিশেষভাবে ভালো লেগেছে, নেশামুক্তির বার্তা। আমাদের যুবরা নিজেরা নিজেদের ভাষায় নিজেদের মতো করে এই বার্তাটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি মন কি বাতেও তরুণ বন্ধুদের কাছে অনুরোধ করেছিলাম যে তাঁরা তাদের সৃজনশীলতার মাধ্যমে এই অভিযানের সঙ্গে যুক্ত হন, আর আমি খুশি যে হাজার হাজার যুব এই আহ্বানে এগিয়ে এসেছেন। মাই ভারতে অ্যান্থেম, স্লোগান রাইটিং ও পথনাটিকার মতো নানা ধরনের প্রতিযোগিতা হয়েছে। একইভাবে সোশ্যাল মিডিয়াতে আমাদের যুবরা হ্যাশট্যাগ নেশামুক্ত যুবর সাথে নিজের ক্রিয়েটিভ কন্টেন্ট শেয়ার করছেন, অর্থাৎ বার্তাও যুবদের, মাধ্যমও যুবরা, আর একে আগে এগিয়ে নিয়ে যাবার উদ্দীপনাও যুবদেরই। আগামী দিনে এই অভিযানে হেলথ চেক আপ ও ধ্যান শিবিরের মতো কার্যকলাপও অন্তর্ভুক্ত হবে। বন্ধুরা, খুব শীঘ্রই আমাদের অনেক পরব ও উৎসব আসতে চলেছে। এইবার উৎসবের আনন্দের মধ্যে আমাদের আশেপাশেও নজর দিতে হবে। যদি কোনো যুব কোনো বাজে অভ্যাসে পড়ে, তাহলে তার সাথে কথা বলুন। যদি কেউ নেশা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন, তাহলে তাঁর পাশে দাঁড়ান। আসুন নেশামুক্ত যুব বিকশিত ভারতের এই সংকল্পকে আমরা সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাই। আমার প্রিয় দেশবাসী, লালকেল্লা থেকে আমি এইবার

স্পোর্টসের জন্য ট্যালেন্ট হান্ট অভিযানের ঘোষণা করেছিলাম। ভারত ক্রমাগত অসাধারণ প্রদর্শন করুক, এর জন্য গ্রাম এবং মফস্বল অবধি পৌঁছে স্পোর্টিং ট্যালেন্ট খোঁজা প্রয়োজন। সেখানে এমন অনেকেই আছেন যারা এই কাজের জন্য নিজেদের সমর্পিত করে দিয়েছেন। তাদের একটাই প্যাশন, ট্যালেন্ট খুঁজে বার করা এবং তাকে ঘষে মেজে তৈরি করা। আমাদের পঞ্জাবে এই কাজটাই রাজিন্দর সিংজি করছেন। রাজিন্দর সিংজি এমন একজন ব্যক্তি যার নামের সাথে সিনিয়র যুক্ত আছে। উনি 1980 অলিম্পিকে হকিতে গোল্ড মেডেল জয়ী টিমের সদস্য ছিলেন। 1982 ওয়ার্ল্ড কাপে তার অসামান্য কৃতিত্ব ছিল। 2001 ভারত প্রথমবার মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপের খেতাব জিতেছিল। আবার 2003 সালে দেশ সিনিয়র এশিয়া কাপ টাইটেল জিতেছিল। এই দুটি টুর্নামেন্টেই উনি কোচের ভূমিকায় ছিলেন। এখন ইনি রাউন্ড গ্লাস হকি একাডেমির মাধ্যমে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। তাঁর প্রচেষ্টায় গ্রামে নতুন হকি অ্যাস্ট্রোটার্ফ বসানো হচ্ছে। রাজিন্দরজির লক্ষ্য একদম পরিষ্কার, এমন গ্রামের বাচ্চাদের চিহ্নিত করা যেখানে ভালো কোচিংয়ের সুবিধা কম। এই প্রচেষ্টার ফলে বহু খেলোয়াড় ভারতের জুনিয়র ও সিনিয়র লেভেলে নিজেদের জায়গা তৈরি করে নিচ্ছে। রাজিন্দর সিংজির এই নিষ্ঠার যত প্রশংসা করা হোক তত কম হবে। আমার প্রিয় দেশবাসী, আমলকি আমাদের সকলের কাছেই অত্যন্ত পরিচিত একটি ফল। অধিকাংশ বাড়িতেই আমলকি দিয়ে তৈরি আচার ও মোরব্বা খাওয়া হয়। অনেকেই আমলকির জুস পান করতে পছন্দ করেন। আবার শীতকালে চবনপ্রাশ আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠরা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমলকির নানা উপকারিতার কথা বলে আসছেন। বন্ধুগণ, সেই আমলকি আজ উত্তরপ্রদেশের প্রতাপগড়ে নতুন সম্ভাবনার সৃষ্টি করছে। প্রতাপগড়ের সঙ্গে আমলকির সম্পর্ক বহু পুরনো। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার কৃষকেরা আমলকির চাষ করে আসছেন। আমলকি প্রতাপগড়কে একটি সুদৃঢ় পরিচয় দিয়েছে। এখন সেই ঐতিহ্যবাহী পরিচয়ই এখানকার কৃষক ও মহিলাদের জন্য নতুন নতুন সুযোগ নিয়ে আসছে। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট বা ODOP প্রকল্পের মাধ্যমে এখানকার আমলকি ভিত্তিক স্থানীয় শিল্প ও উদ্যোগগুলিকে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। বর্তমানে প্রতাপগড়ে আমলকি প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত প্রায় 100টি ইউনিট কাজ করছে। এই উদ্যোগে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত মহিলারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এমনই একটি গোষ্ঠী রয়েছে দেবগড় কামাসি গ্রামে, সাবিত্রী ফুলে সেলফ হেল্প গ্রুপ। সাবিত্রী ফুলে সেলফ হেল্প গ্রুপের সাথে যুক্ত মহিলারা আমলকি দিয়ে ক্যান্ডি, মোরব্বা ও জুস তৈরি করছেন। ODOP প্রকল্পের মাধ্যমে নতুন নতুন বাজারে তাঁদের তৈরি পণ্য পৌঁছে যাওয়ায় তাঁদের আয়ও বৃদ্ধি পেয়েছে। একইভাবে বিন্ধ্যবাসিনী নামে আরও একটি সেলফ হেল্প গ্রুপ রয়েছে। এই মহিলারা আমলকি দিয়ে আচার, ডাইজেস্টিভ পাউডার, বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করছেন। পণ্য প্রক্রিয়াকরণের জন্য তাঁরা প্রয়োজনীয় যন্ত্রপাতি পেয়েছেন এবং ঋণ গ্রহণের সুবিধাও লাভ করেছেন। পাশাপাশি স্থানীয় বাণিজ্য মেলায় অংশগ্রহণের সুযোগও পেয়েছেন। এর ফলে ধীরে ধীরে তাদের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বন্ধুরা, আমাদের দেশের প্রতিটি অঞ্চলেরই নিজস্ব কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। কোথাও রয়েছে বিশেষ ধরনের ফল, কোথাও ঐতিহ্যবাহী শিল্পকলা, আবার কোথাও রয়েছে অনন্য কোনো দক্ষতা। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রকল্পের মূল উদ্দেশ্য হল এই আঞ্চলিক বিশেষত্বগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের প্রচেষ্টা হওয়া উচিত আমাদের গ্রাম ও ছোট শহরগুলির নিজস্ব পরিচয় যেন কেবল স্থানীয় বাজারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, সেটি যেন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়, এমনকি বিশ্বের বাজারেও নিজের জায়গা করে নেয়। এর ফলে ভোকাল ফর লোকালের অভিযান আরও শক্তিশালী হয়ে ওঠে। পাশাপাশি এই উদ্যোগ দেশকে আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রে

কর্মেও অনুপ্রেরণা যোগায়। আগামী উৎসবগুলিতে আমাদের ভোকাল ফর লোকালের মন্ত্রটি ভুলে গেলে চলবে না। আমার প্রিয় দেশবাসী, সেপ্টেম্বরের এই মাসটি অপুষ্টির বিরুদ্ধে লড়াইকে সমর্পিত। পুষ্টির এই মাসে আলাদা আলাদা ক্ষেত্রের সাথে যুক্ত মানুষ এবং সংস্থাসমূহ এই সৎ কাজের জন্য এক জায়গায় সমবেত হন। অপুষ্টির মোকাবিলা করার জন্য এই বছর বহু প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ছত্তিশগড় হর ঘর মুনগা ঘর ঘর মুনগা অভিযান শুরু করেছে। এতে মানুষকে পুষ্টিকর মুনগা অর্থাৎ মোরিঙ্গাকে নিজেদের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করার জন্য উৎসাহিত করা হচ্ছে। গুজরাটও ওয়াঙ্গি স্পর্ধা অর্থাৎ মিলেটস দিয়ে তৈরি পদ সমূহের প্রতিযোগিতা শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে সস্তা এবং পুষ্টিকর স্থানীয় খাদ্যকে উৎসাহ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত 2 লক্ষেরও বেশি মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। মহারাষ্ট্রও এই ক্ষেত্রে প্রশংসনীয় প্রয়াস করছে। সেখানে শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং বাচ্চাদের অভিভাবকেরা সচেতনতা অভিযানের সাথে যুক্ত হচ্ছেন। মিজোরামেও এই বছর বহু মানুষ একসাথে পোষণ বাটিকাগুলোর দেখাশোনার জন্য একটি অভিযান শুরু করেছেন। এটি মিজো সমাজের তলো মরিয়ানার ঐতিহ্যের অনুরূপ। এর অর্থ হল নিঃস্বার্থ সেবা এবং অন্যদের সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত থাকা। এই ধরনের প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোর সাথে যুক্ত সেই সকল মানুষদের নিয়েও আমি গর্বিত যারা এই ধরনের উদ্যোগে অংশগ্রহণ করেছেন। এই অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো এখন পোষণ ট্র্যাকারের সাথে ডিজিটালি যুক্ত হয়েছে। প্রায় 9 কোটি লাভার্থী ইতিমধ্যেই এতে নথিভুক্ত হয়েছেন। এর ফলে শিশু, গর্ভবতী নারী এবং স্তন্যদায়ী মায়েদের আরও সুচারু যত্ন নেওয়া সম্ভব হচ্ছে। অপুষ্টির বিরুদ্ধে এই লড়াইকে আমাদের এইভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সমাজকে অপুষ্টি থেকে সম্পূর্ণ মুক্ত করতে হবে। বন্ধুরা, আমরা সবাই এই মাসে পূর্ণ শ্রদ্ধা এবং উৎসাহের সাথে গণেশ উৎসব উদযাপন করেছি। দেশজুড়ে পূর্ণ ভক্তিভাবের সাথে গণপতি বাপ্পাকে স্বাগত জানানো হয়েছে। এই পবিত্র উৎসব সমগ্র পরিবেশকে আনন্দ ও উৎসাহে ভরিয়ে তোলে। বন্ধুরা, বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশ জ্ঞান, বুদ্ধি এবং শুভ কাজের সূচনার প্রতীক। তাঁর প্রতি অগাধ শ্রদ্ধা শুধু ভারতেই সীমাবদ্ধ নয়। যেমন শ্রীমান পন্থনথিরখাননজির কথাই ধরা যাক, তিনি থাইল্যান্ডের বাসিন্দা। সেখানে ভগবান শ্রী গণেশ ফ্রা ফিকানেত রূপে পূজিত হন। যখন তার বয়স ছিল মাত্র 19 বছর, তখন তাঁর পিতা তাকে শ্রীগণেশের একটি ছবি উপহার দিয়েছিলেন। সেখান থেকেই তার মনে এক গভীর ভক্তি জাগ্রত হয়। তিনি ভগবান শ্রী গণেশ সংক্রান্ত নানা ঐতিহ্য ও সংস্কৃতির অধ্যয়নে 4 দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন। তিনি ভারত এবং নেপাল সহ এশিয়ার বহু দেশ ভ্রমণ করেছেন। মহারাষ্ট্রের প্রতি তাঁর রয়েছে এক বিশেষ অনুরাগ। অষ্টবিনায়ক ঐতিহ্য সম্পর্কে জানার পর তিনি বহুবার ভারতে এসেছেন। তাঁর প্রচেষ্টায় থাইল্যান্ডের পুণ্যার্থীদের মধ্যেও অষ্টবিনায়ক যাত্রা জনপ্রিয় হয়ে উঠেছে। 2002 সালে তিনি উত্তর থাইল্যান্ডের চিয়াংমাইতে গণেশ হিমাল মিউজিয়াম স্থাপন করেছিলেন। আজ সেখানে 10,000-এর বেশি গণেশ মূর্তি রয়েছে। যেসব ভক্ত ভারতে আসতে পারেন না, তাঁদের জন্য এই সংগ্রহালয়ে অষ্টবিনায়কের প্রতিমাও রয়েছে। সেখানে প্রতি রবিবার সকাল 10টায় নিয়মিত গণেশের পূজা অর্চনা করা হয়। এছাড়াও গণপতির সাথে যুক্ত বিশেষ তিথিগুলোতেও অনুষ্ঠান হয়ে থাকে। এটি প্রমাণ করে যে ভারতের ধর্মীয় বিশ্বাস, শিল্পকলা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিদেশের মাটিতেও কতটা জনপ্রিয়তা অর্জন করছে। গণপতি বাপ্পার আশীর্বাদ যেন সর্বদা আমাদের সবার উপর বজায় থাকে। বন্ধুরা,
মন কি

0: বাতের প্রতিটি পর্বের পরেই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের অসংখ্য চিঠি ও বার্তা আমার কাছে পৌঁছায়। আপনারা এইভাবেই অনুপ্রেরণামূলক সব কাহিনী পাঠাতে থাকুন। আপনারা যখন নিজেদের আশেপাশের ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন, তখন সেই কাজের সাথে যুক্ত মানুষের উৎসাহ আরও বেড়ে যায়। মন কি বাতের মাধ্যমে সেই খবর জেনে দেশের অন্যান্য প্রান্তের মানুষেরাও অনুপ্রাণিত হন। আপনাদের সহযোগিতায় আমাদের এই যাত্রা নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলুক। আগামী উৎসবের দিনগুলো আপনারা আপনাদের পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সাথে উদযাপন করুন। আপনাদের সবাইকে আবারও জানাই আন্তরিক শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

100.1 FM গোল্ড টিউন করেছেন আপনি। আর আজ মাসের শেষ রোববার, স্টুডিওর ঘড়ি বলছে এই মুহূর্তে রাত 9:32 হয়ে 7 সেকেন্ড। আর যেটা বলছিলাম, মাসের শেষ রোববার মানেই আমরা আকাশবাণী থেকে এমন কিছু বিষয় নিয়ে

0: আমরা মানে এমন কিছু বিষয়কে আমরা গুরুত্ব দিই যেগুলো কিন্তু আমাদের মনের মণিকোঠায় চিরদিন জাগরুক থাকে। এমন কিছু ব্যক্তিত্ব, এমন কিছু ঘটনা, এমন কিছু অনুষ্ঠানের উল্লেখ অন্তত এই দিনটাতে আমরা করার চেষ্টা করি, যেগুলো কোনো এক সময় আপনি শুনেছেন আকাশবাণীর বেতার কেন্দ্রে, নিশ্চয়ই শুনেছেন, এবং সেগুলো হয়তো ভীষণভাবে আপনার মনে দাগ কেটে গেছে। সেই দাগ কেটে যাওয়া বেশ কিছু ঘটনা, বেশ কিছু ব্যক্তিত্বের সাক্ষাৎকার, এমন কিছু গান যেগুলো আবারও হয়তো শুনতে ইচ্ছে করে, এবং যেগুলো আকাশবাণীর নিজস্ব সংগ্রহশালা থেকে সংগ্রহ করা, যেগুলো আকাশবাণীর নিজস্ব রেকর্ডিং স্টুডিও থেকে রেকর্ড করা, তেমন কিছু অনুষ্ঠান নিয়ে তো আকাশবাণীর মণিকণা।
1: আকাশবাণীর মণিকণা, আকাশবাণী শুধু কোনো অনুষ্ঠানের নাম নয়, আকাশবাণী শুধুমাত্র কোনো এন্টারটেনমেন্টের নাম নয়, আকাশবাণী বাঙালি সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা সবকটা দিককে বলা যেতে পারে এক করে রেখেছে। আকাশবাণী তাই শুধুমাত্র অনুষ্ঠান ভিত্তিক গণ্ডিতে না থেকে বরং কারো কারো জীবনের ক্ষেত্রে একটা সম্পূর্ণ যাপন হয়ে থেকে গেছে, কিন্তু আকাশবাণীর নিজস্বও তো একটা যাপন রয়েছে। এই যে দীর্ঘ সময় ধরে একটা প্রতিষ্ঠান হিসাবে নিজেকে ধরে রাখা, যে প্রতিষ্ঠান আবার বাঙালি সংস্কৃতিকে, বাংলা ভাষাকে, বাংলা গানকে, বাংলা কবিতা আবৃত্তি, বাংলা সংবাদ ইত্যাদি সমস্ত কিছুকে একটা প্রাতিষ্ঠানিকতার রূপ দিয়েছে, এবং সেই সঙ্গে একটা উদাহরণস্বরূপ সারা বিশ্বের কাছে নিজেকে তুলে ধরেছে। সেই আকাশবাণীর সেই সমস্ত অনুষ্ঠান যা সময়ের সারণী পার হয়ে এসেও এক অমোঘ আকর্ষণে ধরে রেখেছে তার শ্রোতাদের, তেমন কিছু অনুষ্ঠান প্রতি মাসের শেষ রবিবারে আমরা তুলে আনি, কখনো সময়ের সঙ্গে সাজুজ্য রেখে, কখনো বা শুধুই অতীতের সেই বিশেষ উল্লেখ্য বা বিশেষভাবে উজ্জ্বল মণিকণার মতন যা হয়ে থাকে সেই রকম কিছু অনুষ্ঠান, কিছু গান, যেমনটা শুনলেন এর আগে, তেমনই কিছু দিয়ে আজকের সাজানো আকাশবাণীর মণিকণা সেপ্টেম্বর মাসের জন্য। আর সেপ্টেম্বর মাস এই নামটা শুনলেই কোথাও একটা ঢাকের বাদ্যির আওয়াজ যেন আমরা পেয়ে যাই, সে প্রসঙ্গে আসবো পরে। কিন্তু এই সেপ্টেম্বর মাসে আরও অনেক কিছু হয়েছে এই আকাশবাণীর মধ্যে, আকাশবাণীকে ঘিরে, বা আকাশবাণীর ওই যে বললাম যে সময় সে ফেলে এসেছে সেই সময় সারণীতে, বলবো সে কথা। তবে শুরুতে বোধহয় একটা গান শুনেনি আমরা,
0: একেবারেই তাই, গান এবং অবশ্যই যে গানগুলো আমরা শুনবো আজকে সেগুলো আকাশবাণীর নিজস্ব রেকর্ডিং স্টুডিওতে রেকর্ড করা, আমরা সেই সমস্ত গান নিয়েই আজকে আসছি, এবং আরও অনেক অনুষ্ঠান তো থাকছেই, এবং সঙ্গে থাকছি আমরা আপনাদের সঙ্গে।

0: শুনলেন গানটি মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। গানটি প্রথম রেকর্ড করা হয়েছিল 29 জুলাই 1995 সালে। গানটির কথা এবং সুর লিখে করেছেন জয়দেব সেন। শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন এই গানটি।
1: এরকম কিছু রম্যগীতি তো আপনাদের জন্য সাজানো আছে আজকের এই অনুষ্ঠানে, এবং তার সঙ্গে থাকবে আরও কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের অংশ, যেগুলো সত্যি আপনি শুনলে আপনাদের এই সন্ধেটা অন্তত অন্যরকমভাবে কাটবে, এটুকু বলতে পারি। কিন্তু তার আগে প্রত্যেক দিনের মতোই আমরা, প্রত্যেক দিন নয়, প্রত্যেক মাসের শেষ রোববারের মতোই অনুষ্ঠানের শুরুতে আমরা একটু দেখে নিই, যেটা একটু আগে আমরা শুনছিলাম যে এই সেপ্টেম্বর মাস ঘটে গেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা, অবশ্যই আকাশবাণী বা রেডিওকে নিয়ে বা রেডিও সম্পর্কিত সেই সমস্ত কিছু উল্লেখযোগ্য ঘটনা এই সেপ্টেম্বর মাসে ঘটে যাওয়া, যেগুলো কিন্তু সত্যি আমাদের একটু অবাক করে দেয় যে এই সেপ্টেম্বর মাসে এগুলো ঘটেছিল, সেগুলো আমরা একটুখানি চোখ বুলিয়ে দেখে নিই।
0: আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা ভীষণ বলতে ইচ্ছে করছে। এই যে আমরা প্রতিবার, মানে বিশেষ করে আকাশবাণীর মণিকণা অনুষ্ঠানে যে সময়ের হিসাবটা তুলে ধরি, অন্তত সেই মাসের উল্লেখযোগ্য কী কী ঘটনা এই আকাশবাণীকে জড়িয়ে ঘটেছে, তেমন কিছু কথা তো তুলে আনি, কিন্তু কিসের ভিত্তিতে আনি, কে বলে দিল, কে ঠিক করে দিল এই ডেটগুলো যে আমরা সঠিক বলছি বা সত্যি যে ঘটনাগুলো ঘটেছিল, তার তো একটা প্রমাণ আমাদের দেওয়া উচিত। তো এটা কিন্তু অল ইন্ডিয়া রেডিওর প্রথম 50 বছরে বেতারের সম্প্রচার ব্যবস্থার অগ্রগতির একটা সূচি সরকারিভাবে দেওয়া হয়েছিল, প্রকাশ করা হয়েছিল, আর সেই সূচি থেকেই তার সঙ্গে কিছু পরিমার্জন পরিবর্ধন করে আমরা কিন্তু এই বিভিন্ন মাসে আপনাদের এই রেডিও পঞ্জি আপনাদের সামনে নিয়ে আসি। আর সেই সূত্র ধরেই আজকে শুরু করব 1923 সাল থেকে, মোটামুটি 1895 থেকেই নানান রকম টুকটাক কাজকর্ম, কিন্তু মানে রেডিও সম্প্রচার জনিত কাজকর্ম শুরু হয়ে গিয়েছিল, আর সেটা আস্তে আস্তে দানা বাঁধছিল। আর গত মাসে আমরা প্রবেশ করেছি 100তম বছরে,

0: সেদিনও আমি ছিলাম স্টুডিওতে, মানে 100 বছর আগে না, কত মাসের কথা বলছি। তো সেই দিনকে যে এই যে 100 বছর ধরে একটা প্রতিষ্ঠানের পথ চলা, তার মাঝখানে মাঝখানে যে সমস্ত মাইলস্টোনস আমরা রেখে এসেছি এবং সেটা মাস ভিত্তিক আপনাদের সামনে তুলে ধরার সুযোগ আমরা পাই বা করে নিয়েছি সেই সুযোগটা নিজেরাই। তো সেপ্টেম্বর মাসটা কোথায় কোথায় কী কী ঘটনা ঘটেছিল চলে আসবো 1926 সালের কথায়। 1926 সালের 13ই সেপ্টেম্বর ভারত সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হলো। ওই বছরই ভারতে বেতার সম্প্রচারের বাণিজ্যিক সাফল্যের সম্ভাবনা খতিয়ে দেখার জন্য বিবিসির প্রতিনিধি হিসাবে এলেন মিস্টার সি সি ওয়ালিক। তিনিও কলকাতার টেম্পল চেম্বার বিল্ডিংয়ের সর্বোচ্চ তলে একটা বেতার ট্রান্সমিশন স্টুডিও গড়ে তুললেন। বিশিষ্ট শিল্পীরা কণ্ঠ, যন্ত্রসঙ্গীত, নাটক ইত্যাদি অনুষ্ঠানে যোগ দিলেন। পরিচালনার দায়িত্বে ছিলেন হীরেন বসু।
1: 1927 সাল, মানে ঠিক তুমি যে সালের কথা বললে ঠিক তার পরের বছর
0: এবং অগস্ট মাসের পরেই 26 অগস্ট আকাশবাণীর জন্ম হয়ে গেছে রেডিও বেতারের আর কি।
1: 13রা সেপ্টেম্বর মানে এই সেপ্টেম্বর মাসেই এই কেন্দ্রে প্রচারিত হয় নাট্যধর্মী অনুষ্ঠান রাত 9:45 থেকে, মানে যে নাটকের একটা অন্যরকম প্রতীক্ষা, মানে রেডিও নাটক মানে তো একটা অন্যরকম আবেগ আমাদের কাছে কাজ করে এবং সেই আবেগের জায়গায় আমরা দেখি যে সেই নাটকের শুরুটা সেই দিন থেকে হয়,
0: 13রা সেপ্টেম্বর 1927। চলে আসি 1929 সালের 27শে সেপ্টেম্বর, আজকের দিন সেই 27শে সেপ্টেম্বর প্রথম প্রকাশিত হলো অনুষ্ঠান সূচি জ্ঞাপক পাক্ষিক পত্রিকা বেতার জগৎ, নামকরণ করলেন বীরেন রায়। সম্পাদনার দায়িত্ব পেলেন প্রেমাঙ্কুর আতর্থী। মুদ্রিত হল সাহিত্যিক মণিলাল গঙ্গোপাধ্যায়ের সুকিয়া স্ট্রিটের কান্তিক প্রেস থেকে। এ প্রসঙ্গে ভীষণ ইচ্ছে করে কিছু আমাদের অতীত অভিজ্ঞতাও শেয়ার করতে, তাই না? মানে একটা সময় ছিল যখন আমরা এই বিষয়ভিত্তিক অনুষ্ঠান করতে এসে বারংবার বেতার জগৎ হাতড়াতাম এবং আকাশবাণীর অনুষ্ঠান যারা শোনেন তাদেরকে জানাই যে আকাশবাণীর যেরকম একটা ভীষণ বড় একটা সংগ্রহ রয়েছে সঙ্গীতের বা বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বের কণ্ঠস্বরের, সেটা ইন্টারভিউ হতে পারে বা অন্য কোনো আবৃত্তি হতে পারে, নাটক হতে পারে, এগুলো যেমন রয়েছে তেমনি একটা খুব রিচ, ভীষণ সমৃদ্ধ একটা লাইব্রেরিও আছে। সেই সমৃদ্ধ লাইব্রেরিতে আমরা কিন্তু বসে পড়ার সুযোগ পেতাম, সেখান থেকে অনুষ্ঠান করার জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ করতাম এবং সেখানেই আমরা বেতার জগতেরও হুদিশ পেতাম। বেতার জগৎ একটা নির্দিষ্ট সময়ের জন্যই প্রকাশিত হয়েছিল, যেমন প্রথম প্রকাশ তো আজকে বললাম 27শে সেপ্টেম্বর 1929। তারপরে যে এটা এখন আর প্রকাশিত হয় না, কিন্তু ওই সেই সময়কার বেতার জগতের যে প্রতিলিপি সেগুলো কিন্তু আমরা পেয়েছি, দেখেছি এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করার সুযোগও আমাদের হয়েছে। তো আকাশবাণীর কিন্তু একটা সমৃদ্ধ গ্রন্থাগার আছে, এখনও আছে এবং সেখানে কিন্তু অনেক সময় যারা আকাশবাণীর সঙ্গে যুক্ত নন তেমনও কেউ কেউ তথ্য সংগ্রহের জন্য বিশেষ অনুমতি সাপেক্ষে এসে কাজ করতে পারেন।
1: এবং ওই যে বিষয়ভিত্তিক অনুষ্ঠানের কথা তুমি বললে এবং আমরাও কিন্তু এখনও কখনো কখনো আমরা সেই সংগ্রহশালা বা লাইব্রেরিতে গিয়ে এমন কিছু তথ্য নেই যেটা আমরা ওখানে পাই না, মানে সমস্তটাই আমরা পেয়ে যাই।
0: অবশ্যই সেটা যেমন রেডিওর সঙ্গে সম্পৃক্ত কিছু তথ্য, তেমনি রেডিও ছাড়াও অন্যান্য জিনিসও কিন্তু আমরা সত্যি পাই, এখনো পাই। চলে আসি আবার সেপ্টেম্বর মাসের গল্পে।
1: হ্যাঁ, 1935 সালের 10ই সেপ্টেম্বর মহীশূর রাজার নিজস্ব একটি বেতার কেন্দ্র চালু হয় আকাশবাণী নাম দিয়ে 10ই সেপ্টেম্বর। প্রায় 20 বছর পর 1955 সালে অল ইন্ডিয়া রেডিও ব্যাঙ্গালোর কেন্দ্রের প্রতিষ্ঠা হলে তাঁরই অন্তর্ভুক্ত হয়ে যায় দেশীয় রাজার সেই প্রাইভেট বেতার কেন্দ্রটির সম্প্রচার ব্যবস্থা, মানে একেবারেই মানে ওর সঙ্গেই সম্পর্কিত। এইভাবেই সেপ্টেম্বর মাসে কিন্তু উল্লেখযোগ্যভাবে এই দিনটিতেই ঘটনাটা ঘটেছিল।
0: চলে আসি 1937 সালের 17ই সেপ্টেম্বরের কথায়। 17ই সেপ্টেম্বর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 62তম জন্মদিন,

বেতার কলকাতায় আয়োজিত বিশেষ অনুষ্ঠান শরৎ সর্বরি যোগ দিয়েছিলেন নরেন্দ্র দেব, রাধারানী দেবী, হেমেন্দ্র কুমার রায়, দাদা ঠাকুর মানে শরৎ পণ্ডিত প্রমুখ শুভার্থী। কথাসাহিত্যিকের আন্তরিক একটা ভাষণ বিমোহিত করেছিল সে সময় বেতার শ্রোতাদের, আর এ বছরই প্রথম বেতার জগতের শারদ সংখ্যা প্রকাশ করা হয়েছিল। এজন্য অতিরিক্ত তিন

0: 1937 সাল।
1: তা তুমি ভাবো প্রকাশের জন্য, বেতার জগতের শারদ সংখ্যা প্রকাশের জন্য 300 টাকা সরকারিভাবে মঞ্জুর হলো, এবং এই 300 টাকা তাহলে বিনিয়োগ করে বেতার জগতের কিন্তু উপার্জন হয়েছিল 1100 টাকা।
0: এবং
1: সালটা
0: 1937, সেটাই আমি বলতে,
1: মানে টাকার অঙ্কটা ঠিক কত ছিল আজকের হিসাবে সেটা বোধ হয় শূন্য গুনতে অনেকটা সময়
0: লাগবে একেবারেই। এবং এই বছরই, মানে 1937 সালেই, একটা উল্লেখযোগ্য বিষয় আকাশবাণীর ক্ষেত্রে যেটা আজও পর্যন্ত আমাদের বাঙালিদের কাছে চির অমলিন, সেটা হচ্ছে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি মহালয়ার ভোরে প্রচারিত হবে বলে স্থির করা হয়েছিল, মানে 1937 সালের 17ই সেপ্টেম্বর। এবং 1932 সালে এই বিশেষ অনুষ্ঠানটির সূচনা থেকে একেবারে মহাষষ্ঠী তিথিতে অন্যবার মহালয় এইভাবে প্রচারিত হয়ে আসছিল, মানে ব্যাপারটা আর কি প্রথমে একভাবে প্রচারিত হওয়ার কথা ছিল,
1: কোনো বছর ষষ্ঠীতে কোনো বছর মহালয় বা ওই তার যে আগের অমাবস্যা তিথিতে সেই সময় প্রচারিত হচ্ছিল, কিন্তু এই 1937 সালের সেপ্টেম্বর মাসে মোটামুটি নির্ধারিত হয়ে গেল যে না, এটা নির্দিষ্ট মহালয়ার তিথিতেই হবে। আবার 1933-এ প্রত্যুষ প্রোগ্রামটা বেতারস্থ হয়েছিল 19শে সেপ্টেম্বরের মহালয়ায়। 1936-এ মহিষাসুর বধ গীতিবীথিকার নির্ঘণ্ট স্থির হয় 21শে অক্টোবর মহাষষ্ঠীর প্রভাতে। এইবারই, মানে 1937 সাল থেকে ঘোষণা করা হলো মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি একেবারে মহালয়ার দিনই আসবে। মানে এই মুহূর্ত থেকে বোধ হয় যারা এই মহিষাসুর মর্দিনীর জন্যই রেডিওটা এখনো ব্যবহার করেন, অনেকেই কিন্তু ধুলো ঝাড়তে বোধ হয় শুরু করে দিয়েছে।
0: এবং দেখো, এই যে মানে এই যে উল্লেখ করা হয়েছিল ঘোষণায় যে অনুষ্ঠানটির নামই হবে মহিষাসুর মর্দিনী, মানে অ্যাকচুয়ালি আমরা মহালয়া মানে কিন্তু এটাই বুঝি, মহিষাসুর মর্দিনী। মহিষাসুর মর্দিনী না শুনলে মনে হয় যেন ওটা মহালয়া, মানে মহিষাসুর মর্দিনী এবং মহালয়া বিষয় দুটো সম্পূর্ণ একটু অন্যরকম, কিন্তু একেবারেই আমরা কিন্তু অন্যভাবে। এবং খুব শীঘ্রই সেটা আসছে মহালয়ার প্রত্যুষে, আবারও আকাশবাণী থেকে মহিষাসুর মর্দিনী শুনে আমরা কিন্তু পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হবে,
1: আমরা অপেক্ষায় থাকবো। আর সেই সঙ্গে বলি, অনেকক্ষণ ধরে আপনাদের পরপর সময়ের সূচি ভোর ধরে বলে যাচ্ছি, একটা গান শোনাই, গান শুনতে শুনতে ফিরছি আবার গানের কথা নিয়ে আর মণিকণার অন্য বিষয় নিয়ে।

0: 9:55 এই মুহূর্তের সময়। 10টায় আমাদের সংবাদ বিরতিতে যাওয়ার আগে সেপ্টেম্বর মাসের আরও কিছু উল্লেখযোগ্য ঘটনার কথা আপনাদের বলি। এই আকাশবাণীকে ঘিরে 1943 সালের সেপ্টেম্বর মাসে এই প্রথম যে ছোটদের বৈঠক নামে একটা অনুষ্ঠান হতো, তার নাম পরিবর্তন হয়ে হয়ে গেল গল্প দাদুর আসর। এই গল্প দাদুর আসরের সঙ্গে যে কত ব্যক্তিত্বর, কত সুন্দর কিছু স্মৃতি জড়িয়ে আছে, সেটা বিভিন্ন সময় আমাদের এই প্রথিত যশা কিছু সাংস্কৃতিক মানুষের কাছে আমরা শুনতে পেয়েছি বিভিন্ন সময়। চলে আসি পরের বছরের কথায়।
1: একেবারে গল্পদাদুর আসরের কথা তো তুমি বলছিলি, এবং সত্যি কথা বলতে আরও বিশেষ কিছু ঘটনা ঘটে গেছিলো এই আমাদের সেপ্টেম্বর মাসেই। যেমন ঘটে গেছিল
0: 1966 সাল,
1: হ্যাঁ 1966 সাল, একটা উল্লেখযোগ্য ঘটনা, সেটা হচ্ছে দিল্লি এবং মাদ্রাজে রেডিও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ শুরু হলো। তার মানে বুঝতেই পাচ্ছেন একটু শিক্ষামূলক বেশ কিছু অনুষ্ঠান,
0: শিক্ষামূলক অনুষ্ঠান এবং ছাত্রছাত্রীদের অংশগ্রহণ অনুষ্ঠানে,
1: একেবারেই তাই। এবং 1969 সালের 22শে সেপ্টেম্বর, 22শে সেপ্টেম্বর ঘটে যায় নেপাল, পূর্ব পাকিস্তান, বার্মা এবং অন্যান্য দক্ষিণ পূর্বীয় এশীয় দেশগুলি বহির্দেশীয় পরিষেবা আরও জোরালো করবার জন্য কলকাতায় 1000 কিলোওয়াট মিডিয়াম ওয়েভে একটি ট্রান্সমিটার বসানো হয়েছিল হুগলির মগরায়। ইংরেজিতে দিল্লি থেকে ধীর গতির সংবাদ বুলেটিন প্রচার শুরু হয়েছিল। দিল্লি, মাদ্রাজ এবং তিরুচিরাপল্লিতে বাণিজ্যিক সম্প্রচার সেবা শুরু হয় ঠিক ওই দিন, মানে 22শে সেপ্টেম্বর। এছাড়া পাটনা, রাঁচি, সিমলা এবং দিল্লি কেন্দ্রে যথাক্রমে তেলেগু, পাঞ্জাবি, মারাঠি এবং তামিল শিক্ষার আসরও শুরু হয়েছিল 1969 সালের 22শে সেপ্টেম্বর।
0: চলে আসি 1974 সালে। 1974 সালের 23শে সেপ্টেম্বর দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাওয়াং কেন্দ্র চালু হয়েছিল। শ্রীনগরে একটা আলাদা যুববাণী চ্যানেল চালু হয়েছিল। সংবাদ বিভাগের অধীনে বিভিন্ন কেন্দ্রে জেলার চিঠি, প্রাদেশিক চিঠি, এই ধরনের অনুষ্ঠান শুরু হয়েছিল। আর পশ্চিম পাকিস্তানে অবস্থিত বাঙালিদের জন্য যে অনুষ্ঠান দিল্লি থেকে প্রচারিত হতো তা বন্ধ করে দেওয়া হয়েছিল। পরিবর্তে প্রতিদিন আধ ঘন্টার বালুচি পরিষেবা চালু হয়েছিল। সেরা নাটক।

0: ফিচার সঙ্গীতানুষ্ঠানের ওপর আকাশবাণীর বার্ষিক পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। দিল্লি থেকে সংস্কৃত সংবাদ শুরু হলো প্রতিদিন সকাল 7টায়। কলকাতা, বোম্বাই, মাদ্রাজ এবং দিল্লি কেন্দ্রে কোরাল গ্রুপ কাজ শুরু করে এই সেপ্টেম্বর মাসেই।
1: আসলে এভাবেই বোধ হয় পরপর পরপর এমন কিছু ঘটনা এক একটা মানে প্রত্যেকটা মাসেই ঘটছে। আজকে আমরা যেহেতু সেপ্টেম্বর মাসের শেষ রোববারে এসে বসেছি, তাই সেপ্টেম্বর মাসেও কিন্তু বেশ কিছু ঘটনার কথা আমরা উল্লেখ করছি আপনাদের সামনে, যেগুলো অন্তত আমাদের স্মৃতিতে ছিল কিন্তু কোথাও একবার ওই নতুন করে একবার ঝালিয়ে নেওয়া যে এই দিনে উল্লেখযোগ্য বেশ কিছু ঘটনার কথা। তবে একটু আগে আমরা বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে একটি গান শুনছিলাম, যে গানটি সম্পর্কে দু এক কথা একটু না বললেই নয়। সেটি হলো গানটি রেকর্ড করা হয়েছিল 27 জুলাই 1990 সালে, এবং গানটির সুরকার অলোকনাথ দে এবং গানটির কথা লিখেছেন সমরেশ সেনগুপ্ত। 1990 সালে যেটি রেকর্ড করা হয়েছিল বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে গানটি, এবং আমাদের এই গান শুনতে শুনতেই কিন্তু এবং এই কথা বলতে বলতেই কিন্তু ঘড়ির কাঁটা বলছে আমাদের 9:59 হয়ে 19 সেকেন্ড হয়ে গেছে।
0: কাজেই আর কথা না বাড়িয়ে চলে যাই আমরা সংবাদ বিরতিতে। ঠিক 10:00 ফিরছি 10:10 অনুষ্ঠানের পরবর্তী অংশ নিয়ে। আজ অনেক কিছু দিয়ে সাজানো এই প্রাক পূজা আকাশবাণীর মণিকণা, তাই শুনতে থাকুন, সঙ্গে থাকুন 100.1 FM গোল্ডের।
1: একদমই, এবং একদমই অন্য কোথাও না, কারণ প্রাক পুজো মানে পুজো নিয়ে অনেক স্মৃতি, অনেক গান, অনেক ফিচার থাকবে, যেগুলো কিন্তু আমার আপনার প্রতীক্ষায় থাকবে।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1।
3: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবেশ সুরক্ষিত থাকলে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে। আকাশবাণীতে আজ মন কি বাতের 138তম পর্বে তিনি এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের সুন্দরবনে মহিলাদের উদ্যোগে ম্যানগ্রোভ অরণ্য তৈরির উদাহরণ তুলে ধরেন। পাকিস্তানে 2016 ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের 10 বছর পূর্তির প্রাক্কালে আজ প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বার্তা দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বজুড়ে স্থিতিশীলতা চায় কিন্তু তার নিজের কৌশলগত স্বায়ত্তশাসন বিসর্জন দিয়ে নয়। পশ্চিমবঙ্গে পর্যটন ক্ষেত্রে 12,530 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। তিরুবনন্তপুরমে আজ প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 3 ম্যাচের একদিনের সিরিজে 1-0 এগিয়ে গেছে। উজবেকিস্তানে অনুষ্ঠিত 46তম দাবা অলিম্পিয়াডে টানা তৃতীয়বার নোনা গ্যাপ্রিন্দাশভিলি ট্রফি জিতল ভারত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবেশ সুরক্ষিত থাকলে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে। আকাশবাণীতে আজ মন কি বাতের 138তম পর্বে তিনি বলেন, প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক গড়ে ওঠা প্রয়োজন। এই প্রসঙ্গে তিনি দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের ঝড়খালির মহিলাদের উদাহরণ দিয়ে জানান, তারা নিজস্ব উদ্যোগে ম্যানগ্রোভ অরণ্য তৈরি করেছেন। এদের মধ্যে বেশিরভাগই স্বামী বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছে। সুস্থ সমাজ গঠনে পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মহাত্মা গান্ধীর জীবন দর্শনের একাধিক মূলনীতির মধ্যে একটি ছিল স্বচ্ছতা। এই প্রসঙ্গে একাধিক রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের নিদর্শন তুলে ধরে শ্রী মোদী বলেন, এখানকার ছাত্র, যুব, স্থানীয় মানুষেরা একত্রিত হয়ে নিজ উদ্যোগে পিকনিক স্পট, বাজার সহ বিভিন্ন স্থান সাফাইয়ের মাধ্যমে দৃষ্টান্ত তৈরি করেছেন।
4: কুছ হি দিনো বাদ 2 অক্টোবর হ্যায় পূজ্য বাপু কি জয়ন্তী কা দিন। বাপু নে হমে জীবন কে বহুত সে মন্ত্র দিয়ে হ্যায়, স্বচ্ছতা ভি উনমে সে এক হ্যায়। হাল কে দিনো মে মেনে কহিন মধ্যপ্রদেশ মে কুছ নওজওয়ান নদী কি সফাই কা কাম কর রহে হ্যায়, উনকে ছোটে সে প্রয়াস মে পুরা সমাজ জুড় রহা হ্যায়। এসে হি আন্ধ্রপ্রদেশ মে যুবা পুরানি বাবড়িও ওর কুয়ো কি সফাই কর রহে হ্যায়, ইসসে হামারি পুরানি ধরোহরো উসে ফির সে সমারনে কা কাম হো রহা হ্যায়, স্বচ্ছতা সে সেবা কর রহে হ্যায়।
3: শ্রী মোদী বলেন, নেশামুক্ত যুব অভিযানের আওতায় মাদকের বিরুদ্ধে লড়াইয়ে লক্ষ লক্ষ যুব কার্যকর পদক্ষেপ নিচ্ছে। তারা মাদকাসক্তি থেকে দূরে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে এবং অন্যদের কাছেও এই বার্তা পৌঁছে দিচ্ছে। নেশামুক্তির বার্তা কর্মসূচির আওতায় যুবরা যেভাবে নিজেদের ভাষায় নিজেদের মতো করে সচেতনতা প্রসারে কাজ করছে তার ভূয়সী প্রশংসা করেন শ্রী মোদী। আজকের মন কি বাতে শ্রী মোদী বলেন, সেপ্টেম্বর হলো পুষ্টির মাস। অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে দেশব্যাপী একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অভিভাবকদের সাহায্যে চলছে বিশেষ সচেতনতা অভিযান। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বর্তমানে

0: পোষণ ট্র্যাকারের সঙ্গে ডিজিটালি যুক্ত হয়েছে, ফলে শিশু, গর্ভবতী মহিলা এবং স্তন্যদায়ী মায়েদের সুচারুভাবে যত্ন নেওয়া সম্ভব হচ্ছে। উৎসবের মরশুমে ফের একবার ভোকাল ফর লোকালের মন্ত্র স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় পণ্য বিশ্বের বাজারে জায়গা করে নিলে আত্মনির্ভর ভারতের পথ আরও প্রশস্ত হয়। এক জেলা এক পণ্য প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, আঞ্চলিক বিশেষত্বগুলিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়াই এই কর্মসূচির লক্ষ্য। জনগণনার প্রথম পর্বে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 32 কোটিরও বেশি পরিবারের তথ্য নথিভুক্ত হয়েছে। প্রত্যেক নাগরিককে জনগণনায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন শ্রী মোদী।
1: জনগণনা হম সবকা রাষ্ট্রীয় দায়িত্ব হয়। মানে 15 আগস্ট কো ভি দেশবাসীয় সে আগ্রহ কিয়া থা কি ইসকে লিয়ে আপনা সময় জরুর নিকালে। জনগণনা কে লিয়ে আপনি জানকারি স্বয়ং দর্জ করনে কি ইয়ে সুবিধা বহুত আসান হয়। আপ আপনে মোবাইল সে হি আপনি और अपने परिवार की जानकारी दर्ज करा सकते हैं। ये सुविधा हिंदी सहित 16 भाषाओं में उपलब्ध है।
0: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফের কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে ভারত আপোষহীন নীতি নিয়েছে। আগামীকাল 2016 সালে পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইকের 10 বছর পূর্তি উপলক্ষে ভারতকে নিশানা করলে তার কড়া বার্তা দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী বলেন।
1: बीते एक दशक में बालाकोट की एयर स्ट्राइक से लेकर ऑपरेशन सिंदूर तक भारत ने बार बार ये स्पष्ट संदेश दिया है कि अगर आतंकवादी भारत पर आंख उठाएंगे तो उसका करारा जवाब दिया जाएगा। आतंकवादी हमलों ने भारत को लंबे समय तक चोट पहुंचाई है। पहले भी हर आतंकी हमले के बाद पाकिस्तान पर कार्रवाई की मांग होती थी। अब आज का भारत आतंकवाद के खिलाफ जीरो टॉलरेंस पॉलिसी लेकर चल रहा है।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত অন্য কোনো দেশের ভূখণ্ড দখল করতে চায় না, তবে নিজের নিরাপত্তা ও কৌশলগত স্বায়ত্তশাসন রক্ষা করতে বদ্ধপরিকর। নতুন দিল্লিতে একটি সংবাদ মাধ্যমে আয়োজিত প্রতিরক্ষা বিষয়ক সম্মেলনে মন্ত্রী বলেন, ভারত বিশ্বজুড়ে স্থিতিশীলতা চায় কিন্তু তার নিজের কৌশলগত স্বায়ত্তশাসন বিসর্জন দিয়ে নয়। তিনি স্পষ্ট করেন যে যেসব দেশ ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে উস্কে দেয় তাদের সঙ্গে আলোচনায় কোনো অবকাশ নেই। যতক্ষণ কোনো প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদে সহায়তা করার নীতি অব্যাহত রাখবে ততক্ষণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার পূর্ণ অধিকার ভারতের রয়েছে। জাতীয় নিরাপত্তাকে সুদৃঢ় করার ক্ষেত্রে জাতীয় ঐক্যকে একটি প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করে শ্রী সিং বলেন, দেশের নিরাপত্তা কেবল সশস্ত্র বাহিনীর দায়িত্ব নয়, বরং তা প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, পর্যটন ক্ষেত্রে মূল লক্ষ্য হল পর্যটকদের ভ্রমণের সময় বাড়ানো, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, স্থানীয় অর্থনীতিকে সহায়তা করা এবং পর্যটকদের সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা আরও উন্নত করা। নতুন দিল্লিতে বিশ্ব পর্যটন দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা এবং ভ্রমণের ধরনে পরিবর্তন এলেও পর্যটকেরা এখন শুধু প্রচলিত দর্শনীয় স্থান দেখার বদলে আরও নিবিড় ও স্বতন্ত্র অভিজ্ঞতা পেতে আগ্রহী। এবছরের বিশ্ব পর্যটন দিবসের মূল ভাবনা তুলে ধরে শ্রী শেখাওয়াত বলেন, আধুনিক পর্যটকেরা ভ্রমণের পরিকল্পনায় প্রচলিত ট্রাভেল গাইডের তুলনায় মোবাইল ফোন, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ার ওপর বেশি নির্ভর করছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে তিনি কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে বৈঠক করেন। বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, নিরাপত্তা ও শিক্ষাক্ষেত্রে চুক্তির মাধ্যমে উচ্চ পর্যায়ের আলোচনাগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে দুই দেশ কাজ করছে বলে ডক্টর জয়শঙ্কর সমাজ মাধ্যমের এক বার্তায় জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে পর্যটন ক্ষেত্রে 12,530 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। বিশ্ব পর্যটন দিবসে আজ কলকাতার তাজ বেঙ্গল ক্রিস্টাল রুমে পর্যটনে বিনিয়োগকারীদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করে রাজ্য সরকার। সম্মেলনের উদ্বোধন করে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানান, পর্যটন ক্ষেত্রে প্রায় 22,000 নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। দপ্তরের আয় বৃদ্ধির জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ ভিন্ন রাজ্য থেকে লগ্নিকারীরা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং দেশ বিদেশের বিনিয়োগকারী এবং বণিক সভার প্রতিনিধিরা। পশ্চিমবঙ্গ সফররত বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দলীয় সংগঠনকে নিজের দক্ষতায় শক্তিশালী করে তোলার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। কলকাতায় আজ দলের মন্ত্রী, বিধায়ক, সাংসদ, বিভিন্ন মোর্চার সভাপতি, জেলা সভাপতি ও বিভিন্ন বিভাগের কর্মীদের সঙ্গে দফায় দফায় সাংগঠনিক বৈঠক করেন তিনি। দল এবং সরকারের মধ্যে সমন্বয় বৃদ্ধির উপর জোর দিয়েছেন বলে সূত্রের খবর। সর্বভারতীয় সভাপতি বলেন, রাজ্যে নতুন সরকারের মানুষের সরকার হিসেবে কাজ করতে হবে এবং উন্নয়নের সুফল মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বিধায়কদের মানুষের পাশে থেকে কাজ করার পরামর্শ দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল প্রমুখ। পশ্চিমবঙ্গের বীরভূমের বোলপুরে বিজেপির বুথ সভাপতি চন্দন ভল্লাকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ত্রিশূলাপট্টি এলাকার রাইস মিল সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময়

0: আজ সন্ধ্যায় বাইকে করে এসে দুষ্কৃতীরা খুব কাছ থেকে চন্দনকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয়। মাথায় গুলি লাগতেই রাস্তাতেই লুটিয়ে পড়েন ওই বিজেপি নেতা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত রয়েছে বলে মৃতের পরিবারের দাবি। জাপানে এশিয়ান গেমসে ভারতের এনসি সোজান এড্ডাপিল্লি মহিলাদের লং জাম্পে রুপো জিতেছেন। জাতীয় রেকর্ডধারী এনসি 6 মিটার 53 সেন্টিমিটার সেরা লাভ দিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। পুরুষদের হাই জাম্পে ভারতের সর্বেশ কুমার 2 মিটার 25 সেন্টিমিটারের সেরা প্রচেষ্টা রুপো পেয়েছেন। আজ স্কোয়াশে 2টি রুপো পেয়েছে ভারত। পুরুষদের সিঙ্গলসে অভয় সিং রুপো জিতেছেন। ফাইনালে মালয়েশিয়ার এই নেও এনজি আধিপত্য বজায় রেখেন এবং অভয়কে 9-11, 5-11, 5-11 হারিয়ে দেন। মহিলাদের সিঙ্গলসে অনাহাত সিং রুপো পেয়েছেন। এশিয়ান গেমসে মহিলাদের 200 মিটার ইভেন্টে ভারতের হরিদা ভদ্র ব্রোঞ্জ পদক জিতেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদক জয়ের জন্য এনসি সোজান, অভয় সিং, অনাহাত সিং, সর্বেশ কুশার এবং হরিদা ভদ্রকে অভিনন্দন জানিয়েছেন। বর্তমানে পদক তালিকায় ভারত 12তম স্থানে রয়েছে। তিরুবনন্তপুরমে গ্রিনফিল্ড স্টেডিয়ামে প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 3 ম্যাচের একদিনের সিরিজ 1-0 এগিয়ে গেছে। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠালে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 295 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে বিরাট কোহলির অপরাজিত 17 রান ও অধিনায়ক শুভমন গিলের 17 রানের উপর ভর করে ভারত 2 উইকেট হারিয়ে 50 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। উজবেকিস্তানের সমরকান্দে অনুষ্ঠিত 46তম দাবা অলিম্পিয়াডে মর্যাদাপূর্ণ নোনা গ্যাপ্রিন্দাস ফিলি ট্রফি জিতল ভারত। ওপেন বিভাগে রূপো এবং মহিলা বিভাগে ব্রোঞ্জ জিতে সামগ্রিকভাবে সেরা দেশ হয়েছে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবেশ সুরক্ষিত থাকলে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে। আকাশবাণীতে আজ মন কি বাতের 138তম পর্বে তিনি এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের সুন্দরবনে মহিলাদের উদ্যোগে ম্যানগ্রোভ অরণ্য তৈরির উদাহরণ তুলে ধরেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বজুড়ে স্থিতিশীলতা চায় কিন্তু তার নিজের কৌশলগত স্বায়ত্তশাসন বিসর্জন দিয়ে নয়। পশ্চিমবঙ্গে পর্যটন ক্ষেত্রে 12,530 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। খবর শেষ হল। পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড।

আকাশবাণীর অতীত কথা শুনছেন আকাশবাণীর মণিকণা 100.1 FM গোল্ডে। আকাশবাণীর মণিকণা 100.1 FM গোল্ডে।

ঘড়িঘাটা বলছে রাত 10:11 হয়ে 5 সেকেন্ড। ফিরে এলাম আরও একবার আপনাদের সঙ্গে আকাশবাণীর মণিকণা নিয়ে। অবশ্যই আপনারা থাকবেন 12টা পর্যন্ত আজ, কিন্তু একটু অন্যভাবে সাজিয়েছি আমরা, কারণ প্রাক পুজো, পুজো নিয়ে নানান রকম উন্মাদনা আপনাদের মধ্যে আছে এবং অবশ্যই আমাদের মধ্যে আছে। কিন্তু আকাশবাণীতে এমন অনেক গুণী মানুষ আছেন, গুণী ব্যক্তিত্ব এসেছেন, তারা সাক্ষাৎকারে বলেছেন তাদের সেই সময়ের পুজোর কথা, পুজোর স্মৃতির কথা, এবং আরও অনেক মনীষীরা তো আছেন যারা দুর্গা পুজো, দুর্গা দেবীর মাহাত্ম্য নিয়ে কথা বলেছেন। সবকিছুই তো উঠে আসবে আকাশবাণীর মণিকণায়। আপাতত আমরা একটা গান শুনি।

শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমরা গানটি শুনছিলাম এবং এই গানটি কিন্তু রেকর্ড করা হয়েছিল 22শে সেপ্টেম্বর 1990 সালে। এটি আকাশবাণীর নিজস্ব রেকর্ডিং স্টুডিওতে রেকর্ড করা হয়েছিল। গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার নীতা সেন। আমরা আরও একটি গান শুনব, কারণ সময় সেরকমই বলছে গান শোনার জন্য। আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি শুনব, কল্যাণ সেন বরাটের কথায়, এবং গানটি রেকর্ড করা হয়েছিল এই সেপ্টেম্বর মাসেরই 10ই সেপ্টেম্বর 1994 সালে। আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনে নিই।

0: লোন অফার স্যার।
1: আবার এক্ষুনি ব্লক করছি।
0: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
1: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
3: আপনার স্মার্টফোন হো ইয়া হেডফোন, अप्लायंसेस हो या कार, क्या वो रॉकेट जो आपके डिवाइस पे सैटेलाइट सिग्नल्स भेजता है? हर वो चीज जिसे पाने के लिए हम कभी दुनिया की तरफ देखते थे, आज खुद बनाते हैं और पूरी दुनिया तक पहुंचाते हैं। एक सोच से शुरू हुआ ये सफर और 12 साल में इंडिया की इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग 6 गुना बढ़ी, मोबाइल फोन्स 32 गुना और एक्सपोर्ट्स 84% बढ़ गए। मेक इन इंडिया ने इंडिया को ग्लोबल स्टेज पर दी एक मजबूत पहचान।
4: भारत ग्लोबल बिजनेसेस के लिए नए अवसरों का केंद्र बन रहा है, इसलिए मेक इन इंडिया, इनोवेट विथ इंडिया, स्केल फॉर द वर्ल्ड।
5: गाने कथाएं गोल्डन समय, आपनी सुनछेन 100.1 एफएम गोल्ड, 100.1 एफएम गोल्ड, एफएम गोल्ड। আকাশবাণীর অতীত কথা শুনছেন, আকাশবাণীর মণিকণা 100.1 এফএম গোল্ডে। আকাশবাণীর মণিকণা, আকাশবাণীর মণিকণা 100.1 এফএম গোল্ডে।
6: অনুষ্ঠানের শুরুতেই কথা দিয়েছিলাম, প্রাক পুজো অনুষ্ঠান উপলক্ষে থাকবে পুজোর ছোঁয়া। আসলে এই যে সেপ্টেম্বর মাসের, আজকে 27শে সেপ্টেম্বর, আমরা বসেছি আকাশবাণীর মণিকণা অনুষ্ঠানের পরবর্তী যে মণিকণার অনুষ্ঠান থাকবে, ততদিনে কিন্তু এই বছরের দুর্গাপুজো শেষ হয়ে যাবে। তবে

0: আকাশবাণীতে আমরা যারা অনুষ্ঠান করি, একটা সময়ে আমাদের উপর নির্দেশ থাকতো ঠিক কবে থেকে আমরা পুজোর প্রসঙ্গ উল্লেখ করব। সেটা কিন্তু কখনোই মানে এই সেপ্টেম্বর মাস বা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি বা এই বিশ্বকর্মা পুজোর পরে পরে এরকমটা সময় আমরা বলতাম না। যতক্ষণ না আশ্বিন মাস পড়তো বা পুজোর আর দিন পনেরো বাকি থাকতো, ততদিন পর্যন্ত কিন্তু আমরা পুজোর বিষয় উল্লেখ করতাম না। তো এখন অনেক আগে থেকে আমরা সেটা করে থাকি, এবং যে কারণে বললাম যে পরের মাসে যখন আমরা মণিকণার অনুষ্ঠান করতে বসবো, ততক্ষণে দুর্গাপুজো এবছরের মতন শেষ হয়ে যাবে। তাই এই সময়টাই বেছে নিলাম এই দুর্গাপুজোকে ঘিরে আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠানের কথা আপনাদের শোনাবো বলে। যেমন এই মুহূর্তে আপনাদের প্রথম যেটা শোনাবো সেটা হচ্ছে দেবী দুর্গার মাহাত্ম্য সম্পর্কে কিছু কথা। আর সেই কথাগুলো বলেছেন স্বামী রুদ্রাত্মানন্দর। স্বামী রুদ্রাত্মানন্দর কথায় শুনুন দেবী দুর্গা মাহাত্ম্য 100.1 FM গোল্ডের আকাশবাণীর মণিকণায়।
1: দেবী মাহাত্ম্যে পাই মহিষাসুর বধের পর দেবতারা দেবী দুর্গার স্তব করতে গিয়ে বলছেন, দেব্যা ইয়া ততমিদম জগদাত্মশক্ত্যা নিঃশেষ দেবগণ শক্তি সমূহমূর্তা তাম অম্বিকাম অখিল দেব মহর্ষি পূজ্যাম ভক্ত্যা নতঃ স্ম বিদধাতু শুভানি সানহ। অর্থাৎ দেবতাগণের শক্তিপুঞ্জের ঘনীভূত মূর্তি যে দেবী, যিনি সমগ্র বিশ্বে পরিব্যাপ্ত রয়েছেন, দেব ও ঋষিগণের আরাধ্যা সেই দেবী অম্বিকাকে আমরা ভক্তিপূর্ণ হৃদয়ে প্রণাম। অনিশুম্ভের অত্যাচারে নিপীড়িত হয়ে যখন দেবতারা সেই দেবী দুর্গার আবাহন করেছেন, তখনও দেখতে পাই তারা দেবী দুর্গাকে দুর্গাওই দুর্গপারওই অর্থাৎ দুর্গতি নাশিনী রূপেই দেখেছেন। দেবী দুর্গার এই যে দুর্গতি নাশিনী রূপ, এই রূপের সঙ্গে আমাদের সবচেয়ে বেশি পরিচয়। আজ ভারতের নানা প্রান্তে ভক্তের ধ্যানে দেবী দুর্গার যে রূপ আমরা দেখতে পাই, তারও মূল কথা তিনি দুর্গতি নাশিনী। তাই তো মাতৃভক্ত সাধক মা দুর্গার কাছে আরতি জানিয়ে অভিমান ভরে বলছেন, আমি অহরনিশি শ্রী দুর্গা নামে ভাসি, তবু দুঃখ রাশি গেল না, এবার যদি মরি অহর সুন্দরী তোর দুর্গা নাম আর কেউ লবে না। কিন্তু মা তো শুধু দুর্গতি নাশিনী নন, তিনি যে আনন্দময়ী। তাই সাধক কণ্ঠে আবার শুনতে পাই কাতর প্রার্থনা, গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না, ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু তো আর জানে না। যে দেবী দুর্গাকে দেবতারা পেয়েছিলেন বিপত্তারিণী রূপে, তিনি আবার আনন্দময়ী রূপে ধরা দিয়েছেন ভক্তের ধ্যানে। আবার যিনি আনন্দময়ী তিনিই তো মানুষকে সংসার বন্ধন থেকে মুক্তি দিতে পারেন। তাই দেবতারা তার স্তব করতে গিয়ে বলছেন, সৈষা প্রসন্ন বরদা নৃণাম ভবতি মুক্তয়ে। তার প্রসন্নতায় মানুষ ভববন্ধন থেকে মুক্তি লাভ করে ধন্য হয়, কৃতকৃতার্থ হয়। মা যে মুক্তিদাত্রী এ বিষয় শাক্ত সাধকের মনে এতটুকু সংশয় নেই। তাই কখনো দুঃখ করে সাধক মাকে বলছেন, আমি ওই খেদে খেদ করি তুমি মা থাকিতে আমার জাগা ঘরে চুরি। আবার কখনো বা বলছেন, এ ভববন্ধন কর বিমোচন মা বিনে তারিণী কারে দিব ভার। কিন্তু ডেকেও যখন মার সারা পান না, তখন মাতৃভক্ত সাধক অভিমান ভরে বলে ওঠেন, মা বলে ডাকিস না রে মন মাকে কোথায় পাবি ভাই, থাকলে সে দিত দেখা সর্বনাশী বেঁচে নেই। মাকে না পেয়ে হৃদয়ের এই যে হতাশা তাকে কাটিয়ে উঠে পরক্ষণেই সাধক বলে ওঠেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে দিনে নাতারও কেমনে জানা যাবে গো শঙ্করী। দুর্গতি নাশিনী মুক্তিদাত্রী দেবী দুর্গার যে রূপ, দেবী মাহাত্ম্যে ও শাক্ত সাধকদের রচিত সঙ্গীতে আমরা পাই

0: তার উৎস সন্ধান করতে হলে আমাদের যেতে হবে বেদের তৈত্তিরীয় আরণ্যকে। ভাবতে অবাক লাগে, সেই সুদূর অতীতে আজ যে রূপে আমরা মাকে পুজো করে থাকি, ঠিক সেই রূপেই তিনি আবির্ভূত হয়েছিলেন বৈদিক ঋষির ধ্যানে। সেখানে দেবী স্মরণীতে গিয়ে বলা হয়েছে, তাম অগ্নিবরণাম তপসা জ্বলন্তিম বৈরোচনিম কর্মফলেষু জুষ্টাম দুর্গাং দেবীম শরণমহম প্রপদ্যে সুতরসি তরসে নমঃ। আমি সেই বৈরোচনী অগ্নিবর্ণা স্বীয় তেজে শত্রুদগ্ধকারিণী কর্মফলদাত্রী দুর্গাদেবীর স্মরণ গ্রহণ করি। হে সুতারিণী, হে সংসার ত্রাণকারিণী দেবী, তোমাকে প্রণাম। এই একই আরণ্যকে দেবী দুর্গার একটি গায়ত্রী মন্ত্র রয়েছে, সেখানে বলা হয়েছে, কাত্তায়নায় বিদমহে কন্যাকুমারীম ধীমহি তন্ন দুর্গী প্রচোদয়াত্। এই গায়ত্রীতে দুর্গা শব্দের পরিবর্তে দুর্গী শব্দটি ব্যবহৃত হয়েছে। বেদের ভাষ্যকার আচার্য সায়নের মতে দুর্গা আর দুর্গী সমার্থক। বৈদিক সাহিত্যে মহিষাসুর মর্দিনী দেবী দুর্গার কোনো মূর্তির উল্লেখ না থাকলেও চিন্তার দিক থেকে তৈত্তিরীয় আরণ্যকের স্মরণ মন্ত্র বা গায়ত্রীর সঙ্গে চণ্ডীতে বা শাক্ত সাধকের সঙ্গীতে দেবীর যে রূপ ফুটে উঠেছে তার মধ্যে কোনো পার্থক্য নেই। তবুও কোনো কোনো পণ্ডিত শাক্ত সাহিত্যে দেবী দুর্গাকে বিন্ধ্যবাসিনী রূপে সম্বোধিত হতে দেখে মনে করেন দেবী দুর্গা ছিলেন অবৈদিক দেবী। তাদের এই দাবির সমর্থনে তারা হরিবংশ থেকে একটি শ্লোক উদ্ধৃতি দিয়ে থাকেন। হরিবংশে দেবী দুর্গাকে সবরেই বর্বরেশ্চৈব পুলিন্দশ্চ সুপূজিতা বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু এ থেকে দেবী দুর্গাকে অবৈদিক বলে প্রমাণ করা সম্ভব কিনা তাতে সন্দেহ আছে। কেননা বেদে এবং উপনিষদে শুধু দুর্গা উমা প্রভৃতি নামেরই উল্লেখ আমরা পাই তা নয়, চিন্তার দিক থেকেও শাক্ত সাধকের ধ্যানে মা উপনিষদ প্রতিপাদ্য ব্রহ্মের সঙ্গে এক হয়ে গিয়েছেন। চণ্ডীতে দেবীকে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা বলে স্তব করা হয়েছে। এই স্তবে মা কি ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাচ্ছেন না? মা যে সর্বব্যাপী এবং সাকার আকার নিরাকারা, এ কথা বহু সাধকের রচনাতেই আমরা পাই। রামপ্রসাদ তার গানে বলেছেন, ত্রিভুবন যে মায়ের মূর্তি জেনেও কি তা জানো না, মাটির মূর্তি গড়িয়ে তুমি করতে চাও তার উপাসনা। উপনিষদ প্রতিপাদ্য ব্রহ্ম এবং মা যে অভিন্ন, এ কথা আরও স্পষ্ট করে তিনি বলেছেন আরেকটি গানে। সেখানে তিনি বলেছেন, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। শ্রীরামকৃষ্ণের উপলব্ধিতেও আমরা মাকে এই রূপেই দেখি। তিনি বলতেন, যিনি ব্রহ্ম তিনিই শক্তি, তিনিই মা। মা দুর্গা বৈদিক কি অবৈদিক দেবী, এ নিয়ে পণ্ডিতেরা বিচার করুন। আমরা আম খেতে এসেছি, বাগানে কত গাছ আর কত পাতা আছে সে হিসেবে না গিয়ে আসুন মার চরণে প্রণাম জানিয়ে বলি, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো।
1: স্বামী রুদ্রাত্মা।

0: দুর্গাপূজোর এই ঠিক আগের মাসেই আর কয়েকটা দিন মাত্র বাকি আমাদের দুর্গাপূজোর অনুষ্ঠানে বা উৎসবে প্রবেশের। সেই উৎসবের আগে দেবী মাহাত্ম্য শুনলাম আমরা স্বামী রুদ্রাত্মানন্দের কাছে। এবারে আজকে যে বললাম না দুর্গাপূজো নিয়েই আমাদের এই অনুষ্ঠান সাজানো, তো এবারে বরং একটা আপনাদের গীতি আলেখ্য শোনাই।
1: একেবারেই, কারণ সঙ্গীতালেখ্য বা গীতিয়ালেখ্য যাই বলি না কেন, এই সময় পুজো

0: সম্পর্কিত যদি সঙ্গীতালেখ হয় তখন কিন্তু একটা অন্যরকম পুজোর আমেজ বোধ হয় অনেক আগেই চলে আসে, যদিও পুজোর আর খুব বেশি দিন নয়, দিন দেরি নেই, তবুও কোথাও যেন মনে হয় আমরা ক্যালেন্ডারের পাতা উল্টাচ্ছি বা দিন গুনছি, এখনো মনে হচ্ছে অনেকটা অনেকটা সময়। তো আমরা
1: আজকে এসপ্ল্যানেড চত্বরে এসে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে
0: একদমই,
1: মানে নতুন জামা কাপড় কিনে বাড়ি ফেরার মানুষজনের এত ভিড়, যেটা মনে করিয়ে দিচ্ছিল আলাদা করে দুর্গাপুজো আসছে, আমাদের সেরা উৎসব আসছে, তারপরে এই যে কয়েকদিনের বৃষ্টি, তারপর আজকেই প্রথম শুকনো সন্ধে আমরা পেলাম, স্বাভাবিকভাবেই
0: ভিড়ের দৌরাত্ব থাকবে,
1: প্রচুর মানুষ কিন্তু আজকে রয়েছেন যারা শপিং এ ব্যস্ত এবং দুর্গাপুজোর শপিং এ ব্যস্ত। তো সেই রকম পরিস্থিতিতে আমরাও বরং একটু গানে কথায় এবং পুরনো দিনের অনুষ্ঠানে
0: একদমই সঙ্গীতালেখ্য কল্যাণী আনন্দময়ী, এটি রেকর্ড করা হয়েছিল 28 সেপ্টেম্বর 1995 সালে, প্রযোজনা বাসকি গোস্বামী, রচনা ডাক্তার ও মাফ করবেন প্রযোজনা বাসবি গোস্বামী, রচনা ডাক্তার জীবনানন্দ গোস্বামী, ভাষ্য পাঠে দেবাশিস বসু এবং ছন্দাসেন। শুনে নি সঙ্গীতালেখ্য কল্যাণী আনন্দময়ী।

0: ক্রমান্বয় বর্ষণ আর জীবনযাত্রার গ্লানির অবসানে নবযৌবনের গৌরব বহন করে পুনর্বার এসেছে শরৎ। স্বর্ণোজ্জ্বল রৌদ্রের দীপ্তিতে আমাদের অঙ্গন আজ উদ্ভাসিত। আকাশের উদার ব্যাপ্তি, শেফালিকার সৌরভ আর কাশফুলের নৃত্যচপল ভঙ্গি প্রাণে আনে অফুরন্ত আনন্দের বন্যা।
1: তব

বিশ্বেশ্বরীর আরাধনার এই তো প্রশস্ত সময়। অগণিত সন্তানের প্রার্থনা শুনে মহামায়া ধূলিময় পৃথিবীতে নেমে আসেন। স্বর্ণালী আলোর হিল্লোলে বিমুগ্ধ বিস্ময়ে ভক্তবৃন্দ উচ্চারণ করে দেবী পূজার মহামন্ত্র।

ভক্তের আকর্ষণে দেবলোক পরিত্যাগ করে পরমেশ্বরী গৌরী নবীন হেমকান্তিতে মানুষের ঘরে আদরিণী কন্যারূপে দর্শন দিয়েছেন। দেবীকে স্নেহসিঞ্চনের কোমল অনুভূতির মধ্য দিয়ে গিরিরাজ এবং মেনকা চিরন্তন গৌরবে অভিষিক্ত। কন্যারূপিণী কন্যাকুমারীর স্বরূপ নির্ণয়ে ভুল হয় আমাদেরও।

0: মা মেনকা বুঝতে না রে, কেমনে বুঝাই তারে, আপন স্নেহের গুণে কন্যা আদরিণী, রূপে গুণে অনুপমা, সামান্য মে নয় উমা, শঙ্করের প্রিয়া সে যে সংকট হারিণী।
1: শোনো শোনো নিবেদন ওহে গিরিরাজ, রানী মেনকার কথা শোনো তুমি আজ।
0: রাজসভা মাঝে রানী কেন এলে বলো, কোন বেদনায় তব আঁখি ছল ছল?
1: জননীর ব্যথা কি যে জননী জানে, কতদিন দেখি নাই আপন সন্তানী।

0: কেমনে আনিব উমা সুন্দরী মেনকা, কন্যা আছে শিবালয়ে, চাও কেন দেখা?
1: এক বিন্দু স্নেহ যদি থাকিত অন্তরে, আমার উমায় তুমি এনে দিতে ঘরে।
0: হতে পারি গিরি আমি, তবু আমি পিতা, মমতায় পালিয়াছি স্নেহের দুহিতা। পিতারও হৃদয়ে কাঁদে কন্যা অদর্শনে, শুষ্ক হয়ে গেছে অশ্রু, দেখাবো কেমনে?
1: আমাদের শক্তি সাধনার মাধুর্যে দেবতার মানবায়ন সম্ভব হয়ে উঠেছে স্নেহ প্রীতি ও ভক্তির পবিত্র স্নিগ্ধতায়। তাই বিশ্বেশ্বরী মহাদেবী অরূপা হয়েও সংসারের গণ্ডির মধ্যে কল্যাণদায়িনী দেবী মূর্তি ধারণ করে আবির্ভূতা। আমাদের সাধন মার্গে তাই ইহলৌকিক কল্যাণের সঙ্গে যুক্ত হয়ে আছে আধ্যাত্মিক মুক্তির আদর্শ। মহানন্দ স্বরূপিণী মহামায়ার অনুগ্রহ লাভেই সাধনার সার্থকতা।

ভুবনেশ্বরীর শুভ আগমনে ভুবনে ভবনে ধ্বনিত হয় শান্তি আর কল্যাণের সঙ্গীত। দেবী পূজার মিলন অঙ্গনে আজ বিরোধ বিদ্বেষ বিনাশে মৈত্রীবন্ধনের প্রতিষ্ঠা, বিশ্বকল্যাণের পুণ্যব্রতে আহ্বানবাণী সম্প্রসারিত আজ সবার জন্য। সত্য শান্তি ও সুন্দরের উদার আরাধনায় সার্থক হোক দেবী বন্দনার আয়োজন। মঙ্গলময়ী মা আনন্দময়ীর আশীর্বাদে ধন্য হোক সংস্কার মুক্ত আমাদের এই মাতৃপূজা।

0: শুনলেন সঙ্গীতালক্ষ্য কল্যাণী আনন্দময়ী। এই অনুষ্ঠানটি প্রথম রেকর্ড করা হয়েছিল 28 সেপ্টেম্বর 1995 সালে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন বাসবী গোস্বামী, রচনা ডক্টর জীবনানন্দ গোস্বামী, আর ভাষ্য পাঠেছিলেন দেবাশিস বসু ও ছন্দা সেন।
1: পুজোর এই আমেজে ভাসতে ভাসতেই ঘড়ির কাটা এই মুহূর্তে বলছে, রাত 10:56 হয়ে 50 সেকেন্ড। আমরা অবশ্যই এ পর্ব থেকে বিদায় নেবার ক্ষণ তো উপস্থিত, কিন্তু গান শুনতে শুনতেই আমরা এগিয়ে যাই, কারণ এরপর আবার 11:00 থেকে 11:10 এই 10 মিনিটের একটা সংবাদ বিরতি থাকবে। ঠিক সংবাদ বিরতির ওপারে আবারও ফিরে আসবো আকাশবাণীর মনে করা নিয়ে। আপাতত আমরা গানে গানে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি।

0: শক্তি ঠাকুরের কণ্ঠে গানটি আমরা শুনছিলাম। অবশ্যই পুজোর গান, গানটির রেকর্ড করা হয়েছিল অগস্ট মাসের 25 তারিখ 1990 সাল, 1990 সালের অগস্টের 25 তারিখ। গানটির কম্পোজিশন এবং গানটির কথা লিখেছেন প্রবীর মজুমদার। পুজোর গান যেটি অবশ্যই আকাশবাণীর রেকর্ডিং স্টুডিওতে রেকর্ড করা হয়েছিল, শক্তি ঠাকুরের কণ্ঠে আমরা গানটি শুনছিলাম। তবে ওই যে গান শুনতে শুনতে পুজোর একটা অ্যাম্বিয়েন্স, পুজোর একটা কি বলবো, একটা অদ্ভুত বিষয় আমাদের মাথার মধ্যে ঘোরে যে পুজো কেন্দ্রিক আকাশবাণীর যে অনুষ্ঠানগুলো একটা সময় বহুল প্রচারিত হয়েছিল এবং যে অনুষ্ঠানগুলো শ্রোতাদের মনে বিভিন্নভাবে দাগ কেটে গেছিল, না সারা বছর তো শোনার সময় হয়ে ওঠে না বা সেরকম হয়তো পরিস্থিতি আসে না যেখানে অন্তত আমরা অন্যান্য সময়ে এই পুজো কেন্দ্রিক অনুষ্ঠানগুলো বা এই ধরনের সাক্ষাৎকারগুলো আমরা শোনাব, কিন্তু তবুও আমরা বেশ কিছু ব্যক্তিত্বের কথা বলতেই পারি যারা কিন্তু পুজোর ছোটবেলাটা বা পুজোর দিনগুলোকে একটু অন্যরকমভাবে কাটায়। মানে অবশ্যই যাদের গান আমাদের কাছে একটু অন্যরকমভাবে ধরা দেয়, যে মানুষগুলোর বা যে শিল্পীগুলোর গান আমরা সত্যি শুনি এবং মনে রাখি দীর্ঘদিন, দীর্ঘদিন নয় আজীবন মনে রাখতে পারি, সেই সমস্ত মানুষের গান আমরা শুনি, কিন্তু তাদের ছোটবেলার পুজো কিংবা পুজোর দিনগুলো তারা কিভাবে কাটায়, আমাদের মতোই কি ওই ভিড় ঠেলে ঠাকুর দেখতে বেরোয় নাকি না অন্য কোনো প্ল্যানিং থাকে, সেগুলোই বোধ হয় আমাদের এখন একটু শুনে নিতে হবে। একজন বিখ্যাত মানুষের ইন্টারভিউ আমরা শুনব এবারে অন্তত অনুষ্ঠানে আকাশবাণীর মণিকণায়।
1: এমন একটি ঝিনো খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে, এমন কোনো মানুষ খুঁজে পেলাম না যার মন আছে।
2: বলে দিতে হবে কার কণ্ঠ? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, সঙ্গীতের মধ্যে যার জন্ম, যিনি বড় হয়ে উঠেছেন সঙ্গীতের মধ্যে, তিনি আমাদের সবার প্রিয় দিদি, সবার ভালোবাসার, ভালো লাগার মানুষ। আবার বলবো তার নাম, আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই একসঙ্গে বলে উঠেছেন, নির্মলা মিশ্র। নমস্কার দিদি।
3: নমস্কার
2: দিদি। আপনার কাছ থেকে আমরা জানতে চাইছি এই পুজোর সময় আপনি এখন কি করছেন, মানে কিভাবে পুজো কাটাচ্ছেন, এবং তার পাশাপাশি কিন্তু আমরা শুনব আপনার ছোটবেলাকার পুজো কিভাবে আপনি কাটিয়েছেন, এবং তারও সঙ্গে আপনার যখন ইয়াং এজ সেই সময়কার পুজোই বা আপনি কেমন কাটিয়েছেন?
3: আমি পুজোর সময় প্রোগ্রাম থাকে, হ্যাঁ বিদেশ থেকে প্রচুর প্রোগ্রাম এসে

0: হচ্ছে, কিন্তু আমি আমার শরীরের জন্য আমি নো করে দিলাম। কলকাতায় প্রোগ্রাম আছে অবশ্যই, পুজোটা আমার এইভাবে কেটে যায়। আর একটা সবচেয়ে আনন্দের কথা, যেটা আমার মামার বাড়িতে দুর্গাপুজো হয়, সব পুজোই হয়। এই পুজোর সময় মানে সমস্ত আত্মীয় স্বজন আর কি, মানে মামার বাড়ির দিককার আর কি, দাদামশাইয়ের ফ্যামিলির দিককার একসঙ্গে হয়। যে যেদিনকে পারে সে সেদিন আসে আর কি। ধরো আমি হয়তো যেতে পারলামই না, কারণ প্রোগ্রাম থাকে, তো এই কটা দিন প্রোগ্রাম থাকে, পারি না, তাও খুব দুঃখ করে, তাও একটুখানি কোনো রকমে আর কি যাই। খুব আনন্দ করি ওই সময়টা, ভীষণ আনন্দ করি। আর সিঁদুর খেলার দিনে দুপুরবেলায় খুব মজা হয়, খুবই মজা হয়। আর বিজয়ের দিনে যেদিনকে ভাসান হয়, এখানে একটা মস্ত বড় মন্দিরের মধ্যে একটা মস্ত বড় গামলা থাকে, তাতে এক চিলতে সিদ্ধি ফেলে দেয়, আর দুধ থাকে, হ্যাঁ, আর কলা পাতা থাকে জানো, আর খাগের কলম থাকে, এখনো থাকে। সেই খাগের কলমে লিখতে হয় কলা পাতাতে, মানে মাকে আবার ফিরে এসো তুমি এদিকে, ওটা ওইখানে ওই যেখানে দুর্গা ঠাকুরটা থাকে ওইখানে রাখতে হয়, সেটা শ্বেত পাথরের জায়গা আর কি, মন্দিরটাই শ্বেত পাথরের, যাই হোক রাখা হয়। আর তারপরে সব গেলাসে করে করে, মাটির গেলাসে করে করে এক গ্লাস দুধ খেলাম সবাই।
1: আচ্ছা,
0: মানে ওটা একটা খুব মজা আমাদের, ওটা হয়ে গেল, হ্যাঙ্গা মিটে গেল।
1: আচ্ছা,
0: আর সাধারণত বাচ্চা বয়সে মহালয়ার দিন থেকেই এই একটা মানে ভীষণ, ওই যে ভোরবেলায় পঙ্কজারোটা হতো, আমি একবারই করেছি, তারপর থেকে আমি আর করিনি বিশেষ কোনো কারণবশত। তখন আমি খুব ছোট ছিলাম, সব বাড়িতে বাড়িতে বেজে উঠতো, তো ভোরবেলায় আমাদের বাড়িতেও বাজতো, সব সবাই উঠে পড়তো ভোরবেলায়, মহালয়ার দিন ভোরবেলায় সব উঠে পড়তো, আর আমি বেরিয়ে যেতাম ফুল চুরি করতে।
1: মানে ফুল চুরি করতে খুব ভালো লাগতো?
0: ফুল চুরি কেন, আমি আমার ভীষণ, আমার ডাক নাম হচ্ছে ঝামেলা, আমি ভীষণ মানে দুষ্টু ছিলাম ছোটবেলায়, মানে মার কুটে স্বভাব আর চুরি করা স্বভাব। লোকের বাড়ির আম গাছে আম পাড়া, পেয়ারা পাড়া, তারপরে কালুজাম তলায় গিয়ে সেখানে ঝাঁকা দিয়ে মানে কোনো রকমের লাঠি ফাটি দিয়ে মেরে, আর খুব ফুল তো ভীষণ চুরি করতাম, ফুল খুব ভালোবাসি।
1: মানে ফুল চুরি করে তারপরে সেটা কি করতেন?
0: এটা কোনো ঠাকুরকে দিয়ে দিতাম সব। আমার বাচ্চা বয়স থেকে খেলা হচ্ছে, আমি পুতুল খুব ভালোবাসি, কিন্তু কিন্তু আমি কখনো পুতুল খেলিনি, আমার খেলা ঠাকুরদের নিয়ে, মানে যত ঠাকুর দেব দেবী আর কি, ওদের ওদেরকে ঠিক আমার দেব দেবী মনে হতো না, মনে হতো আমার বন্ধু, এরা সব আমার খুব আপনজন।
1: দিদি, ছোটবেলায় যে দুর্গাপূজার সময়, সেই সময় ওই চার দিন পাঁচ দিন বা পূজোর একটু আগে থেকে, সেই সময়টা একটু বলুন শুনি।
0: ওই ওই সময় থেকে তো প্রোগ্রামগুলো পড়ে যায় আমাদের, হ্যাঁ, ধরো তখন তো হোল নাইট প্রোগ্রাম হতো, হোল নাইট প্রোগ্রাম করতাম, ধরো বিকেল ছটায় বেরিয়ে গেল, পরের দিন সকাল ছটায় হয়তো ফিরছি কি পাঁচটায় ফিরছি, সারা রাত ধরে গান করলাম। সেই জন্য আমার মানে পুজোতে ঠাকুর দেখতে যাওয়া কি কি এগুলো হতো না, ওই রাস্তায় যেতে যেতে, যদি তখন এত ভিড় ভাড়টাও ছিল না ছোটবেলায়, হ্যাঁ, আমি গান করছি 56 থেকে, কিন্তু
1: হ্যাঁ হ্যাঁ
0: অনেকটা বয়স হয়ে গেল, অনেক বছর পেরিয়ে চলে এলাম, এই করতাম। আর মামার বাড়িতে ওই অঞ্জলিটা দিতাম, আমার জন্ম সপ্তমীতে, আমার ভীষণ ভালো সময় জন্ম, আর বৃহস্পতিবার ছিল সেদিন, তো এই আর কি, এইভাবেই আমার দিনগুলো, মানে পুজোর সময় আমার এইভাবেই দিন। আর সকালবেলা উঠে ফুল চুরি করা, ওটা ছিল
1: বৈবাহিক জীবনে পুজোটা যখন শুরু হলো আর কি, নতুন আর একটা বাড়িতে এলেন, সেটা সেই সময়কার কথা একটু বলুন।
0: শ্বশুরবাড়ি গেলাম, আমি এখনো ঘুমটা দিই বাসুদের দেখে, কিন্তু তারা আমার মানে নিজের দাদার মতনই, মানে যেমন দাদা তুমি বলি, মেজদা তুমি বলি, ভাসুর এদিকে মাথায় ঘুমটা দেওয়া, হ্যাঁ, সেটা এখনো আছে। শ্বশুরবাড়ি গিয়ে কিন্তু আমাকে কোনো রকম মানে বাধার মধ্যে পড়তে হয়নি, আমার শ্বশুর বাড়িটা ভীষণই ভালো, মানে শাশুড়ি মার তো তুলনা ছিল না। আমার খুব দুঃখ যে আমার শ্বশুর মশাইয়ের আমাকে দেখে, মানে আমাকে দেখেছেন কিন্তু আমার বিয়েটা উনি দেখে যেতে পারেননি, মারা গেছে।

0: তার আগেই, এটা আমার একটা খুব দুঃখ। আর শ্বশুরমশাই দেখতে ভীষণ সুন্দর ছিলেন, মানে ছাপিট মতন লম্বা, পৈতে ঝুলতো গলায়, খুব ফর্সা ছিলেন, ভীষণ ফর্সা ছিলেন, মানে দেখতে সুপুরুষ যাকে বলে,
1: খুব সুন্দর ছিলেন।
0: হ্যাঁ, খুব সুন্দর ছিলেন। এটা আমার একটা ভীষণ দুঃখ মনে, যে কোনো রকম বাঁধা শ্বশুর বাড়ি থেকে তো আসেইনি, উল্টে আমার শাশুড়ি মা আমাকে বলেছিলেন, মানে আমি অনেক রাত বিরেতে ফিরতাম, তো পাছে আমাকে কেউ কিছু বলে বলে আমার খুব ভয় ছিল তখন।
1: আচ্ছা, মানে এত ভালোবাসতেন আপনার গানকে?
0: গানকে না, আমাকে,
1: আপনাকে অবশ্যই
0: ভীষণ ভালোবাসতেন। আমার ননদরা খুব দুষ্টুমি করেছিল, এইরকম টেপ রেকর্ডার ধরে না, আর শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছে, মা তোমার তো এতগুলো বউ, বলো তো তুমি কাকে বেশি ভালোবাসো? তো শাশুড়ি মা বলছে, আমি সকলকে ভালোবাসি, সকলকে, না না মা সত্যি করে বলো, মা সত্যি করে বলো। তখন বলছে, ঝামেলাকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলছে ভয় দেখাচ্ছে, সবাইকে শোনাবো, না না না শোনার সাথে ভীষণই ভালোবাসতেন। ওই দিক থেকে তো আমার কোনো বাধাপ্রাপ্ত হইনি।
1: দিদি একটু পুজোর গান সম্পর্কে শুনি তখন।
0: আর একটা কথা বলছি, আমি এই যে এতদিন গান করছি, আমি মানে আমি খুব কৃতজ্ঞ ওপরওয়ালার কাছে, আমাকে একটা ছোট্ট গর্ত ডিঙোতে হয়নি, কোনো বাধা আসেনি।
1: বাহ, এটা কিন্তু সবার জীবনে হয় না।
0: না, এটা কারোর জীবনে হয়ে, এটা ঘটেছে কিনা আমি জানি না, ঘটাটাই স্বাভাবিক আর কি। কিন্তু আমাকে কোনো রকম কারোকে আমি কোনোদিন বলিনি, আমার একটা গান দাও, আমার ফিল্মে গাওয়াও, কি আমার রেকর্ড করো, এটা আমার একটা হচ্ছে সবসময় আমি আমার বাবার মেয়ে,
1: এটাই তো,
0: এটা আমার একটা ভীষণ
1: গর্ব এবং অহংকার।
0: অহংকার জানি না, মানে খুব গর্ব আমি আমার মা। আচ্ছা, এই গেল। আবার এবার পুজোর গানে চলে আসি।
1: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা শুনবো, তো তখনকার গান একটু কিন্তু আমাদের শোনাতে হবে।
0: হ্যাঁ শোনাবো। ঝিনুক ঝিনুক অবধি কিন্তু রেকর্ডই হয়েছে, তারপরে ক্যাসেটটা এসছে।
1: আচ্ছা আচ্ছা, ঝিনুক অবধি রেকর্ডিং তখন, মানে রেকর্ড বেরিয়েছে তারপরে আপনার ক্যাসেট এলো।
0: তারপরে তো ক্যাসেট হয়ে গেল। তো যখন আমরা ওই পুজোর গান করতাম, ওইখানে পবিত্র মিত্র বলে এক ভদ্রলোক এসে বসতেন, উনি না গান শুনে বলে দিতেন, এই গানটা কার গলায় ভালো লাগবে। এটা ওনার একটা অদ্ভুত জিনিস ছিল, এবং সত্যি সত্যি দেখা গেছে যে সেটা তার গলায় মানে খুব সুটেবল হয়েছে এবং হিটও করেছে সেই গান। আমার বছরে একটা করে রেকর্ড বেরোতো বছরে।
1: আচ্ছা,
0: প্রথমে সরস্বতী পুজোর সময়, তারপরে ধরো একটা দুটো রেকর্ড বেরোনোর পর থেকেই আমার পুজোর গান বেরোতে আরম্ভ করলো। সেকেন্ড রেকর্ডটা আমার ভীষণভাবে হিট করে গেল। এই তো ওইখানে গেলে আমাদের যেটা করতে হতো, গান তুলতে হতো, তারপরে রিহার্সাল চলতো বেশ বেশ, মানে এক মাস দু মাস তো নিশ্চয়ই রিহার্সাল করতে করতে, যখন মনে হতো যে এবার রেকর্ডিং করা হবে, সবার যখন মনে হলো তখন রেকর্ডিং হতো, এবং সেটাকে কি বলবো, স্যাম্পল ফাইল বলো কি জানি, যাই হোক, সেই রেকর্ড একটা হতো জানো, তাতে একটা সাদা রেকর্ডই হতো, সাদা কাগজ আটকানো, যেখানে এইচএমভিটা লেখা থাকে,
1: হ্যাঁ হ্যাঁ,
0: ওখানে একটা সাদা কাগজ, ওই গানটা শুনবে, ওই গানটা শোনার পরে যদি দেখে যে হ্যাঁ এটা বার করার মতন হয়েছে, তবেই সেটা বেরোবে, তা নইলে কিন্তু বেরোবে না গানটা, আবার ফ্রেশ করে করতে হবে। হ্যাঁ, ফ্রেশ করে করতে হবে, এই এরকম আর কি।
1: দিদি একটু গান শুনি।
0: আমার প্রথম পুজোর গান সেটা অভিজিৎ ব্যানার্জির সুরে হয়েছিল এবং খুব হিট করেছিল, আর তার উল্টো দিকে বলো তো আরশি ছিল গানটা।
1: বাহ, ভারী সুন্দর, আমরা কিন্তু ওটা প্রায় বাজাই, আর শোনাতে হবে
0: না। আমি কোনটা করব,
1: ওই বলো তো আরশি, তো
0: বলো তো আরশি, তুমি মুক্তি দেখে যদিও কাজল আমি পরিনে, যদিও কবর আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে। রাত্রি যে একটা দেড়টার সময় অভিজিৎদার বাড়িতে ফোন করেছি, তখন সব তো তুমি, কেউ আপনি আগে নয় আর কি, অভিজিৎদা শোনো শোনো, আমি আয়নার সামনে, কি ব্যাপার পেতলি এত রাত্রিতে কেন ফোন করেছো, শোনো না, ওই আয়নার সামনে গিয়ে যতবার বলছি রূপসীকে তোমার চোখে আয়নাটাকে, আয়না খালি বলছে তুমি সুন্দর। অভিজিৎ দা এখনো সব জায়গায় বলে বেড়ান এই ঘটনাটা আর কি, যে তখনো

0: সুকুনি ছিল।
1: হ্যাঁ তাই তো, ভারী সুন্দর। আচ্ছা দিদি,
0: সরি আমি কিন্তু এটা এটা ওর পিঠে ছিল না, উল্টো পিঠে ছিল মনে আমার, ফাগুন এলো।
1: হ্যাঁ সেটা একটু শুনি।
0: না যেটা পুজোর প্রথম যে গানটা, তার উল্টো পিঠে মনে আমার ফাগুন,
2: পুজোর গান।
0: আচ্ছা আচ্ছা, যেটা আমার খুব ভালো লেগেছিল আর কি। কেন

0: সে তো নাই, সে তো নাই। এই গানটা খুব হিট করে গেল।
1: আচ্ছা,
0: এটা প্রথম পুজোর গান আমার, এবং তারপর থেকে প্রতি বছর পুজোয় গান বেরোতো আমার। হ্যাঁ, বলতেন এই ঠাকুরের কৃপায়, ফেলিওর যেটা বলে আর কি, বরঞ্চ ক্যাসেট করার পরে একটু অন্যরকম মনে হয়েছে, যাই হোক সেটা কথা নয়। তো সবাই ভালোবাসে, খুবই ভালোবাসে আমাকে সব। আমি আমার এই এতটা এগিয়ে আসার জন্যে, আমি যারা আমার শ্রোতারা আছেন, আমি তাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। তারাই আমার ঈশ্বর, কিন্তু ওরাই আমাকে নিয়ে এসছে এতটা পথ। এত বছর গান করছি, 54-55 বছর বোধহয় হয়ে গেল গান করছি, জানো।
1: হ্যাঁ অবশ্যই দিদি, এইবার পুজোর সময় আপনি এই ঠিক এখন এই পুজো আপনি ঠাকুর দেখতে বেরোবেন?
0: না, আমি ঠাকুর দেখতে বেরোই না, কোনোদিনই বেরোই না, অত ভিড়ভাড়টা আমার ভাল লাগে না। তার থেকে ভয়ানক মন কষ্টের, এত চাপের ভেতরে আমার এত চাপ সৃষ্টি হয়। এই যে কম্পিটিশন করেন এনারা, সব যারা পুজো করেন, আমি সবার সম্পর্কে বলছি কিন্তু,
1: হ্যাঁ নিশ্চয়ই,
0: কি ছোট কি বড়, আমাদের এই যে এত দুর্দশা চলছে, এই যে এত কষ্ট পাচ্ছে লোকে, বন্যাটা বন্যা ফন্যা হয়ে টয়ে মানুষ কত কষ্ট পাচ্ছে। এই কার প্যান্ডেল ভালো হবে, কে ফার্স্ট হবে,
1: কার লাইট ভালো হবে,
0: হ্যাঁ সে তার থেকে তো কিছু টাকা ওরা বাঁচিয়ে এদেরকে অনাসেই দিতে পারে, পারে নাকি?
1: অবশ্যই অবশ্যই,
0: এইটাই আমার একটা বিরাট ক্ষোভ দুঃখ রাগ সব কিছু আমার আছে, কারণ আমার সবসময় এদের মুখগুণ ভেসে ওঠে, যার জন্য আমি এখন মানে দুর্গা পুজোটা আমার কাছে কি বলবো একটা মানে কম্পিটিশন, একটা মানে কে কত ভালো করেছি, কে কত টাকা খরচা করেছি,
1: মানে ব্যবসায় পরিণত।
0: হ্যাঁ, এটা কি ব্যবসা ঠিক বলবো না, এটা একটা কম্পিটিশন বলবো
1: ঠিকই,
0: হ্যাঁ কে কত ভালো করেছি। কিন্তু আমি সবাইকে অনুরোধ করছি যারা দুর্গা পুজো করেন, আমি ছোট থেকে বড় অবধি বলছি সবাইকেই কিন্তু বলছি, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি সবার কথা কেন বলছি, যে এই যে খরচাটা আপনারা এত খরচা করেন, তখন কি এদের কথা আপনাদের মনে পড়ে না? একটু মনে রাখবেন, ওদের জন্য কিছু অন্তত বাঁচিয়ে রাখুন, একটা ভাগ বাঁচিয়ে রাখুন না, সেই ভাগটা ওদেরকে দিন, দিয়ে ওদের বাঁচতে দিন, ওদের একটু সুখে থাকতে শান্তিতে থাকতে দিন, এটাই আমার মনের ইচ্ছে। অনেক কথা বললাম আপনাদের সঙ্গে, এবার শেষ করছি আমি একটা গান করে ছোট্ট এক লাইন। সিংহ বাহিনী পরমেশ্বরী

0: শুনলেন নির্মলা মিশ্রের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ করেছেন শর্মিলা ঘোষ। এই সাক্ষাৎকারটি রেকর্ড করা হয়েছিল অক্টোবর মাসের 3 তারিখে 2011 সালে। 2011 সালের অক্টোবর মাসের 3 তারিখেই সাক্ষাৎকারটি গ্রহণ করা হয়েছিল এবং নির্মলা মিশ্রের সাক্ষাৎকার শুনতে শুনতে সত্যি আমরাও কিন্তু একটু শৈশবের দিকে চলে গেছিলাম, কিভাবে আমরা আমাদের ছোটবেলার পুজোটা কাটিয়েছি বা কিভাবে সেই সময়টা কাটাতাম সবটাই কিন্তু আমরা অন্তত এই সাক্ষাৎকারটি শুনতে শুনতে আমাদেরও স্মৃতিপটে ঠিক এরকমই কিছু ভাবনা চলে এসেছিল।
1: সময় এগোচ্ছে, রাত গভীর হচ্ছে, আর এবারে যে

অনুষ্ঠানটি শোনাবো আপনাদের, সেটিও কিন্তু দুর্গাপূজা কেন্দ্রিক, স্বাতী চট্টোপাধ্যায়ের প্রযোজনায়, শশাঙ্ক ঘোষ এবং সুচিস্মিতা গুপ্তের ভাষ্যপাঠে, রত্না মিত্রের রচনা অবলম্বনে, সঙ্গীতালেখ্য শতরূপে দুর্গা। শতরূপে দুর্গা এই অনুষ্ঠানটি প্রথম রেকর্ড করা হয়েছিল 23 সেপ্টেম্বর 2014 সালে। তাহলে শুনুন শতরূপে দুর্গা।

0: বর্তমান, তাঁর আদি অন্ত নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ড তাঁর শরীর, তিনি সর্বব্যাপী নেই।
1: নিত্যা হলেও তাকে বার বার নব নব রূপে আবির্ভূতা হতে হয় দেবকুলকে বিপদ থেকে উদ্ধারের জন্য। মানবের সাধনাতেও প্রসন্ন হয়ে তিনি মর্তে অবতরণ করেন বিচিত্র রূপে। কে বোঝে এই অপার লীলা?

0: মহেশ্বরের সংহার শক্তিতে, সূর্যের প্রকাশ শক্তিতে, অগ্নির দাহিকা শক্তিতে, অনন্ত ও কূর্মদেবের ধরা ধারণ শক্তিতে, বায়ুর সঞ্চালন শক্তিতে, এই মহামায়ার শক্তির প্রকাশ।
1: তিনি লীলাচ্ছলে বিভিন্ন রূপে বিরাজ করছেন, তাঁর শক্তিতেই সব কিছু শক্তিমান।

0: দেবী মাহাত্ম্য বর্ণনাত্মক শ্রী শ্রী চণ্ডীর তিনটি অধ্যায়ে দেবীর তিনটি রূপ প্রকাশিত হয়েছে, মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী। জগৎ দেবকুল রক্ষার্থে দেবী ত্রিমূর্তি ধারণ করেন।
1: মহামায়া সনাতনী।

প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপ ধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতি।

0: আবির্ভাব হবে সপ্তলোক, তাই আনন্দ মগ্ন।
1: আদ্যলীলায় তিনি অশরীরী শক্তি, প্রলয়ান্তে তার আবরণী শক্তিতে নিদ্রাভিভূত হয়ে বিষ্ণু ছিলেন অনন্ত শয়নে। তখন বিশ্বব্রহ্মাণ্ডে কোনো ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব ছিল না, ছিল শুধু জল আর জল।
0: দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তাঁর আদি নেই, তাঁর প্রাকৃত মূর্তি নেই, এই বিশ্বের প্রকাশ তাঁর মূর্তি। নিত্যা হয়েও অসুরপীড়িত

তার আবির্ভাব হয় দেবীর শাশ্বত ভবানী ইচ্ছং যদা যদা বাধা দানবুত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যামি সংশয়ম। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তাঁর নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈত অসুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান।

0: निवासिनी निरुपमा भगवती के तब मंत्रे कल्याण उद्बोधित ऐ भगवती विष्णु निद्रा रूपा महारात्रि योग निद्रा दे।
1: जे देवीर स्तब ब्रह्मा करलेन तिनी महामायार तामसी शक्तिर प्रकाश महाकाली যোগ নিদ্রা রূপিণী তমগুণ প্রধানা আদ্যাশক্তি এখানে মহাকালী রূপে ব্রহ্মার মানস নেত্রে প্রকাশিত হন।
2: এই মহামায়ারই সাত্ত্বিকী শক্তির প্রকাশ মহাসরস্বতী। এই রূপে তিনি শুম্ভ নিশুম্ভ রক্তবীজ ও চণ্ডমুণ্ডাদি দৈত্য নাশিনী।
1: আবার রাজসী শক্তিতে ইনি মহালক্ষ্মী মহিষাসুরমর্দিনী, ইনি অষ্টাদশ ভুজা দুর্গা ভগবতী। এরা প্রকাশে ভিন্ন, উৎসে অভিন্ন।

0: এবার মহিষাসুরের কাহিনী। অসুর বংশোদ্ভূত হলেও মহিষাসুর কিন্তু মধু কৈটব সমগোত্রীয় নয়। মহিষাসুর ছিল অসুরদের অধিপতি, আর তখন দেবতাদের অধিপতি ছিলেন পুরন্দর। এক শতাব্দী ধরে তাদের মধ্যে যুদ্ধ চলেছিল। মহিষাসুর যেমন অসীম শক্তিধর ছিল, তেমনি ছিল কঠোর তপস্বী, একনিষ্ঠ সাধক। সুরাসুর যুদ্ধের আগে তার তপস্যায় তুষ্ট হয়ে একসময় ব্রহ্মা স্বয়ং তাকে বর দিয়েছিলেন। মহিষাসুর ব্রহ্মার কাছে চেয়েছিল অমরত্ব।
1: এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবদাকুলের এই বার্তা শুনলেন তারা।

রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নাদিত হলো মহাশঙ্খ। বিশ্বজোড়ি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হলো। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হলো। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্জ্বলিত হুতাশনের ন্যায় দে দীপ্যমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলে।

0: দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হলো তিনি জগন মাতৃকা মহামায়া।
1: এই আবির্ভাব ঘটল হিমালয়ের এক নিভৃত তপবনে কাত্তায়ন ঋষির আশ্রমে। কাত্তায়ন ঋষির আশ্রমে আবির্ভূতা বলে আদ্যাশক্তি মহামায়ার এক নাম কাত্তায়নী।

যাদের ক্রোধ সঞ্জাত তেজ থেকে দেবী সৃষ্টি হলেন, তাঁদেরই দেহের বিভিন্ন বর্ণে বর্ণময়ী হয়ে উঠলেন তিনি। শিবের তেজ থেকে তার মুখমণ্ডল তৈরি হওয়ায় তা হল শ্বেতবর্ণ, বিষ্ণুর তেজে 18টি হাতের বর্ণ হল নীল, যমের তেজে তাঁর কেশ ও পাশ হল কৃষ্ণবর্ণ, চন্দ্রের তেজে বক্ষস্থল শ্বেতবর্ণ, ইন্দ্রের তেজে দেহের মধ্যস্থল হল রক্তবর্ণ, বরুণের তেজে জঙ্ঘা ও উরু হল নীলবর্ণ, ব্রহ্মার তেজে চরণদ্বয় হল রক্তবর্ণ, সূর্যের তেজে চরণাঙ্গুলিও রক্তবর্ণ হল। এইভাবে সমস্ত দেবতার শক্তি সমন্বয়ে যাঁর আবির্ভাব হল তিনি মহালক্ষ্মী। আবির্ভাবকালে অষ্টাদশ ভুজা হলেও মহিষাসুরের সঙ্গে যুদ্ধের সময় ইনি সহস্র ভুজা হয়েছিলেন। এই দেবী ধরাধামে পূজিতা হলেন দশভুজা রূপে।

0: দেবী সজ্জিতা হলেন অবরূপ রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক বাণী, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালাকমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করল।
1: অস্ত্রদানের পর এবার দেবীকে আভরণে সুসজ্জিতা করে তোলার পালা। ক্ষীর সমুদ্র তাঁকে দিলেন চিরনূতন বস্ত্রযুগল, উজ্জ্বল মুক্তাহার, দিব্য চূড়ামণি, দুটি কুণ্ডল, অষ্টাদশ হাতের বলয়, শুভ্র ললাট ভূষণ, অষ্টাদশ বাহুর অঙ্গদ, চরণপদ্মের নূপুর এবং সমস্ত অঙ্গুলিতে অঙ্গুরীয়। দেবশিল্পী বিশ্বকর্মা তাঁকে উজ্জ্বল কুঠার, নানা রকম অস্ত্র এবং অভেদ্য কবচ দান করলেন। সমুদ্র দেবীর শিরে পরালেন অম্লান পদ্মের একটি মালা। গিরিরাজ হিমালয় বাহন স্বরূপ দেবীকে দিলেন সিংহ, আর কুবের দিলেন সদা সুরাপূর্ণ একটি পান পাত্র। নাগরাজ বাসুকী দিলেন মহামণি শোভিত একটি কণ্ঠহার।
2: অলঙ্কার এবং অস্ত্রাদিতে সুসজ্জিতা দেবী মহালক্ষ্মীর অট্টহাস্যে এবং হুঙ্কারের ঘোর গর্জনে আকাশ বাতাস প্রকম্পিত হতে লাগল, উঠল ভীষণ প্রতিধ্বনি। দেবতারা দেবীর রণরঙ্গিনী মূর্তি দেখে যুদ্ধে তার জয় সম্পর্কে নিশ্চিত হয়ে জয়া নামে তাকে অভিহিত করলেন এবং ভক্তিভরে তার স্তুতি করতে লাগলেন।

মহিষাসুর তার সেনাপতিদের আদেশ করলেন সৈন্যদল নিয়ে গিয়ে ওই নারীকে এখনই যুদ্ধে পরাস্ত করতে। অসুররা বিশাল চতুরঙ্গ বাহিনী এবং নানান অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধে অবতীর্ণ হল। যুদ্ধরতা দেবীকে দেখে দেবতারা স্তব্ধ করতে লাগলেন। দেবী অনায়াসে ক্রোধহীনভাবে যুদ্ধ করে যেতে লাগলেন। দেবীর বাহন সিংহ মাথার কেশর ফুলিয়ে দাবানলের মতো অসুরদের মধ্যে ছুটে বেড়াতে লাগল। তার নখরাঘাতে দন্তাঘাতে বহু সৈন্য নিহত হল। এভাবে সৈন্যদের নিধন দেখে সেনাপতি চিক্ষুর যুদ্ধে অবতীর্ণ হল এবং দেবীর ত্রিশূলাঘাতে সে প্রাণ ত্যাগ করলো।

0: বিখ্যাত সব অসুর সেনাপতিরা একে একে নিহত হল দেবীর হাতে।
1: এবার মহিষাসুর স্বয়ং যুদ্ধে অবতীর্ণ হল মহিষের রূপ ধরে। অসুরকে এইভাবে আসতে দেখে দেবীও তাকে ধরবার জন্য তৈরি হতে লাগলেন। তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার পাশ অস্ত্রটি ছুঁড়লেন মহিষকে লক্ষ্য করে। মহিষ মায়া বলে এবার সিংহের মূর্তি ধরল। দেবী অস্ত্রাঘাতে তার শিরশ্ছেদ করলেন। তখন সে পুরুষ রূপ ধরল, তাকেও দেবী স্বরাঘাতে বধ করলেন। এবার মহিষাসুর বিশাল হস্তির রূপ ধরে এগিয়ে এলো। দেবী খড়্গাঘাতে তার শুঁড়টি কেটে দিতেই সে আবার মহিষ রূপ ধরে ত্রিলোক কাঁপিয়ে তুলতে লাগল মহাতেজে।
0: এতক্ষণ লীলাময়ী আদ্যা শক্তি মহামায়া অপেক্ষা করছিলেন ত্রিভুবনকে অসুরের বিক্রম দেখানোর জন্য, কারণ তিনি জানতেন মহিষাসুর শিবাংশে জাত। বহু তপস্যার ফলে শিবের কৃপায় তার শরীরের অংশে এই মহিষাবতার। দেবী সেই ভীষণাকৃতি মহিষকে দেখতে দেখতে তার স্বরূপের কথা মনে করতে লাগলেন। কিন্তু না, শিবাংশে জন্ম এই দুর্দমনীয় অসুর তার বদ্ধ, অতএব এবার চরমাঘাতে তাকে বিনাশ করার জন্য দেবী মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে উদ্যোগী হলেন।
1: কুবেরের দেওয়া সুরা পান করলেন তিনি, রজগুণে দেবীর মহালক্ষিত্ব প্রাপ্তি। আর কুপিত অবস্থায় যখন একের পর এক অস্ত্রে তিনি পরাহত করছেন মহিষাসুরকে, তাঁর সেই রূপের অভিধা হল চণ্ডী অর্থাৎ কোপময়ী। সুরাপান করার পর মদবিহ্বলা দেবী সম্পর্ক জ্ঞান শূন্যা হলেন, অর্থাৎ শিবের অংশে মহিষাসুর জাত এই সত্যটি তাঁর যুদ্ধের পথে আর বাধা হয়ে দাঁড়াল না। তিনি হুঙ্কারে বলে উঠলেন,
0: ওরে নির্বোধ, আর অল্প সময়ের মধ্যেই তোর গর্জন চিরকালের জন্য স্তব্ধ হয়ে যাবে, শুরু হবে দেবতাদের আনন্দ উৎসব।
1: এই বলে দেবী এক লাফে সিংহের পিঠের উপর উঠে দাঁড়িয়ে বাঁ পায়ের বুড়ো আঙুল দিয়ে মহিষের গলার কাছে চেপে ধরে তাকে ত্রিশূল বিদ্ধ করতে লাগলেন। দেবীর পায়ের চাপে মহিষের গলা দিয়ে অসুর বেরিয়ে এলো, কিন্তু পুরো শরীর বেরোবার আগেই দেবী খড়্গাঘাতে তাকে নিধন করলেন। মহিষাসুরকে বধ করে মহামায়া মহিষ মর্দিনী আখ্যায় ত্রিলোক বিদিত হলেন।

0: সঙ্গীতালেখ্য শতরূপে দুর্গা, প্রযোজনা স্বাতী চট্টোপাধ্যায়, ভাষ্যপাঠে শশাঙ্ক ঘোষ ও সুচিস্মিতা গুপ্ত, রচনা রত্না মিত্র। এই অনুষ্ঠানটি রেকর্ড করা হয়েছিল 23 সেপ্টেম্বর 2014 সালে। শতরূপে দুর্গা শেষ হল।
1: ঘড়ির কাঁটাও আস্তে আস্তে জানান দিচ্ছে আমাদেরও বিদায় নেওয়ার পালা প্রায় আসন্ন। 11:54 এই কয়েকটা মিনিট হাতে আছে আজকের আকাশবাণীর মণিকণা অনুষ্ঠানের হাতে, আর তাই অনুষ্ঠান আজকে শেষ করব একটা গান শুনিয়ে। এই গান শোনাতে শোনাতে এই মাসের মতন আকাশবাণীর মণিকণা শেষ করব, আর সেই সঙ্গে আপনাদের বলে যাব আগাম শুভেচ্ছা জানান দিয়ে যাব আগামী দুর্গোৎসবের জন্য। সুন্দর কাটুক, আনন্দময় হোক, সকলের জন্য আনন্দময় হোক। আপনাদের জন্য এই শুভেচ্ছা বার্তা রেখে আর এই গান শোনাতে শোনাতে আজকের মতন শেষ করব আকাশবাণীর মণিকণা।
0: একেবারেই শুভরাত্রি জানাচ্ছি, এবং পরের মাসের ঠিক শেষ রোববারটাও তো আকাশবাণীর মণিকণা নিয়ে থাকব, এবং অবশ্যই আপনারা থাকবেন। পুজো শেষের একটা অন্যরকম আড্ডা থাকবে সেই মণিকণায়, কিন্তু আপাতত আজকের মাত্র এই গানটি শুনতে শুনতে আপনাদের সকলকে জানাই শুভরাত্রি।

আধুনিক গানের অনুষ্ঠান শেষ হল। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবারে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে, তোমার গল্প বলো কাকে।

শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের ছবি আনন্দ আশ্রম, প্রথম গানটি কিশোর কুমারের কণ্ঠে।

বাংলা চায়ছবির গানের অনুষ্ঠানে এবারে আরাধনা চায়ছবির গান। প্রথম গানটি কিশোর কুমার ও লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এ পর্যন্তই। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে নজরুল গীতি, শিল্পী রামানুজ দাশগুপ্ত।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ এফএম রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল শিল্পী আই ভি বন্দ্যোপাধ্যায়, শুনবেন রাগ বৈরাগী ভৈরব। খেয়াল পরিবেশনায় আই ভি বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন খেয়াল, বৈরাগী ভৈরব রাগে পরিবেশনায় আইভি বন্দ্যোপাধ্যায়। প্রভাতিতে এরপরে শুনবেন সারেঙ্গি, শিল্পী পঙ্কজ মিশ্র। শুনবেন রাগ টোড়ি, তবলায় ইমন সরকার। পঙ্কজ মিশ্রর পরিবেশনায় সারেঙ্গি, রাগ টোড়ি।

0: এতক্ষণ শুনলেন সারেঙ্গি টোরি রাগে, পরিবেশনায় পঙ্কজ মিশ্র। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতি।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

107 মেগাহার্জ FM রেইনবো। এখন সময় রবীন্দ্রনাথের গানের আনন্দধ্বনি। এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকের আনন্দধ্বনির প্রথম শিল্পী রমা মণ্ডল।

পরের গান অমৃতা দে এবং তন্ময় বিশ্বাসের দ্বৈত কণ্ঠে, তারপরের গান স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে।